0: এটা যাই হোক, 5:31 হয়ে গিয়েছে, চটপট গল্পটার শেষের দিকে যেতে হবে। এই মেঘনা ম্যাডামের উদ্যোগেই রাহুলের জীবন বদলে গেল। একদিন বললেন যে, তুমি আবার পড়তে চাও রাহুল? ওর তো চোখটা ঝকঝক করে জ্বলে উঠল। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, চাই, খুব চাই। বেশ, তাহলে তুমি পড়বে। কিন্তু ম্যাডাম, সংসার চলবে কি করে, আমার মা বোন? তখন উনি বললেন, চিন্তা করো না, সেটারও ব্যবস্থা হবে। রাহুল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, এতদিন কেউ তার স্বপ্নের কথা শুনতেই চায়নি, আর এই মানুষটি সেই স্বপ্নকে সত্যি করার কথা বললেন, এ তো অভাবনীয়। শুরু হলো নতুন এক সংগ্রাম রাহুলের। মেঘনা ম্যাডাম স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে দিলেন, তারাই রাহুলের পরিবারকে আর্থিক সহায়তা দিতে শুরু করল, আর নতুন করে স্কুল জীবন শুরু হলো রাহুলের আর ওর বোনের। চায়ের দোকানের মালিক মদনবাবুকেও বোঝানো হলো। প্রথমে তিনি রাজি হননি, বললেন যে, না, ও না থাকলে দোকানে কাজ সামলাবো কী করে? তখন মেঘনা ম্যাডাম বললেন, আজ আপনি একজন শিশুর শ্রমও কিনছেন, কিন্তু তার ভবিষ্যৎ যে কেড়ে নিচ্ছেন। কথাটা মদনবাবুর হৃদয়ে গিয়ে আঘাত করল। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, ও স্কুলে যাক। শুরু হল রাহুলের নতুন জীবন।
1: পেটকাঠি চাঁদিয়াল, পেটকাঠি চাঁদিয়াল, মোমবাতি বগ্গা, আকাশে ঘড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা। পেটকাঠি চাঁদিয়াল, মোমবাতি।

রিকশা চালাচ্ছে, আকাশে ঘড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে। বয়স বারো কি তার বড় জোর চোদ্দ, রিকশা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ ছাঁদিয়ালে বগ্গায়।

বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায় ছেলেটা, যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে, এ কিশোর পারবে।

চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা আকাশে গুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা ইট কাটি চাঁদিয়াল।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সুমন চট্টোপাধ্যায়ের গলায় এ গানটি। চলে যাই গল্পে। অনেকদিন পর রাহুল আবার স্কুলে ভর্তি হল। প্রথম দিন নতুন খাতা হাতে নিয়ে ও কেঁদে ফেলল। মেঘনা ম্যাডাম জিজ্ঞেস করলেন,

কাঁদছো কেন রাহুল? রাহুল বলল, আনন্দে ম্যাডাম, আমার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে, আর তা শুধু আপনার জন্য। বলেই সে মেঘনা ম্যাডামকে পায়ে হাত দিয়ে প্রণাম করল। ক্লাসে বসে মন দিয়ে পড়তে লাগলো। যে ছেলেটা একসময় চায়ের কাপ গুনত, সে এখন অঙ্কের সংখ্যা গোনে। যে হাত সারাদিন বাসন মাজত, সেই হাত এখন কলম ধরেছে। একটার পর একটা বছর পেরিয়ে যাচ্ছে, আর একটার পর একটা ডিগ্রিতে এগোচ্ছে রাহুল। মাধ্যমিক পেরোলো, উচ্চ মাধ্যমিক পেরোলো, তারপর কলেজে ভর্তি হলো। পড়াশুনোর পাশাপাশি সে ওই সমাজসেবী সংস্থার সাথে শিশু অধিকার নিয়ে কাজও শুরু করে দিল, কারণ সে জানত শিশু শ্রম কাকে বলে। জানত ছোট্ট ছোট্ট শিশুদের ছোট্ট ছোট্ট হাতগুলো আসলে খেলনা ধরার জন্য, বই ধরার জন্য, ইঁট পাথর কিংবা বাসন মাজার জন্য নয়। এরপর কেটে গিয়েছে দীর্ঘ 20টা বছর। সময়ের পরিবর্তন ঘটেছে সর্বত্র। একদিন সেই পুরনো স্কুলে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসেছেন একজন সমাজকর্মী, তার নাম শ্রী রাহুল।

মঞ্চে উঠে তিনি উপস্থিত শিশুদের দিকে তাকালেন। তার চোখে জল এসে গেল। বললেন, আমি একসময় তোমাদের মতোই একটি শিশু ছিলাম, কিন্তু বইয়ের বদলে হাতে ছিল কাজের বোঝা। যদি সেদিন একজন শিক্ষিকা আমার পাশে না দাঁড়াতেন, তাহলে আজ আমি এখানে দাঁড়াতে পারতাম না। সামনের সারিতে বসে থাকা মেঘনা ম্যাডামের চোখও তখন ভিজে এসেছে উঠেছে জলে। রাহুল মঞ্চ থেকে নেমে এসে তার পায়ে হাত দিয়ে প্রণাম করল, বলল, আপনি আমাকে কাজ থেকে মুক্ত করেননি, আসলে আপনি আমায় অন্ধকার থেকে আলো এনেছেন ম্যাডাম। এই অবধি গল্প। আসলে শিশু শ্রম শুধু একটি সামাজিক সমস্যার নাম নয়, এটা একটি শিশুর স্বপ্ন, শিক্ষা আর ভবিষ্যৎ ধ্বংস করার নাম। প্রত্যেকটা শিশুর হাতে বই থাকা উচিত, কাজের বোঝা নয়। প্রতিটি শিশুর মুখে হাসি থাকা উচিত, ক্লান্তির ছাপ নয়। কারণ শিশুরাই যে দেশের ভবিষ্যৎ, আর যে সমাজ তার শিশুদের শৈশব রক্ষা করতে পারে না, সে সমাজ কখনোই সত্যিকারের উন্নত হতে পারে না। তাই আমরা যেন মনে রাখি, শিশুর হাতে কলম মানায় শ্রমের বোঝা নয়। ভবিষ্যৎ সমাজ স্বপ্ন শিশুর হাতেই রয়। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাবেন আপনার মতামত হোয়াটসঅ্যাপ আর মেসেজে। অপেক্ষায় রইলাম 9903653992 এই নম্বরে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম অমল মুখোপাধ্যায়ের গলায় এই গানটি। চলে আসি প্রথম লেখায়। ঠিক 5টা বাজে, কিছু বলতে ইচ্ছে করছে। খুব ছোটবেলা থেকেই রেডিও শুনছি, শুনতেই আমার বেশি ভালো লাগে। আমার বাবা বলতেন, শুনবি বেশি বলবি কম। তোমাদের কথা আমি খুব মন দিয়ে শুনি, রেডিও আমার প্রিয় বন্ধু, আমার প্রতিটি শ্বাসের সঙ্গে রেডিও। সকলের জন্য শুভকামনা রইল। আমি অময় কুমার দাস, 68 বছরের যুবক, বনগা, উত্তর 24 পরগনা। বেশ, আপনি এমন যুবকই থাকুন এবং প্রতিদিন আমাদের সঙ্গে থাকুন। আচিরন্তনীতে আপনার মতামত অবশ্যই জানান। এবার কে লিখছেন? আচ্ছা, গুড মর্নিং চিরন্তনী, সকল শ্রোতাবৃন্দ, উপস্থাপিকা দিদিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শিশুশ্রম নিয়ে একটা মনে জিজ্ঞাসা করতে চাই। বিজ্ঞাপন জগতে যে শিশু দেখতে পাই তারা কি শিশু শ্রমিক? এটা কি সঙ্গত? ভালো একটা প্রশ্ন করেছেন জয়ন্ত রায় বাদুরিয়া থেকে। এটা বেশ একটা মুশকিলের ব্যাপার। আমরা তো সবসময় কষ্টের দিকটা, দারিদ্র্যের দিকটা দেখি। আমরা দেখেছি ছোট্ট প্রথম ওই বাচ্চাদের যে বেবি ফুড, তাতে কিন্তু আমরা দেখেছি শিশুদের জন্য যেহেতু, তাই শিশুদের ব্যবহার করা হতো বিজ্ঞাপনে। আপনার প্রশ্নটা আমরা সবাই শুনলাম, সবার কাছে কিন্তু ভাববার ব্যাপার কথাটা। হাই ইন্দ্রানিধি, আজ শুনছি রাহুলের গল্প। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী অনুষ্ঠানে তুমি এগিয়ে চলো, সঙ্গে আছি রাধে রাধে, উৎপল মাইতি, বেহালা। বেশ, গুড মর্নিং আপনাকে। সাথে আছি শুনছি, শুভ সকাল দিদিভাই, তোমার মতো আমার গলার অবস্থা একদম কতজনের যেই অবস্থা। অ্যাকচুয়ালি এত লেভেলের একটা এয়ার পলিউশন না, মানে চেষ্টা করেও ঠিক রাখা যাচ্ছে না গলা। আমি তো দেখছি ঠিক হয়ে যাচ্ছে, আবার নতুন করে শুরু হচ্ছে। যাই হোক, লিখেছে শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকড়াইল, হাওড়া থেকে। একদম তোমাকেও, আমি নিজেও এই অবস্থায়, তবুও তোমাকে বলি গলার যত্ন নিও, সাবধানে থেকো। আর এরপরে কে লিখছেন? সুপ্রভা দিদিভাই, আরও নতুন করে পাওয়া চিরন্তনীর ভোর, আরও এক নতুন ভোর, শিশুশ্রম বিরোধী দিবস। রাহুলের মতো শত শত রাহুলের অবস্থার পরিস্থিতি অনেকের। করোনার পর সব কিছু এলোমেলো হয়ে গেছে, স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের সংখ্যা খুব কম। আমাদের সকলের মধ্যে যে শিশু মনোভাব আছে তাকে নষ্ট করা যায় না। দিদিভাই, আজ আমার বিশেষ দিন, আজ আমার 34তম জন্মদিন। গল্পটি ভালো লাগলো, অর্জুন সিং, তামিলনাড়ু। বাহ, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, আর এভাবেই চিরন্তনীর সঙ্গে থাকুন, কেমন? এবার লিখছেন নিবেদিতা সেন, শেওড়াফুলি থেকে। গুড মর্নিং ইন্দ্রানিধি,

শুক্রবারে চিরন্তনীতে গানও নতুন গল্প শুনছি, ছোট্ট শিশুর স্বপ্ন। কিন্তু অভাবে অনেক শিশু তাদের ছেলেবেলা হারিয়ে ফেলে, তাদের বাবা মায়েরা এই ছেলেদের কাজে পাঠিয়ে দেয়, কারণ তাদের আয়ে যে সংসার চলে না। আমার দেখা এক 14-15 বছরের ছেলের রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করে, আর মাঠে ওরই মতো বাচ্চারা ফুটবল খেলে, ও সেই দিকে অপলক চেয়ে থাকে, দেখে আমার ভীষণ কষ্ট হয়। লিখেছেন নিবেদিতা সেন। সত্যি কষ্ট করে এই দৃশ্যগুলো। চাই, আমরা সবাই চাই এই শিশুদের জীবনটা শৈশব দিয়েই ভরা থাকুক। শুভ সকাল শ্রবণ বন্ধু ইন্দ্রানিধি। গল্প শুরু করার আগে বললেন আজ একটা হৃদয় ছোঁয়া গল্প বলবো। সত্যি বলছি, গল্প শোনার পর হৃদয় মন ছুঁয়ে গেছে, আর গানগুলো খুব ভালো। সকলে ভালো থাকবেন। অজিত কুমার আদক, উত্তর বাওয়ালি, আদকপাড়া। আপনাকেও জানাই শুভ সকাল। লিখছেন সুপ্রভাত চিরন্তনী ইন্দ্রানিধি। মনে হলো আজকের গল্প খুব বাস্তব। এমন অনেক রাহুলকে দেখতে পাই সমাজে, শিশুশ্রম বন্ধ হোক। সুন্দর উপস্থাপনা। ধীরেন পাল, মেদিনীপুর শহর থেকে। সুপ্রভাত আপনাকেও, ভালো থাকবেন। এরপর লিখছেন হেলেন কেলার, যেন স্মৃত হলেন। ও আচ্ছা, ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে। সত্যি তাই, এই আরেকজন মানুষ যিনি আমাদের সব কিছুকে অতিক্রম করে স্বপ্নের পথ দেখান। কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি। সুপ্রভাত ইন্দ্রানী দিদি ভাই, ভালো উপস্থাপনা, গল্প, গান, ধন্যবাদ। ভালো সুস্থ থাকবেন, আপনিও ভালো থাকবেন। সুপ্রভাত। এরপর লিখছেন, অনেকে লিখেছেন, গুড মর্নিং ইন্দ্রানিধি, আজকে চিরন্তনীতে রাহুলের গল্পটা মন ছুঁয়ে গেল। মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। গুড মর্নিং, প্রতিদিন মানে প্রত্যেক শুক্র শনি রবি সঙ্গে থাকবেন। এবার লিখছেন সুপ্রভাত ইন্দ্রানী দিদি ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, শিশু শ্রমিক রাহুলের গল্প মন ছুঁয়ে গেল, সাথে সুন্দর সুন্দর গান। ভালো থাকবেন। মাধবী শীল, রহিমপুর, হুগলি। আপনিও ভালো থাকবেন। সুপ্রভাত। শিশু শ্রম দিবসে রাহুলের মতো আমাদের পূর্ব রাঙাপানি বাবা মা হারা ছোট শিশু মোটর গ্যারেজের কাজ করে এখন বড় মাপের ফিটার হয়েছে। আমাদের তরাই সমতলে ঠান্ডা পরিবেশ, ঘুমোতে অসুবিধে হচ্ছে না। দিদিভাই দণ্ডবাদ। প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। অনেক ধন্যবাদ। আপনার লেখাটা পড়ে হঠাৎ গুলজার সাহেবের কথা মনে পড়ে গেল। শুনেছিলাম অল্প বয়সে আমাদের আজকের বিখ্যাত লিরিসিস্ট ডিরেক্টর গুলজার সাহেব, উনি ছোট্টবেলায় এরকম একটা গ্যারাজে কাজ করতেন, আর গুনগুন করে গান করতেন, অবসরে গান লিখতেন। আজকে তিনি আমাদের সকলের প্রিয় গুলজার। এবারে কে লিখছেন, শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত। কিছু গল্প, কিছু গান চিরন্তনীর অবদান, তাই শুক্র শনি রবির ভোরে রেডিওতে পাতি গান। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত। তপতিদি, হিন্দমোটর থেকে। আজকে চিরন্তনীতে খুব সুন্দর একটা গল্প শুনলাম। গলার যত্ন নাও, সবাই সাবধানে থাকবেন। এক্স্যাক্টলি, সবাই সবাইকে বলছি কথা, কারণ একদম প্রায় নিজের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। বাইরে বেরোলেই গলা আবার চোখট হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সুপ্রভাত দিদি, আজ চিরন্তনীর গল্প অসাধারণ ছিল, অনেক কিছু শিখলাম। এখন ট্রেনে দার্জিলিং থেকে কলকাতার পথে, সৌভিক ঢাকুরিয়া। বাহ, দার্জিলিং থেকে ঠান্ডা বয়ে আনছেন। খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সুপ্রভাত আপনাকেও, সাবধানে ফিরে আসুন। এবার লিখছেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। শুভ সকাল, কার্তিক দাস, নবদ্বীপ। একদম নবদ্বীপ থেকে লিখলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ থাকবে না তা কি হয়। আপনাকেও অনেক ধন্যবাদ। শুভ সকাল। এবার কে লিখছেন, সুপ্রভাতী চিরন্তনী, স্নেহের বোন ইন্দ্রাণী, ভোর

রাত্রি উঠে পদচারণায় বেরিয়ে পড়েছি। গাছে কাঁঠাল পেকে গেছে, একটু দূরে দেখি কয়েকটা আম পড়ে আছে, তাই আম কাঁঠালের ঘ্রাণ শুভেচ্ছা জানাই। বাহ, নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত ইন্দ্রাণীদি, কেমন আছো? গল্পটা আজকে খুব সুন্দর হয়েছে। আগামী 14 জুন বিশ্ব রক্তদাতা দিবসে সকলকে আহ্বান করছি স্বেচ্ছায় রক্তদান করতে। প্রতিবারের মতো সকলে ভালো থাকুন। পরিতোষ বন্দ্যোপাধ্যায়, অনেক ধন্যবাদ আপনাকে। এবার কি লিখছেন সুপ্রভাত দিদি, খুব সুন্দর গল্প, মন ছুঁয়ে গেল। চন্দন কুমার মাল, দমদম, কলকাতা। আপনাকেও জানাই সুপ্রভাত, অনেক ধন্যবাদ। এবারে চটপট করে দেখে নিই একটু মেসেজ কে কী পাঠিয়েছেন। ইন্দ্রাণীদি, আজ শিশুশ্রম দিবসে চিরন্তনীতে তোমার বলা রাহুলের এত সুন্দর গল্প শুনতে শুনতে আমারও মনে হচ্ছিল যে শিশুদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, ওরা সবাই এক। তাই সরকার ও স্বেচ্ছাসেবী সংগঠনের উচিত সব বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করা, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করা। আমার প্রার্থনা সব শিশুর সব ভালো হোক। মৌলি ঢাকুরিয়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ মৌলি, এমনটা হোক আমরা সবাই প্রার্থনা করি। গল্পটা খুব ভালো। কি বুঝতে পারলাম না লেখাটা কি, স্বস্তি থাকলে শান্তি পেতাম। ও, মেঘনা ম্যাডামের মতো কেউ সত্যি থাকলে শান্তি পেতাম। আমার দুই বেবি পড়াশুনো করতো, ইয়াসমিন। ও আচ্ছা আচ্ছা, সাউথ চব্বিশ পরগনা, জয়নগর। আশা করব কেউ আপনার এভাবে পাশে এসে দাঁড়াক, ইয়াসমিন। এরপর লিখছেন 53:55 সময় খুব কম। স্টোরিটা আমার খুব ভালো লাগলো, রঞ্জিত বানু, ঠাকুরপুকুর, কলকাতা। থ্যাংক ইউ, গুড মর্নিং। প্রেরণাদাত্রী চিরন্তনী, প্রতি পর্বের মতো আজও বৃষ্টি ভেজা সকালে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবসে ছাতা মাথায় হাঁটতে হাঁটতে রাহুল ও মেঘনা ম্যাডামের প্রেরণাদায়ক গল্প শুনছি তোমার চিকন কণ্ঠে। হ্যাঁ, চিকনই বটে। সাথে আমি একটি অনুগল্প পাঠালাম, সত্যি বোকা কে। কাল বৈশাখে ঝড়ে বহু গাছ পড়েছে, অনেকেই রাস্তায় দাঁড়িয়ে থাকা, রাস্তা পরিষ্কারের নামে দাঁড়িয়ে থাকা গাছও কেটে নিয়ে যাচ্ছে। খোকা, ওখানটায় কি করছিস? দেখো না বাবা, বড় গাত্তা উপলে দেখেছে, ছোট গাছগুলোকে একা পালছি না, তুমি বড় গাত্তাকে দলিয়ে দিলেই বেঁতে দাবে। বাহ, ছোট্টদের কথায় লিখেছেন। খোকা, তুই লম্বাতে বড় হলেও বুদ্ধিতে বোকা রয়ে গেলি, সবাই গাছ কেটে নিয়ে যাচ্ছে, তুই কি না গাছগুলোকে বাঁচাতে চাইছিস? অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি থেকে লিখেছেন। থ্যাংক ইউ, আপনাকেও জানাই শুভ সকাল। 5:54 আর খুব সামান্য পড়তে পারবো, কেমন? আগামীকাল উজ্জ্বল ভট্টাচার্য আপনাদের সঙ্গে থাকবেন, তিনি আপনাদের লেখাগুলো পড়বেন। এবার লিখছেন কে, আচ্ছা দুবার করে পাঠিয়েছেন, এই রে অনেকটা সময় চলে গেল। শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, চিরন্তনী সকল বন্ধুকে জানাই প্রভাতী শুভেচ্ছা। আপনাকেও জানাই প্রভাতী শুভেচ্ছা, গলা একদম শুকিয়ে আসছে। শিশুর হাসি ফুটলো আজি ভোরের ঘাসের কোলে, চোখ তাদের রঙিন আলো হৃদয়ে নিড়ে তোলে। লিখেছেন অলোক ও পায়েল ব্যানার্জি, বেলঘরিয়া থেকে। পায়েল, অনেক ধন্যবাদ, সুন্দর লিখেছেন, আবারও সঙ্গে থাকবেন। আর লিখেছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ চাইল্ড লেবার বাই ইউর গুড প্রেজেন্টেশন, রাজবন্ধু সরসনা থেকে। গুড মর্নিং। বেশ, মনে হলো সবার লেখাই পড়েছি। 56 প্রায়। ও, কে লিখছেন? অরিজিৎ দাস অধিকারী বলছেন, পড়া হয়নি। শিশুশ্রম দিবসের আজকে মধুর প্রাতে ছোট হাতে বড় স্বপ্ন শুনি সুধাকণ্ঠীর সাথে। এই আওয়াজ দেবেন না, সুধাকণ্ঠী নই, খুব সাংঘাতিক অবস্থা। যাই হোক, সুন্দর করে লিখেছেন গল্পটাই আপনার ছন্দে ছন্দে, অনেক ধন্যবাদ আপনাকে। আর আজ ঘড়ি বলছে সময় একদম শেষ, আজকের মতো বিদায়।

একটু পরেই ভোরাই আর নমস্কার কাল কলকাতা নিয়ে আপনাদের কাছে আসবেন অরুণিমা। আমি ইন্দ্রাণী আজকের মতো বিদায় নিলাম।

শুক্রবারের সকালে 100.1 এফএম গোল্ডে আপনি শুনছেন প্রভাত বীণা তানিয়ার সঙ্গে। সকালের এই সময় আমরা এমন কিছু কথা বলি যাতে দিনের শুরু এবং গোটা দিন ভীষণ রকম ভালো যায়, পজিটিভ যায়, যাতে জীবনের সকল ক্লান্তিকে জয় করে, সকল হারের ভয়কে তুচ্ছ করে আমরা জীবনে এগিয়ে যেতে পারি, লড়াইটা জারি রাখতে পারি। এই কারণে কোনো দিন আমরা এমন কোনো মানুষের কথা বলি যাদের জীবন আমাদের প্রতি মুহূর্তে উদ্বুদ্ধ করে, কখনো বা আধ্যাত্মিক কথাবার্তা যা মনকে পবিত্রতায় শুদ্ধ করে। আর তানিয়া যে সকালে আসে সেই সকালে অধিকাংশ ক্ষেত্রেই দ্বিতীয়টাই ঘটে। আর তাই আজ এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো যে বিষয় নিয়ে কি জানি আপনিও কি কখনো আগে ভেবেছিলেন? আমি কিন্তু ভাবিনি। সত্যি কথা বলতে আজ কি নিয়ে কথা বলবো এই বিষয় নিয়ে যখন ভাবছি, তখন হঠাৎই এই কথাগুলো আমার মনে উদয় হলো এবং সেই সংক্রান্ত পড়াশোনা করতে গিয়ে আমি এমন কিছু সত্যের মুখোমুখি হলাম, মনে হলো কি জানি আমার এই এফএম গোল্ড পরিবারের বাকি সবাইও কি এই বিষয়টা জানে। তাই আজ ভগবানের শ্রীকৃষ্ণের যে রূপ, সেই রূপ কৃষ্ণপ্রেমীদের কাছে প্রেম, আনন্দ এবং ভক্তির মূর্ত প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণের রূপসজ্জার মধ্যেই এক গভীর শিক্ষা লুকিয়ে আছে। কি ভাবছেন, তানিয়ার এখনো ঘুম কাটেনি? তানিয়া তো সেই রাত 3টে থেকে অপেক্ষায় অধীর হয়ে আছে কখন

এখন আপনাদের সঙ্গে এই বিষয়ে কথা বলবো। আসলে শ্রীকৃষ্ণের রূপ নিয়ে কথা বলতে গেলেই প্রথমেই তার শ্যামবর্ণ সুদর্শন রূপ সে কথা মনে আসে। হাতে মোহন বাঁশি, মাথায় হালকা ওজনের মুকুট এবং তার মধ্যে শোভা পাওয়া সেই ময়ূরের পালক, পীতাম্বর, পায়েলি বলুন বা নূপুর, সব মিলিয়ে তাঁর রূপ সজ্জা আমাদের যা শেখায় সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে তাঁর রূপ দর্শন করে শুধু চোখ তৃষ্ণায় চোখের যে তৃষ্ণা সেটা মিটবে এমন নয়, সঙ্গে জীবনে চলার পথে যে চারিত্রিক দৃঢ়তা আমাদের থাকা উচিত, যে সংযম আমাদের থাকা উচিত সেই বিষয়টাও আমরা বুঝতে পারি। অবাক হচ্ছেন হয়তো, কিন্তু যখন এই বিষয়ে কথা বলবো তখন আপনিও ভাববেন তাই তো, এমন করে তো আগে কখনো ভেবে দেখিনি। আসবো সে কথায়, তবে তার আগে তৃষা চ্যাটার্জির কণ্ঠে একটা অসাধারণ ভজন শুনে নিই।

0: আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: শ্রীকৃষ্ণের গায়ের রং কালো বা গাঢ় নীল, যা প্রকৃতির গভীরতা এবং ঐশ্বরিক সৌন্দর্যের প্রতীক। আপনি বলবেন এ তো কেতাবি কথা, আসলে বিষয়টা এমন নয়। তিনি শ্রী বিষ্ণুর অবতার এবং শ্রী বিষ্ণুর গায়ের রং নীল সমুদ্রের মতো গভীর। এই নীল রং গভীরতা এবং রহস্য ঐশ্বরিকতার প্রতীক। আসলে এই যে নীল রং, এই রংটা আকাশের বিশালতা বা সমুদ্রের গভীরতাকে নির্দেশ করে। আর তাই বোধ হয় এই যে অসীম, কৃষ্ণ মানে অসীম, এই অনুভবটা আমাদের মধ্যে আসে। তাঁর চোখের দিকে তাকালে, তাঁর দিকে তাকালে আমরা আমাদের শরীরের মধ্যে, মনের মধ্যে একটা অদ্ভুত প্রাণ সঞ্চার লক্ষ্য করি। কখনো শরৎকালের নীল আকাশের দিকে তাকিয়ে দেখেছেন? আমার মনে আছে আমি যখন ক্লাস 7 পড়ি, সেই সময় ওই আকাশের নীল রঙের দিকে তাকিয়ে আমার নেশা লেগে যেত। আসলে এর মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ রয়েছে, যেভাবে যে টানে কৃষ্ণ আমাদের বেঁধে রাখেন। কখনো সমুদ্রের গভীর যে রং, মানে গভীর সমুদ্রের যে রং, ওই পাড়ের রং নয়, যে রং নীল, সেই নীল রঙের দিকে অনেকক্ষণ তাকিয়ে দেখবেন একটা অদ্ভুত আবিষ্টতা আপনাকে গ্রাস করবে, যার মধ্যে রয়েছে পবিত্রতা, যার মধ্যে রয়েছে স্নিগ্ধতা, যার মধ্যে রয়েছে একাত্মতার একটা অমোঘ আকর্ষণ। এছাড়াও আমরা জানি কৃষ্ণ মানে বাঁশি। তাঁর হাতে থাকা বাঁশি প্রেম ও সঙ্গীতের প্রতীক। এটি ভক্তদের আকর্ষণ করে এবং আনন্দ দেয়। বাঁশি ফাঁপা হয়, আপনারা সবাই জানেন। শ্রীকৃষ্ণের বাঁশিও কিন্তু ফাঁপাই, কিন্তু তা থেকে মোহনীয় সুর বেরোত। এই বিষয়টা কি শেখায় বলুন তো আমাদের? যখন আমরা নিজেদের ক্রোধ, হিংসা, অহংকার, ঈর্ষা থেকে মুক্ত করে দিই, তখন জীবনে প্রেম, করুণা, শান্তির সুর প্রতিধ্বনিত হয়। যেভাবে বাঁশি নিজে কোনো শব্দ উচ্চারণ করে না, কিন্তু বাঁশির সুর যারা শোনেন তাদের হৃদয়কে ছুঁয়ে যায়, মুগ্ধতায় ভরিয়ে দেয়, ঠিক ওভাবেই আমাদেরও উচিত নিজেদের ইগো বা অহংবোধকে আচরণ থেকে বাদ দিয়ে অন্যদের হৃদয়ে বসবাস করার জন্য যোগ্য হয়ে ওঠা। আসলে হুজুতানিয়া বলে, ভালোবাসার চেয়ে পরম ওষুধ বোধহয় আর কিছু হয় না। না, এমনটা তানিয়া যে আবিষ্কার করেছে এমন নয়, কিন্তু এটা আমি বিশ্বাস করি। আর আমার অনুষ্ঠানে প্রায়শই আপনাদেরও বলি, কৃষ্ণের এই বাঁশি কিন্তু আমাদেরও সেটাই শেখায়।

নিজের ঈর্ষা অহং ইগো সবকে দূর করে মধুর সম্পর্ক গড়ুন আপনার আশেপাশের মানুষের সঙ্গে, প্রকৃতির সঙ্গে। দেখবেন জীবন আপনার আনন্দে ভরে উঠবে। আচ্ছা, এবার একটা গান শোনা যাক। আমরা এরপর গান শুনবো অনুপ জালোটার কণ্ঠে, খুব জনপ্রিয় একটি গান, আপনারা অনেকবার শুনেছেন, তবু আশা করি এই সকালে গান আপনাদের ভালোই লাগবে।

রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।

স্বামীর পীড়িত বোধহয় গোপন রাখা সম্ভব হয় না, যে একবার কৃষ্ণ প্রেমে মজে তার মন সর্বদাই আনন্দে ভরে থাকে, বিরহের মধ্যেও সে কিন্তু আনন্দ খুঁজে নেয়। আজ এই বিষয়ে অনেক কিছু আলোচনা হচ্ছে না, আজ প্রভাত বীণায় আমরা কথা বলছি শ্রীকৃষ্ণের বিভিন্ন যে সাজ, সেই সাজের মধ্যে কোন শিক্ষা বা কোন দর্শন লুকিয়ে আছে। আপনারা যদি লক্ষ্য করেন, শ্রীকৃষ্ণের যে মুকুট, সেই মুকুট কিন্তু অন্যান্য দেবতাদের তুলনায় অনেক কম হালকা, মানে অনেক বেশি হালকা, আমার বলাটা হয়তো ভুল হলো, মানে ভীষণই হালকা। দেখবেন অন্যরা সোনা রূপো বিভিন্ন মণি মুকুট খচিত একটা বিশাল আকার মুকুট পরে থাকেন, কিন্তু দ্বারকানাথ বা মথুরাপতি তিনি কিন্তু খুব হালকা ওজনের একটি মুকুট পরতেন। আসলে এটার একটা অন্য শিক্ষা রয়েছে। শ্রীকৃষ্ণের এই হালকা মুকুট আমাদের শিক্ষা দেয় যে আসল নেতৃত্ব আছে সেবাভাবে, অহংকারে নেই। শক্তির বোঝা

হৃদয়ে চাপানো উচিত নয়, তাহলে ক্ষমতার দম্ভে আপনার মনুষ্যত্ব পিষ্ট হয়ে যাবে। ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে শিখতে হয়, তা না হলে প্রবাদে তো আছে, অতি দম্ভে হত লঙ্কা, সেই আর কি। এবার এই মুকুটের কথা যখন এলো, তখন ময়ূরের পালকের কথা নিশ্চয়ই আপনার মনে আসছে। কি অদ্ভুত একটা সংযোগ, শ্রীকৃষ্ণের সাজ সম্পূর্ণ হয় না ময়ূরের পালক ছাড়া, যা সৌন্দর্য, সমৃদ্ধি এবং ঐশ্বরিক আনন্দের প্রতীক। ময়ূরের পালক আসলে শেখায় বিভিন্ন রঙের মধ্যে কিভাবে আবারও সেই ভারসাম্য আনতে হয়। শ্যামসুন্দরীর মুকুটের এই সব থেকে সুন্দর অংশ যে ময়ূরের পালক, তাতে কত রকমের রং আছে বলুন তো? জীবনের সব রকম রঙেরই তো গুরুত্ব আছে। সুখের এক রং, দুঃখের এক রং, কামনার এক রং, বিরহের এক রং, বৈরাগ্যের আরেক রং, হারের এক রং, জয়ের আরেক রং, এই সব রং মিলে মিশেই তো আমাদের জীবন সম্পূর্ণতা পায়। সব থেকে বড় কথা, ময়ূরের পালক যেমন সুন্দর তেমনই হালকা। এটা আরেকটি শিক্ষা দেয়, সেটা হলো যে ময়ূরের পালক জগৎপতির মাথার মুকুটের শীর্ষে শোভা পায়, সেটা আসলে শেখায় যে সাফল্যের শীর্ষে পৌঁছনের পরেও আমাদের গ্রাউন্ডেড থাকা কতটা জরুরি। গ্রাউন্ডেড মানে কৃতজ্ঞতা। এই যে মাঝে মাঝেই আপনাদের বলি, সকালে ঘুম থেকে উঠে যে মুহূর্তে আপনার চেতন আসবে, সেই চেতন মুহূর্তে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত, আপনি সুস্থ আছেন, আপনি বেঁচে আছেন, আপনার পরিবারের মানুষ ভালো আছেন, সুস্থ আছেন, আপনার সঙ্গে আছেন, আপনার জীবনে একটা সুস্থ শরীর রয়েছে, সুস্থ মন রয়েছে, পরিবার রয়েছে, বংশ পরিচয় রয়েছে এবং আরও অনেক কিছু রয়েছে, সব কিছুর জন্য ধন্যবাদ দেওয়া উচিত। এই কৃতজ্ঞতা জ্ঞাপন করা শুধু ঈশ্বরের প্রতি নয়, প্রতিটি মানুষের প্রতি, আপনার বাবা মায়ের প্রতি, আপনার ভাই বোনের প্রতি, আপনার স্ত্রী বা স্বামীর প্রতি, আপনাদের সন্তানের প্রতি, সবার প্রতি। এবং যে ফুল গাছ থেকে আপনি ফুল তুলে দেবতার পায়ে দেন, সেই ফুল গাছের প্রতিও, সেই মেঘের প্রতিও, যে মেঘ বৃষ্টি দিয়ে এই গরমে আপনার ক্লান্তি দূর করে, সবার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এছাড়াও আসে পীতাম্বরের কথা। আমরা জানি কৃষ্ণের প্রিয় রং হলুদ, আর সেই বস্ত্র তিনি পরিধান করেন যা পবিত্রতা এবং সমৃদ্ধির প্রতীক। ধনাত্মক শক্তি এবং জ্ঞানের প্রতীক হলো হলুদ রং। পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের উচিত আমাদের চারপাশে ধনাত্মক শক্তি বজায় রাখা। তাতে আমাদের আত্মবিশ্বাস বাড়বে এবং আমরা দৃঢ়তার সঙ্গে আমাদের অভীষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছতে পারব। তাই স্টে পজিটিভ অলওয়েজ। গানে গানে মনোময় ভট্টাচার্য।

100.1 FM গোল্ডে শুনছেন প্রভাত বীণা তানিয়ার সঙ্গে। জীবনে চলার পথে বারবার যখন আমরা হোঁচট খাই, তখন কিছু গুণী মানুষের জীবনের কাহিনী, কিছু আধ্যাত্মিক চেতনা, কিছু দর্শন আমাদের পথ দেখায়। আর সেই রকম পথে চলতে চলতে বিভিন্ন সময় আমরা উদ্বুদ্ধ হই সেই সব কাহিনী, সেই সব দর্শন, সেই সব শিক্ষা থেকে। আজ তাই কৃষ্ণের বিভিন্ন রূপ থেকে যে শিক্ষা, যে দর্শন আমাদের সামনে উঠে আসে, সেই নিয়েই কথা হচ্ছে। ত্রিভঙ্গ মুদ্রা, সে তো আপনারা জানেন, তিনি সেভাবেই দাঁড়ান। এই যে শরীরের তিনটি অংশ, বঙ্কিম, বাঁকা বা ভাঙা, এটা থেকে কি শিক্ষা আসতে পারে? এটা শুধুই কি তাকে ভালো লাগে দেখতে, বাঁশি বাজানোর যে গেস্টচার বা পশ্চার সেটার জন্য? না, জীবনের বোঝা যখন আমাদের শরীর মনকে বিভিন্ন রকমভাবে ভেঙে দেয়, সেই অবস্থাতেও আমাদের কর্তব্যে অবিচল থাকা উচিত, আমাদের অসীম ধৈর্য রাখা উচিত, আমাদের ঈশ্বরে ভরসা রাখা উচিত, সর্বোপরি নিজের ওপর সেই বিশ্বাসটা হারানো উচিত নয় যে আমি ঠিক পারব এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে। তাই জীবন আপনাকে যতই বঙ্কিম করে তুলুক না কেন, আপনি যদি সঠিক পথে থাকেন, তাহলে সেই পথ অবশ্যই সরল এবং সোজা হবে। এছাড়াও কৃষ্ণের কথা হচ্ছে, আর তার বাল্যলীলার কথা হবে না, তাও তো হয় না, তাই না? আমরা জানি যে আমাদের গোপাল, সেই গোপাল ছোটবেলায় কত দুরন্ত ছিল। যশোদা তার গতিবিধি বুঝে ওঠার জন্য তার পায়ে ঘুঙুর বেঁধে দিয়েছিলেন। সেই যে পায়েল, সেই পায়েলের শব্দে বুঝতে পারতেন যে গোপাল কোন ঘর থেকে কোন ঘরে যাচ্ছে। আসলে এই যে পায়েল বা নূপুরের মধুর ঝংকার, এটা মনকে একটা খুশি তো দেয়, কিন্তু এর থেকে আমরা শিক্ষা পাই যে আপনার উপস্থিতি এমন হোক যেখানে পজিটিভিটি বা আনন্দের ঝংকার আপনার আশপাশকে ভরিয়ে তুলবে। গোপালের পদধ্বনি যেমন প্রসন্নতা সৃষ্টি করে, ঠিক তেমনি আপনার, আমার, আমাদের সবার আচার ব্যবহার, ব্যবহৃত শব্দের প্রয়োগ, সে যেন আমাদের পরিবারকে, আমাদের চারপাশের মানুষের মধ্যে থাকা যে কোমল মন, তাকে প্রসন্ন ভাব এনে দেয়, সেদিকে আমাদের নজর রাখা উচিত। আসলে আমরা বহু সময় রেগে যাই, ক্রোধের বশত আপনজনদের বা অজানা অচেনা মানুষকে রাস্তাঘাটে ভীষণ কটুভাবে কথা বলি, কিন্তু যদি একটু ধৈর্য রেখে, একটু ঠান্ডা হয়ে, একটু প্রসন্ন ভাব রেখে কথা বলা যায়, তাহলে হয়তো সেই মুহূর্তের সেই যে অস্থির

পরিবেশ সেটা কিন্তু শান্ত হতে পারে। আর মাখনের কথা সে তো বলতেই হবে, তবে তার আগে আমাদের সুন্দর গোপালের একটা গানও শুনতে হবে, শিল্পী পৌশালী ব্যানার্জী।

এই গোপাল যখন মাখন চুরি করে তার সখাদের সঙ্গে খেতেন, তখন সেই খাওয়ার স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যেত। তার কারণ, আনন্দ তখনই হয় যখন তা ভাগ করে নেওয়া হয়। মাখনের রং সাদা, আর এই সাদা রং আমাদের শেখায় হৃদয় যত শুভ্র অমলিন হবে, জীবনের স্বাদ ততই মিঠে হবে। আসল আনন্দ তো তখন পাবেন যখন আশেপাশের মানুষকে খুশি দিতে পারবেন। যশোদানন্দন যেভাবে মাখন ভাগ করে খেতেন, সেভাবে আপনিও আপনার আনন্দ সুখ ভাগ করে নিন। একা খাবো, একা পড়বো, একা দেখবো, এই বোধের ওপরে উঠতে হবে। একা একা ভালো থাকা যায় না। সবটুকু ভালো আমার হোক, বাকি দুনিয়া রসাতলে যাক, এমন মলিন চিন্তা আপনার হৃদয়কে আত্মকেন্দ্রিক করে আপনাকে ধ্বংসের দিকে এগিয়ে দেবে। বিপদ যেদিন আপনার চৌকাঠ ছোঁবে, মনে রাখবেন সেদিনও আপনি একাই থেকে যাবেন। দুনিয়ার কেউ আপনার সাহায্যে এগিয়ে আসবে না, কারণ তাদের বিপদেও আপনি দরজা জানলা বন্ধ করে নিজের লাভের গুড় আস্বাদন করছিলেন। আর যেভাবে কৃষ্ণ গ্রামবাসী সখী গাভীদের সকলের প্রিয় ছিলেন, এই শিক্ষাও আমাদের দেয় যে আমাদের উচিত প্রত্যেকের মন জয় করে তাদের সঙ্গে মিলে মিশে থাকা।

তাহলে বন্ধুরা, আজ থেকে একটু চেষ্টা করি আমরা এই কৃষ্ণের রূপ থেকে যে শিক্ষা পেলাম তা আমাদের জীবন যাপনে নতুন করে পথ দেখাক। কেমন লাগলো আজকের প্রভাত বীণা জানাতে ভুলবেন না, মনের মেলোডিতে নয়, 100.1 FM গোল্ডের ফেসবুক পেজে যে পোস্ট রয়েছে প্রভাত বীণার সেখানে কমেন্ট করে জানালে ভীষণ ভালো লাগবে। কথা হবে 8:30 মনের মেলোডিতে, গানে গানে অরিত্র দাশগুপ্ত।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: এই যে পতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: Join Indian Navy. The Indian Navy invites online applications from unmarried male candidates for Agniveer Apprentice 01/2027 and 02/2027 batch. Last date for submission is 29th June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready. Cohesive. Atmanirbhar. Safeguarding seas for a Vikasit Samriddh Bharat. Join Indian Navy.
4: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় 2 মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন, গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

0: কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: ঘড়ির কাঁটায় টিকটিক করে 8:33 হয়ে 40 সেকেন্ড হয়েছে। আপনিও ভীষণ ব্যস্ত রোজকার নিয়ম মাফিক কাজে, তবুও আপনার প্রিয় FM গোল্ড কি রেখেছেন কানে? কারণ এখন মন কাড়া কথা আর মন মাতানো গানে দেড় ঘন্টার অনুষ্ঠান সাজিয়ে তানিয়া তো রেডি, সঙ্গে আপনাদের ভালোবাসার মনের মেলোডি।

যতই স্বপ্ন দেখা হোক না কেন, সকালে উঠতে হবে না, স্কুলে যেতে হবে না, হতে হবে না নাজেহাল, আর বইগুলোকে আপনার লাগবে ঠিক প্রজাপতির উড়ন্ত রঙিন পাখনা। এমনটা যদি তানি

দিতে পারতো, আপনাদের জন্য কিছু এমন করতে পারতো, তাহলে বড়ই ভালো লাগতো। কিন্তু এটা তো হতো না, আপনার ছোটবেলাতেও হতো না, আর এখনকার ছোটবেলায় তো হয়ই না। মানে শৈশবের কথা বলছি। আসলে এই শিশুদের ক্ষেত্রে সব থেকে বেশি মা যত না চোখ রাঙান, তার থেকে বেশি চোখ রাঙায় রুটিন। হ্যাঁ, স্কুল খোলা থাকলেই তার একটা রুটিন কিন্তু আমাদের থাকতো, মানে এখনকার বাচ্চাদেরও অবশ্যই আছে, যদিও তাদের রুটিনের ব্যাপারটা একটু অন্যরকম, কারণ তাদের অনেক অনেক চাপ। তবু স্কুলের ক্লাসের যে রুটিন, সেই রুটিন আপনি কোথায় লিখে রাখতেন, আজ এটাই কিন্তু ছোট্ট করে লিখে পাঠাতে হচ্ছে। আসলে কি জানেন, কেউ দরজার পিছনে লিখে রাখতো, কেউ সেই ছোট্টবেলা যে স্যুটকেসগুলো থাকতো না, মানে স্যুটকেস ঠিক নয়, মানে টিনের সেই বাক্স, সেই তার ঢাকনার ভেতর দিকে রুটিন লেখা থাকতো। কেউ আবার খাতার পিছনে, আমি যেমন খাতার পিছনে লিখতাম, কেউ আবার শুধুই পেন দিয়ে জাস্ট শর্ট ফর্মে লিখতো, কেউ আবার নানান কালার দিয়ে লিখতো। আবার যার যে সাবজেক্টটা পছন্দ, সেই সাবজেক্টের পাশে একটা ছোট্ট করে হার্ট সাইনও দিয়ে রাখতো, এমনও দেখেছি। তো এই যে রুটিন নিয়ে নানান কিছু, আপনার জীবনেও নিশ্চয়ই এমন কিছু ছিল। আপনি কোথায় রুটিন লিখে রাখতেন? আর নতুন ক্লাসে ওঠার পর নতুন বইয়ের গন্ধ, নতুন খাতার মলাট বা লাইন টানার পাশাপাশি আমাদের মধ্যে রুটিন পাওয়া নিয়ে একটা উত্তেজনা থাকতো, যে ফার্স্ট পিরিয়ড কার বা কখন, যার যেটা ভালো লাগতো, যে বিষয়টা ভালো লাগতো, সেই বিষয়টা কোন কোন পিরিয়ডে সেই স্যার বা সেই ম্যাম ক্লাস নিতে আসবেন, বা কখন পছন্দের একটা সেশন হবে, এই নানান কিছু রুটিনেই তার সব কিছু বাঁধা থাকতো। আর এমনটাও হয় যে রুটিনের জন্য এক একদিন আবার স্কুলে যেতে ইচ্ছে করতো না, কারণ সেদিন সেই দিনটা পার্টিকুলার কোনো টিচারই আপনার পছন্দ ছিল না। রুটিন নিয়ে তো এমন অনেক কিছুই আছে, সেই সবটাই আপনি লিখতে পারতে মানে পাঠাতে পারেন। তবে আজকে আমার যেটা জানার মূল বিষয়, সেটা হচ্ছে রুটিন আপনি কোথায় লিখে রাখতেন, এটুকুই লিখে পাঠাতে হবে 9903055992 এই নম্বরে, 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা টেক্সট মেসেজ করতে পারেন, কিন্তু ফোন করতে পারবেন না। কেমন সেটা লিখে পাঠান। আর দেখুন, আমার এই FM গোল্ড পরিবারের যে বন্ধুরা, তারা এত স্মার্ট, এত এগিয়ে আছেন, যে আমি এই সব বলা শেষ করেছি কিন্তু এর মধ্যে মেসেজ চলে এসেছে সৌভিক, রজত এবং বিজয়দার, তাহলে সেই মেসেজ তো পড়তেই হবে। কিন্তু পড়াশোনার কথা হচ্ছে আর মান্নাদের এই গানটা হবে না, এমনটা তো হতে পারে না, তাই গানটা শুনে নিই, ফিরে আসছি গানের ওপারে।

0: పోడాట శికేతులే తులే తులే తులే తులే లేఖ పోడాట శికేతులే।
1: হারমোনাহার এই ছবি থেকে গানটি শুনছিলাম। হ্যাঁ, লেখাপড়াটা করতে যদি না বলতে হতো তাহলে সব থেকে বেশি ভালো লাগতো, কিন্তু এমন অনেকে আছে যারা কিন্তু পড়তে ভীষণ ভালোবাসে। আবার এমনই অনেকেই আছে যারা ভাবে উফ কবে রবিবারটা আসবে, স্কুলে যেতে হবে না। তো আমাদের এই এফএম গোল্ড পরিবারে যতদূর আমার মনে পড়ছে যারা অ্যাক্টিভলি মেসেজ পাঠান তাদের মধ্যে শুভম রয়েছে স্কুলে পড়ে, জানি না আজকে ওর মেসেজ আসবে কি না, কিন্তু যারা পড়ে সবে পাশ করে বেরিয়েছে বা কর্মজীবনে প্রবেশ করেছে, আমরা তো বয়স হয়ে গেছে আমাদের কথাই বাদ দিন, কিন্তু তারা দারুণ দারুণ মেসেজ করেছেন। যেমন সৌভিক লিখে পাঠিয়েছেন যে আজকে সে মানে তিনি দার্জিলিং থেকে ফিরেছেন। সুপ্রভাত সৌভিক, লিখেছে সৌভিক যে আমি রুটিন লিখে রাখতাম দরজার পিছনে আর নতুন বইয়ের গন্ধ অসাধারণ লাগতো দিদি। কসবাহালতু থেকে এই মেসেজ পাঠিয়েছেন সৌভিক সরকার। এবার পড়ি আমি বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাসের মেসেজ। গুড মর্নিং দিদি, ভেরি গুড মর্নিং। দোকানে বই কিনতাম আর বই কিনলে একটা রুটিন লেখার পেপার ফ্রি দিত, ওটাতে লিখে দেওয়ালে আটকে রাখতাম। শনিবারের রুটিন সব থেকে বেশি প্রিয় ছিল কারণ শনিবার হাফ স্কুল ছিল। ফাঁকিবাজ আমাদের রজত কিন্তু ফাঁকিবাজ, তাই না? আচ্ছা, শনিবারের রুটিন কিন্তু অনেকেরই ভীষণ পছন্দের, এই কথা অস্বীকার করার কোনো উপায়ই নেই। আচ্ছা, বিজয় দালাল নালিকুল বন্দিপুর ফগলি থেকে লিখেছেন শুভ সকাল তানিয়া। শুভ সকাল দাদা। আমি যখন স্কুলে পড়তাম আমার এক পিসির ছেলে, সে বয়সে আমার থেকে একটু বড়, কিন্তু আমরা এক ক্লাসেই পড়তাম। তো যতদিন স্কুলে পড়েছি সেই প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত ওই দাদাই তার নিজের খাতায় রুটিন লিখে রাখতো আর আমাকে সেই রুটিনটা বলে দিত। আমি কোনো দিনই রুটিন লিখতাম না। ফাঁকিবাজের চরম নমুনা বিজয়দা, চরম ফাঁকিবাজ। রাগ করছেন না তো, এটা জাস্ট মজা করে বলছি। আসলে ফাঁকি মারতে স্কুল কলেজ লাইফে যদি একটু ফাঁকি না মারলাম, যদি একটু কলেজ বা কলেজেই বাঙ্ক করা সম্ভব, একটু বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা দেখতে যাওয়া কি সিনেমা দেখতে যাওয়া, এই সমস্তগুলোই তো স্মৃতি হয়ে থেকে যায়। যাই হোক, সেই সব নিয়ে অন্য একদিন কথা হবে। আজ যেটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে আপনি রুটিন কোথায় লিখে রাখতেন, কিভাবে লিখতেন, যত্ন করে লিখতেন না নেহাতি একটা লিখতে হয় বলে লিখতেন, এই সব কিছুই ছোট করে লিখে পাঠাতে পারেন 9903055992 এই নাম্বারে। সুমিতাদি মেসেজ করেছেন ঢাকুরিয়া থেকে, লিখেছেন সুপ্রভাত তানিয়া দিদি ভাই, আমি রুটিন লিখে রাখতাম লাইন টানা লম্বা খাতায়, সেটা একদমই নতুন খাতায় লিখতাম। বাহ, বেশ, চার চারটি মেসেজ তো পড়া হয়ে গেছে এবং আপাতত আরও অনেক মেসেজ জমে গেছে। শান্তনুদা, দীপঙ্কর দা, যাদবেন্দ্র দা, সবার মেসেজ জমেছে, পড়বো, তবে তার আগে একটা গান শুনতে হবে। আর আজ প্রভাত বিনায় কিন্তু তপনদা আগেই মেসেজ কমেন্ট করে দিয়েছেন যে আমি শুনলাম। অমিতাভদা মেসেজ করেছেন, কমেন্ট করেছেন। এছাড়া সীমাদি, যাদবেন্দ্র দা, বিজয় দা, আপনারা তো করেনি, আপনাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসায় ভরি দেওয়ার জন্য। গানে গানে এবং কানে কানে আরতি মুখোপাধ্যায়।

ছোটবেলায় এই কথাটা বলতে আপনার আমার সবার ভালো লাগতো, তাই না? লেখাপড়া করে যে গাড়ি চাপা মরে সে, অতএব লেখাপড়া করব না, কিন্তু রুটিন চোখ রাঙাতো। আজকে কিন্তু হোমওয়ার্কটা না করে গেলে বেশ দুঃখ আছে, হতে পারে নীল ডাউন, হতে পারে কান ধরে উঠবো, আরও অনেক কিছু হতে পারে, কিন্তু সেই রুটিনের চোখ রাঙানি আপনি কিভাবে সামলাতেন? মানে আপনার রুটিনটা ঠিক কোনখানে লেখা থাকতো, আপনার খাতায়, নাকি আপনার স্টাডি টেবিলের সামনে, নাকি আপনার বাড়ির বাড়ির নয় মানে ঘরের আপনার রুমের দরজার পেছনে, নাকি আপনার অন্য কোনো জায়গায়, এমন কোনো জায়গা যেটা হয়তো আমি জানি না, সেটাই লিখে পাঠাতে পারেন 9903 05 9922 এই নাম্বারে। ছোট্ট করে মেসেজ করে পাঠাবেন, যেমন পাঠিয়েছেন ট্যাগোর পার্ক কলকাতা 739 থেকে শান্তনু মাইজ। গুড মর্নিং তানিয়া, ভেরি গুড মর্নিং দাদা, আশা করি ভালো আছো, ভীষণ ভীষণ ভীষণ ভালো আছি। আজকে টপিক নিয়ে বলি যে আমাদের স্কুলের রুটিন আমার স্টাডি টেবিলের সামনে লাগিয়ে রাখতাম, এখন আমার স্টুডেন্টদেরও ওই হ্যাবিটটা আছে দেখলে ভালো লাগে, কারণ রুটিন মেনটেন করলে জীবনে ডিসিপ্লিন থাকে, এটা খুবই দরকার। ভালো থেকো, থ্যাংক ইউ দাদা, আপনিও খুব ভালো থাকুন, আর এইভাবেই আপনার ছাত্রদের সঠিক পদ্ধতিতে বড় করে তুলুন। দীপঙ্কর মাল ধর্মতলা থেকে পাঠিয়েছেন, গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে, আজ খুব সুন্দর বিষয় দিয়েছেন, আমি কোন দিন পচা বিষয় দিই বলুন, দিই কি, দিই না তো, থ্যাংক ইউ থ্যাংক ইউ, একটু মজা করলাম। স্কুলের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, কত রকম নকশা করে রুটিন লিখে রাখতাম, আর সেই রুটিন পড়ার ঘরের দেয়ালে আঠা দিয়ে লাগিয়ে রাখতাম, বেশ দেয়ালে আঠা দিয়ে লাগিয়ে রাখতেন, তারপর সে দেয়ালের ওই অংশটা কিছু হতো না, মা বকা দিত না, জানতে ইচ্ছে হলো। যাদবেন্দ্র পান্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত আর যে তানিয়া দিদি ভাই, সুপ্রভাত দাদা, আমি কিন্তু স্কুলের রুটিন সাদা কাগজে লিখে আমার পড়ার ঘরের দেওয়ালে চিটিয়ে রাখতাম, সবাই দেওয়ালেই চিটিয়ে রাখতেন, আজ সকাল থেকেই আপনার সুমিষ্ট গলা শুনছি এবং অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন পড়ে যাচ্ছে, থ্যাংক ইউ দাদা, খুব ভালো থাকুন এবং সঙ্গে থাকুন। আরেক দিদি রয়েছেন লিপিকা দাস, উনি কোনোদিনই কোনো মেসেজের রিপ্লাই করেন না, কিন্তু প্রতিদিন একটি করে ছবি পাঠান, সুপ্রভাত আপনাকেও। সোমনাথ ঘোষ মেসেজ করেছেন, প্রতিদিনের মতোই শুভ সুন্দর মিষ্টি সকাল, ভেরি নাইস টপিক, থ্যাংক ইউ সো মাচ। আমি স্কুল লাইফ থেকে ডায়েরি লিখি, তাই রুটিনও সেখানেই লিখে রাখতাম, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। একটা অন্য বিষয় পাওয়া গেল যে ডায়েরিতেও, হ্যাঁ মানে অনেক ইংলিশ মিডিয়াম স্কুলেই দেখেছে ডায়েরির মধ্যে একটা রুটিন লেখার ব্যাপার থাকে, কিন্তু আমাদের সোমনাথ দা নিজে ডায়েরি লিখতেন, আর সেই ডায়েরিতেই ওর

আজ সকাল সকাল দোকানে এসে দোকান খুলে রেডিও টিউন করে শুনছেন তানিয়া দিকে, আর সঙ্গে সঙ্গে লিখে পাঠিয়েছেন শুভ সকাল তানিয়া দিকে, লিখে পাঠিয়েছেন নিশাকরধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে। বিষয়টা খুবই ভালো, সে ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। আমি আমার খাতায় রুটিন লিখে রাখতাম, যেখানে পড়তে বসতাম সেখানেও একটা খাতার পাতা নিয়ে সেখানে রুটিন লিখে দেওয়ালে আটকে রাখতাম। আর সঙ্গে জানতে চেয়েছেন যে আমি কোথায় লিখে রাখতাম, বিজয়দাও জানতে চেয়েছিলেন, আপনাদের সবাইকেই জানাবো। তবে তার আগে আরেকটি মেসেজ পড়তেই হবে, সেটা হচ্ছে অমিতাবোধা মেসেজ করেছেন গপ গার্ডেন কলকাতা 33 থেকে, জানিয়েছেন প্রভাতবীণা আজ প্রথমবার শুনেছেন। শুনুন প্রভাতবীণা, অনুষ্ঠানটা প্রত্যেক দিনই ভীষণ ভালো হয়, সব যারাই আসেন তারাই অনবদ্য উপস্থাপনা করেন এবং এইভাবেই দিনের শুরু সবার খুব সুন্দর হয়ে ওঠে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। অমিতাবোধা জানিয়েছেন আমার নাতি অভিনন্দন, সে স্কুলের রুটিনে যাই থাকুক বা না থাকুক সমস্ত বই খাতা সে নিয়ে যাবেই, মনে করুন সব মিলিয়ে পায় প্রায় 12-13টা বই খাতা সে নিয়ে যাবে। ব্যাগ যে কত ভারী হয় তবু কিন্তু তার কোনো কিছুতেই কিছু এসে যায় না, সে সব বই নিয়ে যাবে। কিন্তু রুটিন কোথায় লিখে রাখেন সেটা কিন্তু অমিতাবোধা জানাননি। তাতে কি, ছুটির একটা গান শুনিনি, কারণ ছুটির ঘন্টা যখন বাজে তখন

আজ শুধু ছুটি শুধু ছোট ছুটি আজ শুধু ছুটি শুধু ছোট ছুটি আজ শুধু হাসি আর নাচ গান।

আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold, মনের মেলোডি।

অন্তরা চৌধুরীর এই গান শুনতে শুনতে আমরা আট থেকে আসি, সবাই বোধ হয় সেই ছোটবেলায় ফিরে আসি, তাই না? আসলে এই গানগুলোর সঙ্গে আমাদের ছোটবেলার এত এত স্মৃতি রয়েছে, সত্যি ভীষণ ভালো লাগে এই গান গুনগুন করে গাইতে, এবং এই গানগুলো কখনো কোনো দিন পুরনো হয় না। যাই হোক, আজ এই মুহূর্তে আমরা শুনছি 100.1 FM গোল্ড, মানে আপনি শুনছেন আর আমি আপনাদের গান শোনাচ্ছি, আর যেটা শোনাচ্ছি আমাদের FM গোল্ড পরিবারের বন্ধুদের নানান পাঠানো মেসেজ। কিন্তু কি বিষয় মেসেজ, যারা এই মাত্র টিউন করলেন তারা একটু ঘুরে কাঁটাটা মিলিয়ে নিতে পারেন, 9:07 হয়ে 49 সেকেন্ড। আর আজ আমরা কথা বলছি, আপনি কোথায় আপনার স্কুলের বা কলেজের রুটিন লিখে রাখতেন, কেমন করে লিখতেন, এমনি সাদা পাতায় নাকি খুব কালারফুল করে, কীভাবে লিখতেন, সেই সবটুকুই ছোট্ট করে মেসেজ করে পাঠাতে পারেন 9903050992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ করতে পারেন বা টেক্সট মেসেজ।

চলুন এবার পরপর তো মেসেজ ঢুকছেই, এবার সেই দুরন্ত এক্সপ্রেস গতিতে তানিয়াকে গতেই হবে। শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা সত্তর থেকে লিখেছেন, আমার রুটিনের ঠিকানা ছিল পড়ার টেবিলের সামনের দেওয়াল, বাবা A4 পেপারে ছক কেটে দিতেন, আমি লাল নীল স্কেচ পেন দিয়ে স্যার দিদিমণিদের নাম লিখতাম। সোমবারের প্রথম পিরিয়ডে অঙ্ক স্যারের নাম দেখলেই বুকটা ধরাস ধরাস করত, আর মঙ্গলবারের পর ইতিহাসের দিদিমণি এবং সংস্কৃত স্যার থাকলেই সকালবেলা পেট ব্যথার অজুহাত থাকতো। সত্যি বলছি তানিয়া, দুই একদিন যেতামও না স্কুলে, কিন্তু বুধবারে যাওয়ার একটা আলাদাই ব্যাপার ছিল। আঁকার দিদিমণি আর পেটের স্যারকে দেখলেই, মানে নাম দেখলেই আর কি লাফিয়ে উঠতাম। স্কুলে যাব বলে টিফিন বক্স গুছিয়ে একদম রেডি। ওই দেয়ালের রুটিনটা শুধু আমার ক্লাসের হিসেব ছিল না, ওটা ছিল আমার ছোটবেলার মুড মিটার। কোন দিন হাসতে হাসতে যাব আর কোন দিন কাঁদো কাঁদো মুখে, সবটাই ওই একটা কাগজ ঠিক করে দিত। কি মিষ্টি করে লিখেছেন না, এত অল্প সময় এত সুন্দর করে লেখার জন্য, মানে সত্যি থ্যাংক ইউ, খুব ভালো। মীনা কর্মকার দমদম থেকে লিখেছেন, শুভ সকাল দিদি। শুভ সকাল আপনাকেও। আমি রুটিন লিখে রাখতাম ঘরের দেওয়ালে খাতার কাগজে লিখে আঠা দিয়ে আটকে রাখতাম, আর শনিবারের রুটিনটা সব থেকে পছন্দের ছিল, কারণ ওই দিন ভূগোল পিরিয়ড থাকতো না। তুমি আবার কবে আসবে? আর আমি আজ কিন্তু মেয়ের বাড়ি থেকে তোমায় শুনছি। বেশ, আমি আবার আসব, আজ হচ্ছে 12-16 তারিখ। দেখুন, মানে উৎপলদাকেও দেখেছি, মীনাদিকেও দেখছি, এমনকি আমাদের নন্দাদিকে, নন্দাদি জানি না কেমন আছেন, চোখের অপারেশন হয়েছেন, আশা করি সুস্থ আছেন। গাড়িতে টোটোতে যেতে যেতেও এই তানিয়া আছে বলে FM শুনতেই হবে। আপনাদের এই ভালোবাসা, সত্যি আমি খুব খুব খুব লাকি যে আপনারা আমাকে এতটা ভালোবাসা দেন। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। চলুন এবার একটু কোন্নগর থেকে ঘুরে আসা যাক। মানসীদি, মানসী বৈদ্য মেসেজ করেছেন, সুপ্রভাত মনের মেলারি। সুপ্রভাত। তার সঙ্গে আমার মিষ্টি তানিয়া দিকে জানাই বৃষ্টি ভেজা সুন্দর মনোরম সকালের শুভেচ্ছা। থ্যাংক ইউ। হ্যাঁ, রুটিন, বাবা তার কত যে বাহার ছিল আমার জীবনে তানিয়া, তোমাকে কি বলবো। সাদা খাতার পেছনের পাতায় কত কারুকার্য সহকারে তার লেখা থাকতো, সেটা অবশ্যই স্কুলের ক্লাসের। জীবনের কোনো রুটিন আজ পর্যন্ত লিখিনি। কিন্তু মানুষদি, আপনার ছেলে কিভাবে লিখতো সেটা তো জানালেন না, আর ছেলের গল্প হলো না, কিন্তু যাই হোক, নিশ্চয়ই কোনো একদিন জানতে পারবো। তবে হ্যাঁ, মেয়েরা না সবসময় একটু সাজিয়ে গুছিয়ে রুটিন করতে পছন্দ করেন। মেয়েদের নোটের যে খাতা, ক্লাস নোটস বা টিউশনের সেই নোটসের যে খাতা, সেটা দেখবেন ভীষণ সুন্দর, খুব, মানে আমি তো তাই করতাম। আমার মনে আছে আমি HS পরীক্ষার সময়তেও, যেখানে আমরা 6 ঘন্টা পরীক্ষা দিয়েছি, আমি ইতিহাস পরীক্ষা, আমার ইতিহাস বিষয় ছিল, ডাবল মার্জিন কালার স্কেচ পেন দিয়ে লিখে রেখে, মানে পুরো করে এসেছিলাম। এখন প্রশ্ন আসতে পারে তুমি কত পেয়েছিলে, সে প্রশ্ন থাক, মানে সেটা তো অন্য প্রশ্ন, কিন্তু যে সাজা খাতাকে সুন্দর করে প্রেজেন্ট করা, যেখানে পরীক্ষার খাতাকে এত সুন্দর করে প্রেজেন্ট করতাম, বুঝতেই পারছেন রুটিনকে কত সুন্দর করে লিখতাম। হ্যাঁ, বরাবরই আমি এইভাবেই লিখি। যাই হোক, মানুষীদি টাইপ করছেন, নিশ্চয় ছেলের কথা পাঠাচ্ছেন। মানুষীদি টাইপ করতে থাকুন, ততক্ষণ আরেকটি মেসেজ তো পড়া যেতেই পারে। কারোর মেসেজ কি? হ্যাঁ, এই মেসেজটা বাকি থেকে গেছে, পূর্ণাদি, তাই তো? না, পূর্ণা নয়, পূর্ণাদির মেসেজ পরে পড়ছি। পুনম চক্রবর্তী অনেকক্ষণ মেসেজ করেছেন, উত্তর চব্বিশ পরগনা দমদম থেকে, অনেকগুলো মেসেজ আসলে করেছেন। ভেরি ভেরি গুড মর্নিং তানিয়াদি, ভেরি গুড মর্নিং আপনাকেও। হাজার কাজের ব্যস্ততার মধ্যেও আজ রেডিওটা খুলে তোমার গলা যখন শুনে ফেলেছি, তখন তো রেডিওটা শুনতেই হয়। আহ, থ্যাংক ইউ। যাই হোক, এবার প্রসঙ্গে আসি। আমি স্কুলের রুটিন বইয়ের দোকান থেকে দেওয়া চখে লিখে রাখতাম, আচ্ছা ছকি, আচ্ছা দোকান থেকে যেটা পাওয়া যেত রুটিনের সেইটাতে লিখে রাখতেন, এটাই বলতে চেয়েছেন সম্ভবত। তারপর সেটা ওয়ার্ডরোবের দরজায় চিটিয়ে রাখতাম। সেখানে স্কুলের রুটিন ছাড়াও কবে কবে ছুটি আছে সেটাও থাকতো, দেখেছেন? এই হচ্ছে মেয়েরা, মেয়েরা সবসময় এভাবে গুছিয়ে কাজ করে। তারপর এখন আমার গরমের ছুটি চলছে, আমি অপেক্ষা করে থাকতাম কবে শুক্রবার আসবে, ব্যাস দুদিন ছুটি, আহ কি আরাম। আমি পুনম, আচ্ছা নামটা পরে লিখেছেন, আমি ক্লাস 4 পর্যন্ত

0: ক্লাসে বলা রুটিনটা শুনতামই না, আমার বন্ধুর কাছে ফোন করে জেনে নিতাম। এই এত প্রশংসা করলাম, আবার একটা ফাঁকিবাজির উদাহরণ দিয়ে দিলেন। দূর টিফিন টাইমে অসুস্থ হবার ভান করে সিক বেডে শুয়ে থাকতাম, তারপর প্যারেন্টস কলিং হতো আর টিচাররা বাড়ি পাঠিয়ে দিত। বেশ, স্কুল জীবনে আমরা ফিরে গেছি, আর তাই স্কুলের জীবনের একঘেয়েমি কাটাতে মাঝে মাঝে তো ঘুরতেও যেতে হতো, পুজোর ছুটি, গরমের ছুটি। আর গরমের ছুটি মানেই কি কি, আর ডি বর্মনের গানে গানে
1: তোরা কোথায় রে, তাড়াতাড়ি ছুটে আয়, এবার পূজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে, তোরা কি যাবি? তাহলে চলো।

0: কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি
1: আর মনের মেলোডি শুনছেন 100.1 FM গোল্ডে তানিয়ার সঙ্গে। আজ কথা হচ্ছে আপনি রুটিন কোথায় লিখে রাখতেন আর কিভাবে লিখে রাখতেন, সেই নিয়েই বন্ধুরা মেসেজ করেছেন। বেলঘুরিয়া থেকে পায়েল ব্যানার্জি, তিনি একটা ছোট্ট ছড়া লিখে পাঠিয়েছেন, আমার রুটিন থাকতো লেখা মনের গোপন খামে, আজও সেই রুটিন লেখা সেই সবেরই এই নামে। আচ্ছা, সেসব রুটিন লেখা শৈশবেরই শৈশবের এই নামে, সরি আমি আরও একবার পড়ছি, ইংলিশে লিখেছেন তো স্পেলিংগুলো এমনভাবে লেখা যে কারণে হয়তো আমার ছন্দটা কেটে গেল, আমি আর একবার গোড়া থেকে পড়ছি। আমার রুটিন থাকতো লেখা মনের গোপন খামে, আজও সেই রুটিন লেখা শৈশবের এই নামে। বেপরোয়া এই রুটিনে লেখা সবুজ ঘাসের গায়ে, শৈশবের এই ঝর্ণা ঝরে আজ এই পায়ে পায়ে। বেশ, পায়েল ব্যানার্জি সবসময় এইভাবে আমাদের ছড়া লিখে পাঠান। পরের মেসেজে যায় আশিস দত্ত সল্টলেক থেকে পাঠিয়েছেন, আমার স্কুল থেকে ডায়েরি দিত।

সেই ডায়ের তেই রুটিন লিখে রাখতাম। আমার স্কুল আবাসিক ছিল, তাই কোনো টিচার পছন্দের না হলেও ক্লাস বাঙ্ক করা যেত না। কলেজে গিয়ে অবশ্য অনেক ক্লাস কেটেছি, যদিও উপস্থিতির পার্সেন্টেজ নিয়ে বিশেষ সমস্যা হয়নি। বেশ, এটা কে পাঠিয়েছেন? দাঁড়হাট্টা হরিপাল থেকে উত্তম কুমার দাস লিখেছেন, আমি সাদা কাগজে লিখে মোটা পিচবোর্ডে আঠা দিয়ে লাগিয়ে ক্যালেন্ডারের মতো দেয়ালে ঝুলিয়ে রাখতাম। এই বাংলা হরফে মেসেজ আসলে খুব সুবিধা হয় পড়তে। থ্যাংক ইউ উত্তমদা। গুড মর্নিং দিদি ভাই, আমি সুতপা বসু দমদম পার্ক থেকে বলছি। আমি স্কুলের রুটিনটা আমার একটা বড় সাইজের বাঁধানো খাতার ফার্স্ট পেজে খুব বোল্ড করে লিখতাম, আর কালার পেন্সিল দিয়ে সেটা লেখা থাকতো। শনিবার রবিবারের বক্সে রেড পেন্সিল দিয়ে প্রমিনেন্ট করে লিখতাম, আর পুরো রুটিনটাকে বক্স বক্স করে কাটা থাকতো, মানে লেখা থাকতো, যাতে খুব প্রমিনেন্ট হয়, ছোট করে রুটিনটা ফলো করতে পারি। কলেজের রুটিনটাকে এত প্রমিনেন্ট করে লিখতাম না। আজকে টপিকটা খুব ভালো লাগলো, আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। সবাই খুব ভালো থাকবেন। বেশ, শিপ্রাদির মেসেজ এসে গেছে, পড়বো, তবে তার আগে ওই যে একটু যাই পাঠশালায় উৎপলাসিনের সঙ্গে।

0: ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের ভাই, পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না কোথায় উড়ে গেল।
1: কোথায় আর উড়ে যাবে, তা নিয়ে আছে তো আপা দৌড়ে বেঁধে নিয়ে আসবে। আপনাদের সেই শৈশবের মিষ্টি মধুর স্মৃতি, সেই স্কুলে যাওয়ার সময় রুটিন দেখার ভয়, বিভীষিকা বা ভালো লাগা। দেখুন, আমাদের এতক্ষণ পর্যন্ত যাদের যাদের মেসেজ পড়েছি তারা সব রকম জানিয়েছেন।

অর্ধেক স্কুল হয়ে ছুটি হয়ে গেল, আবার একটা গোটা দিনের পর সোমবার আবার আসতে হবে। তো একটা ছোট্ট ডায়েরি দেওয়া হতো স্কুল থেকে, আমি সেখানেই রুটিন লিখে রাখতাম। তবে কোনোদিনই রুটিন মুখস্থ রুটিন দেখার দরকার পড়তো না, কারণ আমাদের বন্ধুদের মধ্যে আমরা প্রত্যেকে এক একদিনের রুটিন মুখস্থ করে রাখতাম, আর সেটাই ছুটির পর বাড়ি যাওয়ার সময় আমরা মনে করিয়ে নিতাম, মানে সেই বন্ধুটা বলে দিত কাল এই এই এই এই ক্লাস আছে, আর সেই অনুযায়ী পরের দিন আমরা সব বই নিয়ে চলে যেতাম। মানে রুটিন লেখাই হতো কিন্তু রুটিন দেখা হতো না। সঙ্গে উনি লিখেছেন, তানিয়া আজ তুমি আমায় আবার অতীতের হারিয়ে যাওয়া দিন ফিরিয়ে দিলে, সেজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দিদি, আমার কাজই তো আপনাদের ভালো লাগায় ভরিয়ে রাখা, তাই না? চলুন আমরা এবার একটু হোয়াটসঅ্যাপ মেসেজের দিকে এগোই। পাঠিয়েছেন মুম্বাই থেকে, আন্ধেরি মুম্বাই থেকে গৌরপাল লিখেছেন, নমস্কার বোন তানিয়া, আপনাকেও নমস্কার। আমি ছোট্টবেলায় আমি ছোট্ট একটা নোটবুকে সকাল 5টা থেকে রাত 11:30 পর্যন্ত প্রতিদিনের রুটিন লিখে রাখি। এটা কিন্তু দাদা স্কুলের রুটিনের কথা বলছেন না, তার দৈনন্দিন জীবনের কথা বলছেন। আর সঙ্গে লিখেওছেন, এতে 80% কাজ কিন্তু লেখা অনুযায়ী হয়ে যায়। তাহলে বুঝে দেখুন আমাদের গৌরদা কতটা ডিসিপ্লিনড। আমি তো সারাদিন, মানে আগের দিন যদি ভেবেও রাখি আমি কাল সকাল থেকে এই এই কাজগুলো করব, করা হয়েই ওঠে না। সেখানে উনি এখনকার দিনে, মানে এই ব্যস্ত শেডিউলে দাঁড়িয়েও কি সুন্দর রুটিন মেনটেন করেন, খুব ভালো, খুব ভালো। মনিকা মাইতি নামখানা থেকে লিখেছেন, সুপ্রভাত দিদি ভাই, আপনাকেও সুপ্রভাত। আমি রুটিন লিখে রাখতাম সাদা রঙের কাগজে ছোট ছোট ঘর তৈরি করে, তাতে লিখতাম, সেটা আবার দরজাতে লাগিয়েও রাখতাম। বেশ। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, তখন বইয়ের দোকান থেকে রুটিন লেখার জন্য একটা খুব করা পুরু ধরনের কাগজ দেওয়া হতো, সেই কাগজে আমি যত্ন করে রুটিন লিখে রাখতাম। সেই রুটিন লেখা কাগজ দিয়ে আমার সাইড ব্যাগে থাকতো, মানে উনি লিখতে চেয়েছেন ব্যাগের সাইড পকেটে থাকতো, যে ব্যাগটা আমি প্রতিদিন স্কুলে নিয়ে যেতাম। সুন্দর সব গান দিয়ে খুব সুন্দর হচ্ছে আজকের মনের মেদাদির অনুষ্ঠান। থ্যাংক ইউ সবাইকে। আর এখন সময় একটা গান শোনানোর। কি যে গান শোনাই, এত যে গান রয়ে গেল বাকি কখন শোনাবো, না চলুন এই গানটা শুনি।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: জানতে হো, বেলজিয়াম ইয়া গ্রিস কি কুল আবাদি ভি ইতনি নাহি হ্যায়, জিসসে জ্যাদা মহিলায়ে হামারে দেশ মে লখপতি দিদি বানি হ্যায়। 3 করোড় সে অধিক মহিলায়ে লখপতি দিদি বনকর বানি হ্যায়, পরিবার অর দেশ কা আর্থিক আধার।
4: লখপতি দিদি বানানে কা ইয়ে অভিযান আনে ওয়ালি পিঢ়িও কো সশক্ত করনে কা এক মহা অভিযান হ্যায়।
3: 12 সাল বিশ্বাস কে, বিকাশ কে, জন কল্যাণ কে।
5: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম, কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় 2 মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন, গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold।
0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold, মনের মেলোডি।

আর সেই বইয়ের পাশেই রাখা রয়েছে রুটিন, আর সেই রুটিনের খোঁজ নিচ্ছে আজ তানিয়া। কারণ আজকের বিষয় ছিল যে আপনি রুটিন কিভাবে লিখতেন আর কোথায় সেই রুটিন লাগিয়ে রাখতেন বা আটকে রাখতেন। তো মেসেজ করেছেন মামুদপুর আমতলা থেকে স্বাগত পাল, লিখেছেন তানিয়া দি শুভ সকাল। স্কুল জীবনে বিদ্যালয়ের রুটিন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই আমি রুটিনটি সবসময় আমার স্কুলের ডায়েরিতে সুন্দর করে লিখে রাখতাম। ডায়েরিতে রুটিন লিখে রাখার ফলে কোন দিন কোন বিষয়ে ক্লাস আছে তা সহজেই জানতে পারতাম। এছাড়া পরীক্ষার সময়সূচি, হোমওয়ার্ক এবং শিক্ষকদের বিভিন্ন নির্দেশনাও সেখানে লেখা থাকতো। এতে পড়াশোনার কাজের শৃঙ্খলা বজায় থাকতো এবং কোনো গুরুত্বপূর্ণ তথ্য ভুলে যাওয়ার সম্ভাবনাও কমে যেত। তাই বিদ্যালয়ের রুটিন লিখে রাখার জন্য স্কুল ডায়েরিকেই আমার সব থেকে নির্ভরযোগ্য সঙ্গী বলে মনে হয় বা তাঁর ছিল তাই। ধন্যবাদ। সঙ্গে মেসেজ করেছেন পূর্ণাদি বারোয়ারিতলা জগাছা হাওড়া থেকে, লিখেছেন আমার খাতার পিছনের শেষ পাতায় ঘর কেটে কেটে লিখে রাখতাম। তানিয়া তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই, আজকের গানগুলো ভীষণ ভীষণ সুন্দর হচ্ছে, আজকের বিষয়টা ছোটোবেলায় ফিরিয়ে আনলো, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। কিশোরদা বালি হাওড়া থেকে লিখেছেন সুপ্রভাত তানিয়া, আমি রুটিন লিখে রাখতাম বাংলা বইয়ের ফার্স্ট পেজ এবং লাস্ট পেজে একেবারে মলাট করা বইয়ের সঙ্গে, যাতে খুলে না চলে যায়। দরজায় বা দেওয়ালে আটকালে, রুটিন আটকালে বাবা খুব রাগ করতেন, কারণ আঠা দিয়ে মানে আটকানোর ফলে দেওয়ালটা বাজে লাগতো দেখতে বা নষ্ট হয়ে যেত দরজাটা। সেই জন্য রুটিন একদম মলাটের সঙ্গে একভাবে এমনভাবে লিখে রেখে দিতাম যাতে সেটা কখনই না হারায় এবং সেটা সবসময় বইয়ের সঙ্গেই থেকে যায়। বুদ্ধিমান মানুষ ছিলেন কিশোরদা আমাদের। অনিরিনাদি বেহালা থেকে লিখেছেন, অনিরিনা ঘোষ লিখেছেন শুভ সকাল, রেডিওটা দেরিতে খোলায় তোমার নাম আর আজকের বিষয় ভালো করে শোনা হয়নি, কিন্তু তোমার গলাটা খুব মিষ্টি, তবু দিচ্ছি কারণ লিখতে খুব ইচ্ছে করছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি স্কুলের রুটিন স্কুলের ডায়েরিতেই লিখে রাখতাম আর রোজই বই গোছানোর সময় হাঁকপাঁক করে ডায়েরি খুঁজতাম। বুঝতেই পারছো লেখাপড়ার ব্যাপারে কীরকম গোছানো আর যত্নশীল ছিলাম। তবে পড়াশোনাটা ভালোবাসতাম, কিন্তু কোনো আড্ডাই এড়াতে পারতাম না। যাই হোক, তাড়াহুড়ো করে ডায়েরি যে রোজই ঊর্ধ্বশ্বাসে স্কুলে ছুটতাম, মানে দুষ্ট মিষ্টি একটা মেসেজ পড়লাম। যাই হোক, কাশুন্দিয়া হাওড়া থেকে অতনু পাঠক লিখেছেন শুভ সকাল, মনের মেলোডি অনুষ্ঠানে সুন্দর সুন্দর গান পরিবেশন করার জন্য ধন্যবাদ। আজকের বিষয় সম্পর্কে বলি, ছেলেবেলার পড়াশোনার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে রুটিনের ব্যবহার। তখন বুক স্টলে বই খাতা কিনলে রুটিন পাওয়া যেত, সেই রুটিন পড়ার টেবিলে নয়তো দেওয়ালের ক্যালেন্ডারের সঙ্গে।

ছেঁটে রাখতাম। আচ্ছা, মানস চক্রবর্তী সিলভার স্পেস দোহারিয়া মধ্যমগ্রাম থেকে লিখেছেন, সুপ্রভাত, আপনাকেও জানাই সুপ্রভাত। ছোটবেলায় আমি একটা সাদা কাগজে কোঠা কোঠা ঘর বানিয়ে রুটিন লিখে রঙিন পেন্সিল দিয়ে সেই কোঠাগুলো রাঙিয়ে নিতাম। অঙ্কের ক্লাসটা অবশ্যই লাল রঙে রাঙিয়ে নিতাম। তারপর একটা পিচ বোর্ডে আঠা দিয়ে লাগিয়ে বুকশেলফের পাশে টাঙিয়ে রাখতাম। শনিবারের রুটিন ছিল আমাদের ভীষণ প্রিয়। আমরা ছড়া কাটতাম যে শনিবারে হাফ, রবিবারে মাপ, সোমবারে বেতের বাড়ি, বাপরে বাপ। বুঝুন কি মানে এত ভালো ভালো মেসেজ আপনারা পাঠাচ্ছেন, কি বলবো, খুব ভালো, খুব ভালো, থ্যাংক ইউ। কিন্তু এখন আমরা একটা গান শুনবো, সমবেত কণ্ঠে ক্লাসরুমের গান। চলুন একটু সবাই মিলে ক্লাসরুমে ফিরে যাওয়া যাক।

সায়ন্তনী পান মেসেজ করেছেন, লিখেছেন, শুভ সকাল টানিয়া দি, আজ আমি সিমলা থেকে অনুষ্ঠান শুনছি। বললাম না, আমাদের বন্ধুরা যেখানেই যাক না কেন FM গোল্ড সঙ্গে থাকেই থাকেই। রুটিন আমি ডায়েরিতে লিখে রাখতাম, আর ঘরে যখন যে খাতা

ব্যবহার করতাম, সেখানে পুনরায় লিখতাম। স্কেচ পেন দিয়ে কালার করে লিখে রাখতাম। শনিবার সব থেকে ভালো লাগতো, কারণ সেদিন ক্লাস কম থাকতো, আর একটি ফাঁকিবাজ মেয়ে আমার মতো। যাই হোক, মানে আমি আমি ভীষণ ঘর কোনো নই, আবার ভীষণ স্কুলে যাওয়ার মানে আমার সব কিছু অ্যাভারেজ ভালো লাগে। শনিবার হাফ, রবিবার ছুটি, সোমবার পুনরায় নতুন উদ্যমে একটা সপ্তাহের শুরু, সব মিলিয়ে আর কি বেশ ভালো। গোপাল মান্না উলুবেরিয়া গোরফাটা তেঁতুলতলা থেকে মেসেজ করেছেন যে আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন ক্লাসের টিচাররাই আমাদের প্রত্যেকের খাতার পিছনে রুটিন লিখে দিতেন, আর হাই স্কুলে যাওয়ার পর টিচারেরা কালো ব্ল্যাকবোর্ডে সাদা চক দিয়ে রুটিন লিখে দিতেন, সেটা আমরা সাদা খাতার পিছন দিকে পাতায় লিখে নিতাম। তখন ছাত্রছাত্রীর সংখ্যা খুব কম থাকতো, প্রতিটি ক্লাসে প্রায় 30 থেকে 35 জন। এটি তখনকার সময় ছিল যখন সালটা 1968, বুঝলেন? সে সময় কত সুন্দর ছিল, টিচাররা সব লিখে দিতেন, এখনও অনেক টিচাররা লিখে দেন। ফলতা বকুলতলা থেকে শম্ভু বলছি, আমি যে টেবিলে পড়তে বসতাম রুটিনের কাগজটা সামনে দেওয়ালে আঠা দিয়ে মেরে রাখতাম, একটা সময় ওই রুটিনটা মুখস্থ হয়ে যেত একদম। এটা কিন্তু কেউ বলেনি সত্যি, প্রতিদিন তখন আর দেখার দরকার পড়তো না, তাই না? শুভ সকাল তানিয়া দিয়ে, আমি আগরপাড়া থেকে চন্দন কুণ্ডু বলছি। স্কুলের রুটিন আমি সাদা পাতাতেই লিখে রাখতাম, আর প্রতিদিন যখন আমি রুটিন চেক করতাম দেখতাম রোজই অঙ্ক আর ইংরেজি আছে, আর সেই দুটি বিষয় আমার ভয়ের কারণ ছিল। এখন দেখুন, কারোর কাছে অঙ্ক ইংরাজি ভয়, কারোর কাছে আবার ইতিহাসের সাল ভয়, কারোর কাছে আবার ভূগোলের সব কিছুই গোল গোল থাকে। কী যে করা যায়, তবু তো সব কিছুই পড়তে হয়, কারণ সব কিছু না পড়লে কি হবে বলুন তো? সেসব কথা পরে হবে, আপাতত গানে যাওয়া যাক অন্বেষার কণ্ঠে।

0: বোরিং কথাবার্তা বলার আর সময় নেই, কারণ ঘড়ি বলছে এখন ঝটপট সেই দুরন্ত এক্সপ্রেস। যাই হোক, আশ্রয় বাংলাদেশ থেকে কাজী আবু জাফর লিখেছেন, ক্যালেন্ডারের পিছনে সাদা কাগজটা আমি কাজে লাগাতাম, ওখানেই ছবি আঁকতাম, ক্লাসের রুটিন লিখতাম, এছাড়া নতুন বইয়ের মলাটও দিতাম। অনেক সুন্দর স্মৃতি মনে করিয়ে দিলে আজ। বেশ, মেসেজ করেছেন বেতার বন্ধু রবীন মান্না জুদাসা পাঁচলা হাওড়া থেকে, জানিয়েছেন, আমার 64 বছর বয়স চলছে, আমি স্কুলের রুটিন কবেই ভুলে গিয়েছি, আমার রুটিন হয়ে গেছে বেতার কেন্দ্রিক, কটায় মনের মেলোডি হবে, কটায় হবে প্রাত্যহিকী, কটার সময় হবে তোমায় গান শোনাবো, রাতে যখন ডাক্তারের লাইভ অনুষ্ঠান হয়, অনুষ্ঠান শুনতে শুনতে খেতে খেতে দেরি হয়ে যায়, সেজন্য বাড়িতে অনেক সময় বকাও খাই। দাদা, ওই FM গোল্ডে ঠিক 6:10 থেকে প্রভাত বিনা হয়, আগামী 16 তারিখ আমি থাকবো, শুনবেন কিন্তু, মনে করে দিলাম, কেমন? আচ্ছা, পরের মেসেজ, হিতেন্দ্র দাস আসাম থেকে জানিয়েছেন, কিন্তু হিতেন্দ্র দা আপনি 1:10 থেকে 2 পর্যন্ত অনুরোধের আসর হ, মানে আসরই বলা যায়, মানে সেখানে তোমায় গান শোনাবো অনুষ্ঠানে আপনার পছন্দের গান শোনানো হয়, সেখানে আপনি লিখে পাঠান, এটা আসলে এই ধরনের অনুষ্ঠান নয়, কেমন? আর পাঠিয়েছেন সোমেন যাদবপুর থেকে, লিখেছেন, তানিয়া তোমাকে জানাই প্রাক বর্ষার এক রাশ শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকের টপিকটা শুনে সেই স্কুল জীবনের রঙিন দিনগুলোর কথা মনে পড়ে গেল, খুব নস্টালজিক হয়ে পড়লাম। আমি তো সাদা ফুল স্কেপ কাগজে খোপ খোপ করে ঘর কেটে রুটিন লিখে রাখতাম, শনিবার থাকতো গ্রিন কালি আর রবিবার থাকতো রেড কালি দিয়ে লেখা, সেটাকে বাড়ির দেওয়ালে সেলোটেপ দিয়ে আটকে রাখতাম। ভালো থেকো, থ্যাংক ইউ, আপনিও ভালো থাকুন। দীনেশ নস্কর বালি হাওড়া থেকে, আজকের অনুষ্ঠানটা অনবদ্য হচ্ছে, গানগুলো ভীষণ ভালো, ছোটবেলাকার স্মৃতিচারণ করার জন্য ধন্যবাদ। আমি যখন পড়াশোনা করতাম তখন খাতাতেই রুটিন লিখে রাখতাম, এছাড়া দেওয়ালে রুটিন লাগিয়ে রাখতাম, কোন দিন কোন ক্লাস হবে সেটা দেখে ওখান থেকেই নিতাম। ধন্যবাদ। ঠিক আছে, কি মেসেজ পড়া হয়ে গেল, কার বাকি থাকলো? নন্দাদিরটা শুধু বাকি আছে, বাকি বাকি আশা করি টেক্সট মেসেজ বাকি আছে, নন্দাদির মেসেজটা পড়বো, তবে তার আগে দুটি টেক্সট মেসেজ পড়ে নিই। পাঠিয়েছেন দিলীপ বসু লিলুয়া হাওড়া থেকে, শুভ সকাল তানিয়াদি, আমি স্কুলের ডায়েরিতে রুটিন লিখে রাখতাম যত্ন করে। বেশ, আর পাঠিয়েছেন ঐশী সরকার চিনার পার্ক থেকে, যে রুটিন মুখস্থ, দিন 15 মধ্যে আমার রুটিন মুখস্থ হয়ে যেত, তাই আর দেখার দরকার পড়তো না। বেশ, আমরা ফিরে আসছি একটা গানের ওপারে, গানে গানে সুমন চট্টোপাধ্যায়। মানে যখন আপনার আর কি ইচ্ছে হয় নানান রকম,
1: ইচ্ছে হলো এক

নন্দাদি লিখেছেন, যেটা আমি একদমই এক্সপেক্ট করিনি যে আজকে নন্দাদির মেসেজ পাবো, যেহেতু আমরা জানতাম প্রত্যেকেই যে তিনি তার অপারেশন হয়েছিল। যাই হোক, দিদি ভালো আছেন এবং সঙ্গে জানিয়েছেন যে মনের মেলোডি আর তুমি নেশায় ফেলে দিয়েছো, এত সুন্দর বিষয় দিলে যে না লিখে থাকতেই পারলাম না। যদিও ডাক্তারবাবুর কাছে অনুমতি নিয়েই লিখছি, আমি তিন জায়গায় রুটিন লিখে রাখতাম, সুটকেসের ডালার মধ্যে, অঙ্কের খাতার পিছনে আর ঘরে যেখানে পড়তাম সেইখানের দেওয়ালে। পরিষ্কার গোটা গোটা অক্ষরে লিখতাম, সবুজ আর লাল কালি দিয়ে চোখো চোখো ডিজাইন করে। আর গুরুত্বপূর্ণ দিদিমণির ক্লাস আর লাইব্রেরি ক্লাস, এগুলো এমন সুন্দর কারুকার্য করে হাইলাইটেড করতাম যে দেখতো সেই এক পলকে বোঝা যেত যে কোন দিন কোন কোন শিক্ষক শিক্ষিকার ক্লাস রয়েছে। তোমার শোনানো গান আর বিষয় আমাকে শিশুবেলায় ফিরিয়ে নিয়ে গেল। 16 তারিখের অপেক্ষায় থাকলাম, ভালো থেকো। বেশ, আমরা পড়বো নীলাঞ্জন, নীলাঞ্জনের মেসেজ। নীলাঞ্জন দাস বিরাটি থেকে জানিয়েছেন, আমি আমার বিছানার সামনের দেওয়ালে রুটিন টাঙিয়ে রাখতাম, তাতে স্কুল ও প্রাইভেট টিচারের দৈনন্দিন সময়সূচি লেখা থাকতো। ঘুমোতে যাওয়ার আগে বা সকালে ঘুম থেকে উঠেই একবার চোখ বুলিয়ে নিতাম, তাই কোনো ক্লাস বা গুরুত্বপূর্ণ কাজ ভুল হতো না। বেশ, আমি এখন এমন একজনের মেসেজ পড়বো যিনি কিন্তু রুটিন দেখতেনই না। তিনি কে? তিনি হচ্ছেন হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য। লিখেছেন, সুপ্রভাত মনের মেদাদি, সুপ্রভাত তানিয়া বোন। আমার কোনো দিন রুটিন লেখা হতো না, মনে করে রাখতাম। থ্যাংক, মানে আমার কি বলবো আপনার কাছে, আমার মানে থ্যাংক ইউ বলবো না কি কৃতজ্ঞতা জানাবো, মানে এরকম মেমোরি আমি তো এইভাবেই এই ভুলে যাই যে কী করবো। যাই হোক, একটা সুন্দর সকাল কাটালাম আপনাদের সঙ্গে, আশা করি আপনাদের সারাটা দিন খুব ভালো কাটবে। প্রত্যেকে নিজের খেয়াল রাখবেন, নিজেদের যত্ন নেবেন, ভালোবেসে ভালো রাখবেন আর ভালোবাসায় ভালো থাকবেন। কথা হবে 16 তারিখ মনের মেলোডির আগে, কিন্তু প্রভাত বিনয় 6:10 100.1 FM গোল্ডে। আর ওখানে আজকের অনুষ্ঠান কেমন লাগলো যারা এখনও লিখে জানাননি তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। চললাম, রেখে গেলাম শিলাজিতের কণ্ঠে সেই গানে, এটাও একটু আমাদের ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায় বই কি।

0: কমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গ কেন্দ্রের সব প্রকল্পের সুবিধার অন্তর্ভুক্ত হয়েছে। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড আজ বার্কিংহামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে এবং দেশের উন্নয়নের চিত্রকে রূপান্তরিত করছে। তিনি আরও বলেন, গত 12 বছরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে এবং এর ফলাফল বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান। শ্রী মোদি বলেন, সরকার সক্রিয়ভাবে স্বনির্ভর গোষ্ঠী, সেলফ হেল্প গ্রুপগুলিকে সাহায্য করছে, যা নারীদের আর্থিকভাবে স্বাধীন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দেশের নারী শক্তি জাতি গঠনের মূল ভিত্তি। দেশের মা, বোন এবং কন্যারা তাঁদের অসাধারণ প্রতিভা ও দক্ষতার মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে ভারত মাতার গৌরব বৃদ্ধি করছেন।
1: हमारी बहनों के पास हुनर भी था, मेहनत भी थी, लेकिन उन्हें पूंजी और अवसर नहीं मिलते थे। 3 करोड़ महिलाओं को लखपति दीदी बनाने का जो संकल्प किया था वो पूरा हो चुका है।
0: কেন্দ্র সরকার প্রতিষ্ঠান, শিল্প ও বাণিজ্য ক্ষেত্রের গ্রাহকদের খুচরো বিক্রয় কেন্দ্র থেকে মোটর স্পিরিট ও হাইস্পিড ডিজেল কেনার ক্ষেত্রে সীমা নির্ধারণ করেছে এবং তাদের নিজস্ব কনজিউমার পাম্প থেকে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে বলেছে। পশ্চিম এশিয়া জলমান সংকটের ফলে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন ঘটেছে তার পরিপ্রেক্ষিতে স্থানীয় পর্যায়ে জ্বালানির ঘাটতি রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। এই বিধিনিষেধ 90 দিন পর্যন্ত বলবৎ থাকবে। পাশাপাশি পাইকারি হারে কেনা কাটা বন্ধ করতে খুচরো বিক্রয় কেন্দ্রগুলিকে একজন গ্রাহককে একদিনে সর্বোচ্চ 200 লিটার পর্যন্ত হাইস্পিড ডিজেল বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন, রেডিও এবং সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রস্তাবিত খসড়া টেলিকমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। 1885 সালের পূর্ববর্তী টেলিগ্রাফ আইন এবং 2023 সালের নতুন টেলিকমিউনিকেশন আইনের কাঠামোর মধ্যে জারি হওয়া বিভিন্ন নির্দেশিকাকে একত্রিত করে এই খসড়া বিধি তৈরি করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এই বিধিগুলি বর্তমানে প্রচলিত ব্যবস্থাকে সহজ, সুশৃঙ্খল করার পাশাপাশি টেলিভিশন ও রেডিও সম্প্রচার ক্ষেত্রে ব্যবসার সুযোগ বাড়াবে। খসড়া বিধিতে একাধিক নির্দেশিকার পরিবর্তে একটি একক নিয়ন্ত্রণ কাঠামোর প্রস্তাব করা হয়েছে। এছাড়া অনুমতির জন্য চুক্তি স্বাক্ষরের প্রয়োজনীয়তা বাতিল এবং স্বচ্ছ বিচার ব্যবস্থার কথা বলা হয়েছে। এই খসড়া বিধি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। জনসাধারণ আগামী 27 জুলাই পর্যন্ত এই বিষয়ে তাদের মতামত ও পরামর্শ জমা দিতে পারবেন। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র এবং অসম ও নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেই ফিউ রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্য দিয়ে কল্যাণমূলক কাজে অগ্রগতি প্রয়োজন। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি বলেছেন, মুখ্যমন্ত্রীদের মতামত এবং তাদের নিজ নিজ রাজ্যের কার্য সম্পন্ন হওয়ার অভিজ্ঞতা থেকে নীতি আয়োগ উপকৃত হয়েছে। নতুন দিল্লিতে নীতি আয়োগের পরিচালন পর্ষদের বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে তিনি জানান, সভার আলোচ্য বিষয় ছিল বিকশিত ভারত 2047, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সহ অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন এবং জীবনের সকল দিক এর মধ্যে রয়েছে। চলতি সংঘাতের প্রভাব মোকাবিলায় শক্তিশালী ও বৈচিত্র্যময় সরবরাহ ব্যবস্থা, ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা এবং বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনের উপর জোর দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফিনল্যান্ডে আয়োজিত কুলতারান্তা টাক্সে উদীয়মান শক্তি এবং নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বিষয়ক আলোচনায় অংশ নিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, সংঘাতের প্রভাব কেবল সংশ্লিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার বাইরেও ছড়িয়ে পড়ে। তিনি জানান, সংঘাতের প্রভাব নিরসনে এবং

0: নীতির অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে ব্যাপক ঐক্যমত রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন। কলকাতায় আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যও কেন্দ্রের সব সুবিধার অন্তর্ভুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নতুন রেকর্ড গড়ে তুলেছেন এবং ভারতকে পুনর্নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করছেন। প্রধানমন্ত্রীর পরিবর্তে নিজেকে প্রধান জনসেবক হিসেবে তিনি দেশের জন্য কাজ করে চলেছেন। কেন্দ্রে 12 বছরের সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, 12 বছরের সরকারের মূল ভিত্তি ছিল লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ এবং দেশের ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
1: আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সময়ে পরিকাঠামোগত উন্নয়ন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এই সময়কালে 4 লাখ কিলোমিটার পাকা রাস্তা তৈরি হয়েছে। অন্নদাতা কৃষকরা তাদের জন্য PM কিষাণ সম্মান নিধি শুধু নয়, উপযুক্ত দাম MSP, এটা একটা কৃষকদের ক্ষেত্রে ঐতিহাসিক মাইলস্টোন বলে আমরা মনে করি।
0: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে অমরনাথ যাত্রার প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং এবং CRPF, BSF, CISF, ITBP এবং SSB মহাপরিচালকেরা। উল্লেখ্য, শ্রী অমরনাথ যাত্রা আগামী 3 জুলাই শুরু হবে এবং 28 আগস্ট পর্যন্ত চলবে। ভারতের বিশিষ্ট শুটিং কোচ এবং এশিয়ান গেমসের স্বর্ণপদক জয়ী যশপাল রানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল 49 বছর। গতকাল রাতে দিল্লির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্প্রতি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ISSF বিশ্বকাপ থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 2024 সালের প্যারিস অলিম্পিকে মানু ভাকেরের ঐতিহাসিক ডাবল ব্রোঞ্জ পদক জয়ের ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে যশপাল রানা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যশপাল রানার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, শুটিংয়ে অসাধারণ কৃতিত্বের মাধ্যমে যশপাল রানা দেশকে গৌরবান্বিত করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, একজন পরামর্শদাতা হিসেবে তরুণ ক্রীড়াবিদদের গড়ে তোলার ক্ষেত্রে তার অনন্য অবদান ছিল এবং তার মৃত্যু ভারতীয় ক্রীড়া জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর গুলিতে 16 জন প্রাণ হারিয়েছেন, আহত 37 জন। খাদ্যশস্যের দাম কমানো, বিদ্যুৎ এবং মৌলিক অধিকারের দাবিতে চলা একটি শান্তিপূর্ণ আন্দোলনের উপর পাক বাহিনী গুলি চালায় বলে অভিযোগ। মেক্সিকো সিটিতে গতরাতে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 শুরু হয়েছে। অ্যাজটেক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় খেলায় দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। অন্যদিকে ভারতীয় সময় রাত 12:30 আগামীকালের প্রথম ম্যাচে কানাডা বসনিয়ার বিরুদ্ধে খেলবে। দ্বিতীয় ম্যাচে আমেরিকা মুখোমুখি হবে প্যারাগুয়ের। কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে 48টি দল 104টি ম্যাচের এই বিশ্বকাপে অংশ নিচ্ছে, যা বিশ্বকাপের ইতিহাসের বৃহত্তম। মহিলাদের T20 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠান, শিল্প ও বাণিজ্য ক্ষেত্রের গ্রাহকদের খুচরো বিক্রয় কেন্দ্র থেকে মোটর স্পিরিট ও হাই স্পিড ডিজেল কেনার ক্ষেত্রে সীমা নির্ধারণ করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন, রেডিও ও সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রস্তাবিত খসড়া টেলিকমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। খবর শেষ হল, পরবর্তী খবর 1:30।
2: प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि वित्तीय समावेशन और उद्यमिता से लेकर शिक्षा, चिकित्सा, साफ सफाई, आवास, खेल, विज्ञान और सुशासन तक महिलाएं अलग अलग क्षेत्रों में अहम भूमिका निभा रही हैं। आज एक सोशल मीडिया पोस्ट में श्री मोदी ने कहा कि ड्रोन टेक्नोलॉजी जैसे उभरते क्षेत्रों में महिलाओं की बढ़ती भागीदारी से अवसरों के नए रास्ते खुल रहे हैं। उन्होंने बताया कि पिछले 12 वर्षों में सरकार ने महिला नेतृत्व आधारित विकास को आगे बढ़ाने के लिए

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: गाने कथाएं गोल्डन समय, आपनी सुनछेन 100.1 FM Gold। 100.1 FM Gold।
4: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো,
5: তোমায় গান শোনাবো
4: 100.1 FM Gold। তোমায় গান শোনাবো,
5: তোমায় গান শোনাবো
4: 100.1 FM Gold।
6: 100.1 AIR FM Gold। স্টুডিওর ঘড়ি 1:14 হয়ে 1 সেকেন্ড, আর স্টুডিওর এ প্রান্তে আমি সুদীপ্ত রায়, আর সাথে
7: অনুপূর্বা রায়।
6: বেশ, তো তাহলে এখন এই পর্যন্তই কথাবার্তা, আর অনুপূর্বাদি একটু আগেই শুনিয়ে দিয়েছে তোমায় গান শোনাবো। তো অতএব আমাদের ইন্টেনশন, আমাদের চিন্তাধারা খুব পরিষ্কার আপনাদের সামনে, যে আপনাদের গান শোনাবো।
7: ঠিকই তাই, আর এই শোনানোটা প্রতিদিনের জন্য কিন্তু থাকে,
6: প্রতিদিনের জন্য থাকে, আজকের জন্য একই রকম শোনানো থাকবে, তো সেটা আপনারা জানেন। এবার একেবারে শুরু থেকে আমরা কার গান শোনাতে যাব অনুপূর্বাদি?
7: প্রথমে আমরা শোনাই হেমন্ত মুখোপাধ্যায়ের গান।
6: হেমন্ত মুখোপাধ্যায়ের গানটা শুনি, তারপর আমরা বলবো যে এই গানের অনুরোধ কে করেছেন,
7: কোথা থেকে করেছেন
6: সবটাই আমরা জানাবো, এবং তার সঙ্গে সঙ্গে ফোনে আপনারা অনুরোধ করবেন তারাও তাদেরটাও জানাবো, এবং যারা ফেসবুকে ইতিমধ্যেই অনুরোধ করেছেন তাদেরটাও জানাবো। শোনানোর চেষ্টা করবো অবশ্যই যতটা আমাদের পক্ষে সম্ভব।

0: সলিল চৌধুরীর কথায় আর সুরে অসাধারণ সেই গান হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া, বলার অপেক্ষা রাখে না।
1: একদম
0: শুনতে চেয়েছেন কারা? অনেক দূর থেকে, কদমা জামশেদপুর থেকে চিন্ময় মাহাতো, রেখা মাহাতো, শিবাংশ মাহাতো। সুদীপ্ত, আমরা কিন্তু অনেক নামের, নতুন নতুন নামের জায়গার সাথে পরিচিত হই, তাই না?
1: একদম। এবং এই কত দূরে দূরে মানুষ তারা শোনেন এই অনুষ্ঠান, এটা একটা বিরাট পাওয়া। আর তার সাথে সাথে এটাও আপনারা সকলেই জানেন যে সপ্তাহের মধ্যে একবারই আপনার অনুরোধের গান আমরা বাজাতে পারবো, কারণ যেহেতু বিভিন্ন জায়গা থেকে মানুষে আসেন, সকলকেই আমরা চেষ্টা করি যে প্রত্যেকের গান যেন বাজানো হয়। যাই হোক, আমরা এরপরে উৎপলা সেনের কণ্ঠে একটি গান শুনবো, যে অনুরোধটি করেছেন রবীন মান্না জুজার সাহা পাঁচলা হাওড়া থেকে। বেতার বন্ধু রবীন মান্না, তিনি অনুরোধটি করেছেন।

0: ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের ভাই, পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখে জলের ভাই।
1: উৎপলা সেনের কণ্ঠেই গান শুনছিলাম। এরপর কুমার শানুর গানের জন্য অনুরোধ আছে। কাকতালীয় ভাবে সুদীপ্ত দুজন কিন্তু অনুরোধ করেছেন,
2: বেশ,
1: মানে দুজন নয়, দুজনের লেখা রিকোয়েস্ট আমরা পেয়েছি আমাদের 100.1 FM গোল্ড ফেসবুক পেজে। রিমো মুখার্জি, তিনি লিখছেন কুমার শানুর গান তুমি আছো এত কাছে তাই, এই গানটি তিনি শুনতে চেয়েছেন। এছাড়াও আরেকজন বন্ধু অনুরোধ করেছেন।
2: হ্যাঁ, এছাড়াও অনুরোধ করেছেন আরেকজন বন্ধু, যিনি শুনতে চেয়েছেন তিনি হচ্ছেন
1: মুজাফফরপুর বিহার থেকে
2: অনুরোধ করেছেন,
1: ঠিকই তাই।
2: তো আমরা শোনাবো দুজনেরই অনুরোধ, আমরা রাখবো একই সাথে, কিন্তু যেহেতু কুমার শানুর দুজনে কুমার শানুর গান শুনতে চেয়েছেন, অতএব আমরা কুমার শানুর একটি গানই শোনাবো।
1: দীপক দাস, উজ্জ্বল দাস, মিতালী দাস, চন্দন দাস, ঢোলি সাকড়া, মুজাফফরপুর বিহার থেকে। তো এই দুটো আলাদা জায়গা থেকে কিন্তু আলাদা মানুষেরা অনুরোধ করেছেন, কিন্তু গানটা তাদের কমন, চয়েসটা কমন।
2: না, গানটা কমন নয়, মানে শিল্পীর পছন্দটা কমন।
1: হ্যাঁ, গানটাও কমন, কারণ গানটাও তো কমন, রাইট রাইট রাইট। তুমি একদম একদম একদম একদম। আমরা শোনাই তাহলে কুমার শানুর কণ্ঠে।

কুমার শানুর কণ্ঠে গানটি শুনলেন। এরপর আমাদের ফোন করেছিলেন আমাদের স্টুডিওর ফোনে শ্রী প্রদীপ চক্রবর্তী সন্তোষপুর মহেশতলা থেকে। তিনি ভূপেন হাজারিকার কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন আপনার জন্য প্রদীপবাবু এবং সকলের জন্য এই গানটি। একই সঙ্গে বলে রাখি ফেসবুক পেজে যারা মন্তব্য করেছেন, সঙ্গে যারা ফোনও করছেন, আমরা চেষ্টা করব আমাদের আর্কাইভ থেকে সেই সমস্ত গানগুলি শোনানোর।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

এই যে গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, বলাই বাহুল্য, কলাবউ কলাবউ মৌটুসি ফুলের মৌ। গানটি আমাদের অনুরোধ করেছেন সিঙ্গুর থেকে তপন চক্রবর্তী। তপনবাবু, আমরা শোনালাম আপনাকে গানটা, আপনি নিশ্চয়ই খুশি হবেন। এবং আরেকটি গান শোনাবো, সেটিও আমাদেরকে টেলিফোনে এই অনুরোধ দিয়ে এসেছে, স্টুডিওর ফোনে ফোন করেছেন রূপসুন্দর ঘোষ। তিনি কিশোর কুমারের বহু দূর থেকে এই কথা, এই গানটি শুনতে চেয়েছেন। রূপসুন্দরবাবু আমাদের ফোন করেছেন বর্ধমান থেকে, পূর্ব বর্ধমান থেকে। রূপসুন্দরবাবু, আপনার জন্য এই গানটি।

কিশোর কুমারের কণ্ঠে এই গানটি শুনলেন, রূপসুন্দর বাবুর অনুরোধে সকলেই শুনলেন। এরই মধ্যে বলে রাখা আমাদের শ্রোতা বন্ধুদের প্রত্যেককে, যদিও সকলেই জানেন, নতুন করে বলার কিছু নেই, আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের এই সিস্টেমের সঙ্গে পরিচিত, অনেকেই গান শুনতে চাইছেন, অনেকেই ফোন করছেন, কিন্তু আমাদের আমাদের একটা সীমাবদ্ধতা রয়েছে, কারণ এই নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিক ততগুলি সম্ভব ততগুলি গানই আমরা শোনাতে পারব, এবং তার সাথে সেই গানটি সেটি আমাদের আর্কাইভে থাকতে হবে। তো এই যে প্যারামিটার্সগুলো আছে, এই যে মানে কি বলবো,

0: এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনারা সকলেই জানেন, এবং অবশ্যই আপনারা কিন্তু যার অনুরোধের গান এবার বেজে যাচ্ছে তিনি কিন্তু এই সপ্তাহের মধ্যে আজ যদি অনুরোধ না করেন সেটাই ভালো হয়।
1: অবশ্যই তাই,
0: হ্যাঁ, আবারও আপনি পরের সপ্তাহে অনুরোধ করবেন।
1: ভালো না মানে এটাই আমাদের,
0: এটাই আমাদের রীতি,
1: অলিখিত নিয়ম,
0: অলিখিত নিয়ম, কারণ সকলকেই যাতে শোনানো যায়, প্রত্যেকের অনুরোধকে যাতে প্রায়োরিটি দেওয়া যায়, সেই জন্য এই সিস্টেম বানানো। আবারও চলে যাব আমরা পরবর্তী বন্ধুর অনুরোধে।
1: সিঙ্গুর হুগলি থেকে সুমন দাস অনুরোধ করেছেন বাজান চলো যাই চলো মাঠে লাঙ্গল বইতে বিষ্ণুপদ দাসের গাওয়া এই গানটি শোনানোর জন্য। শোনাই তাহলে তার পছন্দ মতো এই গানটি।

0: কথা।
1: আমাদের জাঙ্গিপাড়া থেকে ফোন করেছেন রাজকুমার শীল। তিনি আশা ভোঁসলে এবং অমিত কুমারের কণ্ঠে ঝরঝর ঝরনা এই গানটি দুটি পাতা ছবি থেকে শুনতে চেয়েছেন। আপনার জন্য অমিতবাবু এবং একই সঙ্গে এই রাজকুমারবাবু আপনার জন্য এবং তার সঙ্গে সকলের জন্য এই গানটি আশা ভোঁসলে এবং অমিত কুমারের কণ্ঠে।

0: গান শোনাতে শোনাতে এসে পৌঁছেছি অনেকটাই অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, যদিও হাতে কিছুটা সময় আছে। সুদীপ তনুপূর্বা আপনাদের সাথে রয়েছেন, রয়েছেন আপনারা 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো এই অনুষ্ঠানে, রিকোয়েস্ট করে পাঠিয়েছেন অনেকে মিলে একটা গান শোনানোর জন্য। লতা মঙ্গেশকরের কণ্ঠে আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের এই গান শুনতে চেয়েছেন নিতাই পাল, তপতী পাল, তনুশ্রী পাল শুনতে চাইছেন তারা এই গান দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। শোনাই তাহলে তাদের পছন্দ মতো
1: একদম
0: এই গানটি।

0: দেখো না বললেই নয়, এই গানটি কিন্তু আদতে যেভাবে মানে পোর্ট্রে করা হয় গানটি কিন্তু আদতে সেরকম গান নয়, গানটি কিন্তু একেবারে বিদ্রোহের বা বিপ্লবের গান
1: এবং মানুষের একটা করুণ জীবন যাপনে কার বাছার অন্য জোটেনি, তাই না?
0: একদম
1: সলিল চৌধুরী বলে কথা,
0: সলিল চৌধুরীর সৃষ্টি এই গান অসাধারণ, মানে চিরকালীন
1: চিরকালীন।
0: আরেকটি গান যেটি শুনতে চেয়েছেন অনুপম দাস ও মিঠু দাস কসবা কলকাতা থেকে, তিনি শুনতে চেয়েছেন পলাতক ছবির সে গানটি রুমা গুহ ঠাকুরতা ও গীতা দত্তের কণ্ঠে, মন যে আমার কেমন কেমন করে।

0: স্টুডিওর ঘড়ি জানাচ্ছে সময় এখন 1:57 হয়ে 53 সেকেন্ড, মানে এই যে পর্ব তোমায় গান শোনাবো সেটা একদম শেষের মুখে, যদিও আবার আমরা 2:30 সময় ফিরে আসবো সুলীলা সফরনি।
1: একটা রিকোয়েস্ট আছে, সুপ্রিয়া পারুই সুভাষগ্রাম আশ্রমপাড়া থেকে শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান তুমি এলে, অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো।
0: বেশ,
1: বৃষ্টি কি বাইরে পড়ছে জানি না,
0: আমরা স্টুডিওর ভেতর থেকে
1: কিছু আজ করতে পারছি
0: না।
1: 2:30 সময় আমরা আবার ফিরে আসছি সুরেলা সফর নিয়ে, আপনারা সঙ্গে থাকবেন FM গোল্ডের সঙ্গে থাকবেন সুদীপ্ত অনুপূর্ব।

0: আকাশবাণী এফএম গোল্ড, খাঁটি সোনা।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে।
2: গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন পিএম সূর্যঘর ডট জিওভি ডট আইআর।
3: Join Indian Navy. The Indian Navy invites online applications from unmarried male candidates for Agniveer Apprentice 01/2027 and 02/2027 batch. Last date for submission is 29th June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready. Cohesive. Atmanirbhar. Safeguarding seas for a Vikasit Samriddh Bharat. Join Indian Navy.

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: सुनछेन फिल्मी गाने सफर, सुरेला सफर, सुरेला सफर, सुरेला सफर 100.1 FM गोल्ड। सुरेला सफरे आज मेलडी मेकर्स, मेलडी मेकर्स।
4: अभी ट्यून करेछेन 100.1 AIR FM গোল্ড। স্টুডিওর ঘরে জানাচ্ছে সময় এখন 2:33 হয়ে 53 সেকেন্ড। আরও একবার আমরা, মানে আমি সুদীপ্ত রায় আর অনুপূর্বা রায়, আমরা দুজন আরও একবার চলে এসেছি আপনার সঙ্গে কথা বলতে। এবং এই মেলোডি মেকার্সে আমরা একটা কথা শুরুতেই, আজকে অনুষ্ঠানে পরে যাব, কি অনুষ্ঠান কি রয়েছে সেসব তো পরে আলোচনা করবোই আমরা, কিন্তু যে কথাটা অনুপূর্বা দিয়ে আমার সেটা মনে হচ্ছে, বা আজকে মনে হচ্ছে বলে নয়, বহুকাল ধরেই কথা মনে হয়েছে, অনেকেরই মনে হয়েছে, আমাদের শ্রোতা বন্ধু যারা শুনছেন তাদেরও মনে হয়েছে বহুবার, সেটা হচ্ছে যে দেখো, একটা গান, একটা গানের পেছনে একজন গীতিকার থাকেন, একটা গানের পেছনে একজন সুরকার থাকেন, যন্ত্রসঙ্গীতের শিল্পীরা থাকেন, তো সবার সবটা এফোর্টের পরে একটা গান সেটা কালজয়ী হয়ে ওঠে। কিন্তু অনেক সময় গীতিকার সুরকার একই জন হন, সেটাও ঠিক আছে, কিন্তু দেখো সব কিছুকে ফেলে শিল্পী যিনি গানের মুখ তিনি থাকেন এবং বাকিদের কিন্তু অনেক সময় বিস্মৃতির আড়ালে চলে যেতে হয়
5: বেশিরভাগ সময়। তবে যদিও সলিল চৌধুরী কিন্তু সেই নিয়মের একটু বাইরে ছিলেন,
4: সলিল চৌধুরী বাইরে ছিলেন, আমার তাঁর ক্ষেত্রে আরেকটা বিষয় মনে হয়, কারণ তিনি একই সঙ্গে ভীষণভাবে ভোকাল, ভীষণভাবে তিনি পারফর্মার, তিনি অসংখ্য ক্ষেত্রে পারফর্ম করেছেন, নিজেও
5: নিজে পারফর্ম করেছেন এবং সামাজিক অনেক ঘটনা,
4: সামাজিক ঘটনায়, সামাজিক আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন,
5: সেই জন্য গণনাট্যর আন্দোলনই হোক বা প্রতিবাদের ভাষার মুখ হিসেবেই হোক, সলিল চৌধুরীর ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা হলেও অন্যান্য গীতিকার সুরকার তারা কিন্তু বিস্মৃতির আড়ালেই থেকে যান। যেমন ধরো একটা ছবি যখন পুরস্কৃত হয় তখন আমরা অভিনেতা অভিনেত্রীদেরই দেখি, অস্কারে কিন্তু যেরকম যে নিয়ম আছে মেকআপ আর্টিস্টও পুরস্কার,
4: ঠিক ঠিক, কারণ কারণ তারা বিশ্বাস করেন যে সবটা মিলেই তবে একটা শিল্প মহৎ হয়ে ওঠে,
5: ঠিকই তাই।
4: দেখো তবে অনেক ক্ষেত্রে আবার একটা নামও চলে আসে, যেমন ধরো তুমি সিনেমার কথা বলছিলে, সিনেমার কথা বলতে গেলে যে ডিরেক্টর, তাদেরকে আমরা তো দেখতে পাই না, কিন্তু তাদের হাতে মেইন চাবিকাঠি থাকে
5: অবশ্যই,
4: আবার যে ডিরেক্টররা সামনে আসেন তারা অনেক সময় শোম্যান এই উপাধিতে ভূষিত হন, যেমন সেক্ষেত্রে সুভাষ ঘাই একটা অন্যতম উদাহরণ, শোম্যান রাজ কাপুর অল টাইম গ্রেট। তো যাই হোক, এরকম সময় যেহেতু রাজ কাপুর একই সঙ্গে অভিনেতা, আবার যখন তিনি পরিচালনা করেছেন তখনও তিনি সামনে এসেছেন।
5: মেলোডি মেকার্স শুক্রবার সুরেলা সফরে এটাই থাকে আমাদের চাঙ্ক। আর মেলোডি মেকার্সে ওই যে সুদীপ্ত বলছিল, গীতিকার কিংবা সুরকার এরকম কোনো একজনকে আমরা বেছে নিয়ে কিন্তু আমাদের অনুষ্ঠানটা নিজস্ব ছন্দে এগিয়ে নিয়ে যাই, আজকেও তাই নেব,
4: আজকেও নেব, এতটা ভূমিকা কেন করা সেটা আসবো, তবে তার আগে একটা গান শুনে নেব,
5: অবশ্যই গান শুনে নেব। কিন্তু সুদীপ্ত আমরা সাসপেন্সে রাখছি এখনো পর্যন্ত, আমরা গীতিকার না সুরকার কাকে নিয়ে অনুষ্ঠান করবো কিচ্ছু বলবো না, আমরা একটা গান শোনাই। বর্ষা কিন্তু উত্তরবঙ্গে এসে গেছে, দক্ষিণবঙ্গেও প্রায় প্রি মনসুন শাওয়ার যেটা বলি আমরা, প্রাক বর্ষার বৃষ্টি সেটা শুরু হয়ে গেছে, মেঘে মেঘে একটু তন্দ্রা আপনাদের রয়েছে, সেই তন্দ্রাচ্ছন্ন চোখেই 100.1 FM গোল্ড টিউন করেছেন, শুনুন গান তাহলে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: আমরা পরের গান পরের কথায় অবশ্যই যাব, তবে তার আগে একটি ঘোষণা। আলিপুর আপাতত সূত্রে জানানো হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাস যার গতিবেগ ঘন্টায় 30-40 কিলোমিটার বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে আগামী 2-3 ঘন্টার মধ্যে। অতএব আপনারা যারা বাড়ির বাইরে বার হবেন,
1: সাবধানে,
0: অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন,
1: বিশেষত থান্ডার স্টর্ম যদি বজ্রপাতের সম্ভাবনা থাকে।
0: একদম,
1: সকলকে এই জন্য আমরা নিরাপদে থাকতে অনুরোধ করছি। যে কথা বলছিলাম মেলোডি মেকার্সে আজ শুক্রবার, কাকে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান নিজস্ব গতিতে এগিয়ে নিয়ে যাব।
0: বেশ,
1: আর যদি কোনো গীতিকারের কথা বলি,
0: অনেকেই আন্দাজ করে নিয়েছেন,
1: কারণ গানটা শুনে,
0: এই যে অমর গান, এই গানগুলো তো বাঙালির যে আর্কাইভ, মানে আমাদের আর্কাইভ ছেড়ে দাও, মানে বাঙালির যে মনের আর্কাইভ, সে মনের আর্কাইভ তো চিরকালীন এই গানগুলো। তো অনেকেই হয়তো আমাদের যারা শ্রোতারা তারা আন্দাজ করেছেন, এবং আমরা আর কিছু কিন্তু ইত্যাদি প্রভৃতি রাখছি না, আমরা শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি।
1: ঠিকই তাই, খুলনা শহরে জন্ম, তখনও অবিভক্ত এই জন্মভূমি, তবু ধরতে গেলে ওপার বাংলা, মনের ফ্রেমে কিন্তু বাঁধানো ছিল শিবদাস বন্দ্যোপাধ্যায়ের শৈশব। খুলনাকে ঘিরে রেখেছে ভৈরব নদ আমরা জানি, আর নদীমাতৃক দেশ বঙ্গভূমি, আছে রূপসী রূপসা নদী, পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ সাজানো। দেখো সুদীপ্ত, একটা জিনিস আমি ভীষণভাবে বিশ্বাস করি, একটা মানুষ যে প্রকৃতিতে বেড়ে উঠছে, পরিবেশে বেড়ে উঠছে, বড় হচ্ছে, পরবর্তীকালে তার লেখা, তার ক্রিয়েটিভিটি, শুধু লেখা

0: নয়, তার জীবনযাত্রা, রুচি সব কিছুতেই তো প্রকৃতি, পরিবেশ, বেড়ে ওঠা, মানে আপব্রিঙ্গিং যাকে বলে, তার একটা মানে ছোঁয়া লাগে।
1: একদম, দেখো এটা তো, এটা নিয়ে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই যে সেটা একজন শিল্পী, তিনি যদি তার পারিপার্শ্বকে, সময়কে অস্বীকার করেন, তিনি কিন্তু শিল্পী হয়ে উঠতে
0: পারবেন
1: কোনোভাবেই নয়। কারণ একজন প্রত্যেকটি মানুষের একটা যে নিজস্ব অনুভব করার ক্ষমতা থাকে, বোঝা হয়, মনে করা হয়, একজন শিল্পীর অনুভব করার ক্ষমতা তার থেকে আরও বেশি হয়। এই জন্য শিল্পীরা কিন্তু চারপাশকে আরও অনেক বেশিভাবে উপলব্ধি করেন। ঠিক সেরকমভাবেই 43-এর দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ, অর্থাৎ 40 এবং 50-এর দশক, 4 এবং 5-এর দশকের যে উত্তাল,
0: দ্বিতীয় বিশ্বযুদ্ধ
1: এবং ডেফিনেটলি, এবং যে দুর্যোগপূর্ণ সময়
0: এবং দেশভাগ
1: অবশ্যই, বললাম একটু আগে যে সাম্প্রদায়িক দাঙ্গা এবং
0: দেশভাগ,
1: এই দুটো, আর এই যে 4 আর 5-এর দশকের যে উত্তাল আর দুর্যোগপূর্ণ সময়, এই সময়টাতে কিন্তু দেখো, তুমি একটু আগে বললে তার জন্মের কথা, এই সময় কিন্তু তার শৈশব
0: কেটেছে,
1: মানে একেবারেই শৈশবে তার মনের মধ্যে কি কি স্মৃতি রাখছে না, দেশভাগ, দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মন্বন্তর, এই সব কিছুকে নিয়ে তিনি বেড়ে উঠছেন, তার মনের মধ্যে এগুলো স্থায়ী একটা ছাপ ফেলছে।
0: মানে বলা যেতে পারে তার শৈশব, কৈশোর, যৌবন সব কিছুই হচ্ছে উত্তাল সময়ের একটা দলিল, তাই নয় কি?
1: একদম একদম।
0: এবং পূর্ববাংলার খুলনা শহরের শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেই স্বাভাবিকভাবে তার প্রথাগত শিক্ষা চলছে।
1: আবার দেখো, তার যদি তুমি ইতিহাস দেখো, তো যখন সেই খুলনা শহরে, মানে পূর্ব পাকিস্তানে তখন তৎকালীন, এবং যে আনসার বাহিনী, তার যে হাঁক ডাক, তাদের যে অ্যাটিটিউড, তাতে তখন গোটা শহর কাঁপছে, মানে ক্রমাগত সেখানকার মানুষেরা, সৃষ্টিশীল মানুষেরা, তারা ভয় পাচ্ছেন।
0: এবং যেটা হাজার হাজার পরিবারের সঙ্গে সেই সময় ঘটেছে, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের পরিবারও কিন্তু সেই নিয়মের বাইরে ছিল না। নিজের ঘর, বাড়ি, ভিটে, মাটি, জমি, জায়গা, সম্বল সমস্ত কিছু ছেড়ে দেশভাগের এক বুক ভরা যন্ত্রণা নিয়ে শেষবারের মতো জন্মভূমিকে, খুলনাকে প্রণাম করে তারা চলে এলেন পশ্চিমবঙ্গে পরিবারের সঙ্গে।
1: এবং তাদের
0: কি কষ্ট না, এটা মানে কল্পনাই করা যায় না।
1: এই কষ্টের পর তাদের কি জুটলো, যারা সহায় সম্বলহীন মানুষগুলো, তারা জুটলো, কেউ তাদের বললেন বাস্তুহারা, কেউ তাদের বললেন রিফিউজি, কেউ তাদের বললেন ভিনদেশী, কিন্তু এই মানুষগুলোর যন্ত্রণা কজন উপলব্ধি করেছেন।
0: আমি এখানে একটা কথা ছোট্ট করে আমার একটু বলতে ইচ্ছে করছে, এই যে দেশভাগের যন্ত্রণা, যারা ক্রিয়েটিভ বা শিল্পী মানুষ, তাদের যে কতটা কুঁকড়ে দিত, সেটা কিন্তু ঋত্বিক ঘটক জীবনের শেষ দিন পর্যন্ত সেই কষ্টকে বহন করে গেছেন, মানে তিনি সেটা মানতেই পারেননি। এবং আমি বিভিন্ন সময় সুনীল গঙ্গোপাধ্যায়ের মানে সাক্ষাৎকারে, তার লেখনীর মাধ্যমে
1: অসংখ্যবার
0: দেশভাগের সেই যন্ত্রণার
1: কবিতায় কত রেফারেন্স
0: এসেছে,
1: এপার ওপার স্মৃতিময় একাকার, সাগরটা দুলছে, এই আমি তোর কাছে, এই হেন সুনীলবাবুর কবিতায় লেখায় বারবার উঠে এসেছে।
0: এবং শিবদাস বন্দ্যোপাধ্যায়ের পরিবার, তার নিজের ভেতরটাও কিন্তু তার ব্যতিক্রম।
1: এবং জানো, যখন তুমি এই প্রসঙ্গে বলে রাখি, যেহেতু তুমি উল্লেখ করলে যে সুনীলবাবুর ওপার বাংলা যেখানে বাড়ি ছিল, সেখানকার যে নদীটা ছিল, সেই নদীটা একটা ধনুকের মতো বাঁকা নদী ছিল। পরবর্তীকালে সাঁকোটা দুলছে কবিতায় তিনি যখন লিখছেন যে পড়শি নদীটি ধনুকের মতো বাঁকা, উরুডোবা জলে সারাদিন খুনসুটি, বাঁশের সাঁকোটি শিশু শিল্পীর আঁকা, হেলানো বটের ডালে দোল খায় ছুটি। আসলে এপারে চলে এসেছেন, কিন্তু শৈশবকে কি মানুষ ভুলতে পারে? আমার বাড়ির তেঁতুল গাছটাকে কি আমি ভুলতে পেরেছি? এখন ভুলতে পারিনি যে তার নিচে দোলনা দুলিয়ে যে ঝুলে পড়া, সেখানে যে আনন্দ, খুনসুটি, দুষ্টুমি, এটা তো ভোলা সম্ভব নয়।
0: আর বিশেষত যখন সেই ভূমির মধ্যে কাঁটা তারের বেড়া চলে আসে, তখন সেটা আরো কষ্টকর। শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত সেই কষ্টটা বুকে নিয়েই গান লিখেছেন। আমরা থাকবো তার সেই গানের কথায়, চলে যাই আবার রুমা গুহ ঠাকুরতার কণ্ঠে আরেকটি গানে।

0: দেখো অনুপ্রবাদী, একটু আগেই তুমি যে কথার উল্লেখ করছিলে সুনীল গাঙ্গুলির কথা, আমি একটা কবিতার কথা বললাম, তো শিবদাস বন্দ্যোপাধ্যায় তাই বলছেন যে, অনেক দূরে চলে যাচ্ছি আজি তোমায় ছেড়ে মাগো, মন ভুলানো কত কি যে দেখি, তোমায় আমি ভুলতে পারি না গো।
1: আসলে পূর্ব বাংলা থেকে উপড়ে আনা অস্তিত্বের শিকড় পশ্চিম বাংলার মাটিতে গেঁথে রাখা সহজ ছিল না কাজটা। শিবদাস নতুন করে আবার পড়াশোনা শুরু করলেন এখানে। পড়াশোনার পর শেষ পর্যন্ত কলকাতার আশুতোষ কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করে শুরু করলেন শিক্ষকতা।
0: একদম,
1: কিন্তু দেখো তখন তো স্কুলে শিক্ষকতার মাইনে খুব কম,
0: একদমই কম, তখন
1: বেতন ছিল,
0: বেতন ছিল,
1: সংসার চালানো প্রায় কঠিন হয়ে যেত।
0: এবং দিদির বাড়িতে উঠেছিলেন, বাঁশদ্রোণী, এখন যেটা বাঁশদ্রোণী, সেখানে দিদির বাড়িতে উঠেছিলেন।
1: স্কুলের আগে পরে বাড়ি বাড়ি গিয়ে তিনি টিউশন পড়াতেন। শিবদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, মানে দিদির বাড়ির কাছে তখন শিল্প সাহিত্য মানুষদের একটা যাতায়াত রমরমা। কারা না ছিলেন সেই সময়? ছবি বিশ্বাস, কানন দেবী, বসন্ত চৌধুরী, মঞ্জু দে, ছায়া দেবী, এসব মানে দিকপাল মানুষেরা ছিলেন। অপরেশ লাহিড়ী, প্রতিবেশী হিসেবে আলাপ পরিচয় ঘটে অপরেশ লাহিড়ীর সাথে। শিবদাস বন্দ্যোপাধ্যায় চাকরি, মানে শিক্ষকতার পাশাপাশি একটু একটু করে তিনি তার কলম শান দিচ্ছেন, গান লেখার চেষ্টা করছেন, গানের আগেও কিন্তু লিখছেন কবিতা, এবং কবিতারও আগে নিয়মিতভাবে বেশ কিছু সংবাদপত্র, তখনকার সংবাদপত্র যা পরবর্তীকালে কয়েকটি বন্ধ হয়ে গেছে এবং এখনও পর্যন্ত আছে প্রথম সারির একটি সংবাদপত্র, বাংলা সংবাদপত্রে তিনি গল্প কবিতা লিখতে শুরু করছেন, এবং টুকটাক কিছু সম্মানী, সেগুলো তো জুড়ছে, সাথে কিন্তু একটা শিবদাস বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি হচ্ছে। এই সময় প্রথম সারির একটা সংবাদপত্র, যে সংবাদপত্র আজও সকালবেলা বেশিরভাগ মানুষেরই বাড়িতে আসে, নাম অবশ্য বলছি না, তার কবিতা প্রকাশিত হলো, এবং সেই কবিতাটা কিন্তু ছাপা হয়েছিল তার স্কুল জীবনী আরেকটা পত্রিকায়। তো একদিন স্কুলে দুপুরে টিফিনের পর সবে ক্লাস শুরু হয়েছে, হঠাৎ বেয়ারা এসে শিবদাসকে ডেকে নিয়ে গেলেন স্কুলের হেডমাস্টার মশাইয়ের কাছে। শিবদাসের বুক তো দুরু দুরু কাঁপছে, কি হলো, মাঘ মাসের শীতেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম, কি অপরাধ যে তাকে ডেকে পাঠানো হয়েছে। বড় একটা টেবিলের পাশে শিক্ষা প্রতিষ্ঠান, মানে প্রতিষ্ঠান প্রধান,
0: এবং সেখানে বসে আছেন বাংলার শিক্ষক। আর শিবদাস যখন কক্ষে প্রবেশ করলেন এবং মাথা নিচু করে দাঁড়ালেন, তো উনি আন্দাজ করতে পারেন যে শিক্ষক দুজন তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, এবং প্রতিষ্ঠান প্রধান, মানে প্রধান শিক্ষক, তাকে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, অঙ্কে কত পেয়েছো এবার পরীক্ষায়?
1: মানে এটা যখন শিবদাস বন্দ্যোপাধ্যায়ের ছাত্র তখনকার
0: কথা। তো শিবদাস অঙ্কে দুর্বল ছিলেন ন্যাচারালি, আমি দেখেছি বহু সৃষ্টিশীল মানুষ আমারই মতন অঙ্কে দুর্বল হন, তো তো তখন ন্যাচারালি সেখানে উনি দেখছেন যে যে অত্যন্ত নম্বর কম পেয়েছেন, দুর্বল ছিলেন অঙ্কে, ফলে নম্বর কম হওয়াটাই স্বাভাবিক। তো শিবদাস নিরুত্তর, ঘরে পিন পতনের নীরবতা, আর দেওয়ালেই চলছে ঘড়ির টিকটিক শব্দ। শুধু কি অঙ্কে কম নম্বর পাওয়ার জন্যই তাকে তলব করা হয়েছে, নাকি এর জন্য অন্য কোনো কারণ আছে, শিবদাস কিছুই ভেবে পাচ্ছেন না। তো বাংলার শিক্ষক তখন শিবদাসের দিকে তাকালেন, শিবদাস জানালেন যে তিনি অঙ্কে 42 নম্বর পেয়েছেন। তখন তার দিকে প্রশ্নবাণ ছুটে এলো, কবিতা লেখো? মানে শিবদাসের কবিতা চর্চার খবর কিভাবে শিক্ষকদের কানে বা নজরে এলো সেটা তিনি বুঝতে পারলেন না। প্রতিষ্ঠান প্রধান যে এতক্ষণ কৃত্রিম ক্ষোভ প্রকাশ করছিলেন তা শিবদাস ভাবতেই পারেননি, মানে ওটা ছিল পুরোপুরি দেখানো, লোক দেখানো, যে এটা কিন্তু আসলে ছিল একটা প্রশ্রয় বা স্নেহের প্রশ্রয় আর কি। তো তিনি পরিস্থিতি স্বাভাবিক করে দিয়ে বললেন, তোমার একটা চিঠি এসেছে আনন্দবাজার পত্রিকা থেকে এবং সেখানে তুমি ফার্স্ট হয়েছ। তো একটি পত্রিকা থেকে সে চিঠি এসেছে এবং ফার্স্ট হয়েছে। তারপর অফিসের বড়বাবুকে ডেকে বললেন গাড়ি করে শিবদাসকে সেই পত্রিকার অফিসে নিয়ে যেতে। শিবদাস শিক্ষক দুজনকে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে চলে গেলেন। পরবর্তী জীবনে পত্রিকায় কবিতা, গল্প, পরিচিতি এলেও তিনি সে পথ ছেড়ে এলেন, কেননা তার জীবন দেবতা তার জীবনের গতিপথ ভিন্ন গন্তব্যে নির্ধারণ করে রেখেছিলেন।
1: একদিন যে শিবদাস প্রধান শিক্ষকের কাছে অঙ্কে কত পেয়েছ এই উত্তরে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন, পরবর্তীকালে কালিয়ার কলমে সেই শিবদাসই কিন্তু অঙ্কের নামতায় একটা জনপ্রিয় গান লিখলেন। যতটা জনপ্রিয় লেখা হলো গান, তার চেয়েও বেশি জনপ্রিয় হলো সনৎ সিংহের গলায় সেই নামতা ছড়ায় সুরে সেই গানটি। শোনাই সুদীপ্ত।
0: একদম।

0: একটু আগে কথা বলছিলাম অনুপূর্বাদীপ শিবদাসবাবুর যে স্কুল জীবন সম্পর্কে,
1: ঠিকই তাই,
0: কিন্তু স্কুল জীবনের মধ্যে অনেকগুলো বাঁক ছিল, অনেকগুলো মোড় ছিল, কিরকম বলি তোমাকে,
1: মানে ছাত্র শিবদাস আবার শিক্ষক শিবদাস।
0: হ্যাঁ, সে তো শিক্ষক শিবদাসে পরে আসছি, তার আগে ছাত্র শিবদাসকেই বলি, যে স্কুল থেকে বাড়ি বাড়ি গিয়ে ছাত্র পড়ানোর যে পর্ব, তুমি যেটা বলছো যে টিউশন পড়াতেন যখন, তো এই যে টিউশন পড়ানো ছিল তার কাছে একটা অদ্ভুত অনুশীলন, এক্সারসাইজ। তো স্কুল থেকে বাড়ি বাড়ি গিয়ে যখন ছাত্র পড়ানোর ফাঁকে ফাঁকে শিবদাস গিয়ে হাজির হতেন অপরেশ লাহিড়ির বাড়িতে, সেখানে নিয়মিত গানের আসর বসত, গান নিয়ে আলোচনা হতো, বিভিন্ন রথী মহারথী এসে জমায়েত হতেন। উত্তম কুমার এবং মৃণাল সেনকে সেই সুযোগেই তিনি চাক্ষুষ দেখার সুযোগ পান ওই অপরেশবাবুর বাড়িতে। উত্তম কুমার হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন, আরেকদিন মৃণাল সেনকে দেখতে মানে দেখেন বসে বসে চিত্রনাট্য লিখতে অপরেশবাবুর বাড়িতে। মানে তো আমি অদ্ভুত মাঝে মাঝে ভাবি যে দেখো কীরকম সময়কালটা যে অপরেশবাবুর বাড়িতে বসে উত্তম কুমার বসে গান গাইছেন অন্য একজনের বাড়িতে, আবার মৃণাল সেন তার বাড়িতে গিয়ে বসে বসে নিজে চিত্রনাট্য লিখছেন। তো যাই হোক, হঠাৎ একদিন অপরেশ লাহিড়ি শিবদাসকে ডেকে পাঠালেন তার বাড়িতে। শিবদাস তখন স্কুলে, টিফিনের ছুটিতে গিয়ে দেখা করলেন, গিয়ে দেখতে পান যে নতুন ইহুদি নাটকের লেখক সলিল সেন, অভিনেতা নেপাল নাগ, অভিনেত্রী বনি গঙ্গোপাধ্যায় প্রমুখ বসে আছেন। এরা সকলেই তখন ক্রান্তি শিল্পী সংঘের সদস্য।
1: পাক সার্কাস ময়দানে এই যে বিপ্লবী সমাজতন্ত্রী দলের যে পাঁচ দিন ব্যাপী একটা
0: যে সম্মেলন
1: সম্মেলন হবে, তারই একটা প্রস্তুতিমূলক আলোচনা চলছে। তো প্রস্তাব হলো শিবদাস বন্দ্যোপাধ্যায়কে সম্মেলনে উদ্বোধনী সংগীত লিখে দিতে হবে। শিবদাস সেই সময় একেবারেই প্রস্তুত ছিলেন না, পত্রপত্রিকায় গল্প কবিতা গান লিখলেও লেখা সম্পর্কে, মানে ওই ধরনের লেখা সম্পর্কে তার কোনো ভাবনাই নেই। খুব বিনীতভাবে শিবদাস কিন্তু সেই অক্ষমতার কথা প্রকাশ করলেন। তো সেই সময় মুখ খুললেন স্বয়ং সলিল সেন, তাকে বললেন যে দুঃসহ

0: যারা অসহায় নিপীড়িত সেই সব মানুষদের কথা লিখুন, তাদের জীবন যন্ত্রণার কথা লিখুন, যাদের হ্যাবস আর হ্যাব নটসদের কথা লিখুন। কারণ শিবদাস কিন্তু নিজেই তখন সেই দলে পড়তেন,
1: একদম
0: ওই যে নিরন্ন মানুষ যারা দেশভাগের পর এখানে এসেছে, কিভাবে সংগ্রাম করে তারা বেঁচে রয়েছে, শুধু এই অস্তিত্বের সংগ্রাম,
1: একদম
0: সেই সংগ্রামের কথাই কিন্তু শিবদাস বন্দ্যোপাধ্যায়, দেখো তার কলমে রোম্যান্টিক গান উঠে এসেছে, উঠে এসেছে সাধারণ ছড়ার গান, লোকগান উঠে এসেছে, আমরা সেগুলো শোনাবো, কিন্তু সবার উপরে থাকতো শিবদাস বন্দ্যোপাধ্যায়ের মানুষের কথা, যাপনের কথা, প্রতিদিনের জীবন সংগ্রামের গাথা। এই নিয়েই কিন্তু শিবদাস বন্দ্যোপাধ্যায় এক ভাস্বর গীতিকার। আজকের মেলোডি মেকারসে তার নিয়ে সাথে নিয়ে আমাদের পথ হাঁটা, আমরা শোনাই তেমনই একটি গান, কালো।

0: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
1: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
0: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: आपको पता है, जो सपना कुछ विकसित देशों की बेटियां भी नहीं देख सकती हैं, वो सपना भारत की बेटियां साकार कर रही हैं। बेटी बचाओ बेटी पढ़ाओ से लेकर के सेना में स्थायी कमीशन तक, ड्रोन से लेकर फाइटर जेट्स उड़ाने तक, भारत की बेटियां नामुमकिन को मुमकिन कर रही हैं।
3: हमारी माँ बहनों का गर्व, उनका योगदान, उनका सामर्थ्य आज देश अनुभव कर रहा है।
2: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।
4: সুরেলা সফরে আজ মেলডি মেকার্স। মেলডি মেকার্স,
5: মেলডি মেকার্সে আজ সুদীপ্ত অনুপূর্বা
6: একদম, এবং আমরা কথা বলছি শিবদাস বাবুকে নিয়ে।
5: কবি গীতিকার
6: সমাজকর্মী, কত কিছু বলা যায় তার সম্পর্কে।
5: সমাজ সচেতক
6: শিবদাস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা কথা বলছি।
5: এবং যে ঘটনার কথা তুমি বলছিলে, অপরেশ লাহিড়ী, মানে তার বাড়িতে তার সাথে দেখা, আশ্বস্ত করলেন যে শিবদাস গানের পরিবর্তে কবিতাও লিখতে পারেন, সেই ঘটনাটা তুমি বলছিলে।
6: হ্যাঁ, তো সে কথা বলছিলাম। তো তারপরে শিবদাস যখন সে উদ্বোধনী সঙ্গীতে লিখে দিতে হবে বললেন, যে শিবদাস তখন প্রস্তুত ছিলেন না যে কথাটা উল্লেখ তুমি করলে। তারপরে পত্রপত্রিকায় গল্প কবিতা লিখলেও যে তার গান লেখা সম্পর্কে কোনো পূর্ব ধারণাই ছিল না, আর যে লিখতে হবে সে কথাও তিনি ভাবেননি। তো খুব বিনীতভাবে শিবদাস তার অক্ষমতার কথা প্রকাশ করেন। তখন সলিল সেন তাকে বলেন যে দুঃসহ অসহায় নিপীড়িত মানুষের কথা লিখুন। এই যে আমরা শুরুতে যে কথাটা বলছিলাম অনুপূর্বাদী, যে চারপাশ বা পারিপার্শ্ব মানুষকে প্রভাবিত করে ডেফিনেটলি, কিন্তু কোথাও একটা গাইডেন্সের দরকার পড়ে।
5: অবশ্যই,
6: দেখো সারা জীবন ধরে ম্যাক্সিম গোর্কিকে গাইড করেছেন ভ্লাদিমির লেনিন, নজরুলকে একটা বড় সময় পর্যন্ত গাইড করেছেন মুজাফফর আহমেদ, ঠিক সেরকমভাবে কিন্তু এই যে সলিল সেন যখন বলছেন যে দুঃসহ অসহায় নিপীড়িত মানুষের কথা লিখুন, তাদের জীবন যন্ত্রণার কথা লিখুন, লিখুন হ্যাবস আর হ্যাব নটস যে কথার উল্লেখ তুমি করলে, তো দেশভাগের যে দগদগে ক্ষত সেটা তখন শিবদাসের অন্তরে। নানাবিধ যন্ত্রণা বঞ্চনায় জর্জরিত তিনি, সলিল সেনের উস্কানিতে সেখানে বারুদের মতো জ্বলে উঠল সে ক্ষোভের আগুন, আর তার চোখে জলও চলে এসেছিল, আর জলেই আগুন জ্বলে উঠল। অপরেশ লাহিড়ী তাকে আশ্বস্ত করলেন যে শিবদাস গানের পরিবর্তে কবিতাও লিখতে পারেন, এবং অপরেশ সুর বসিয়ে কবিতাকে গান বাড়িয়ে ফেলবেন। সেই রাতেই শিবদাস গান কিংবা কবিতা কিছু একটা লিখে ফেলেন, অপরেশ লাহিড়ী সুর সংযোগ করেন এবং গানটি যথারীতি অনুষ্ঠানে পরিবেশিত হয়। আর এই যে শুরু হলো, গানটি ছিল এই কি পৃথিবী চায়, হেথায় আশার আলো শুধু ছলনা করে, চোখের তারায় যে আশা কেঁদে মরে, পৃথিবীর বুকে তবু কি মমতা নেই।
5: এভাবেই কিন্তু শিবদাস বন্দ্যোপাধ্যায় পরিচিত হচ্ছেন অন্যান্য গীতিকারদের সাথে, শিল্পীদের সাথে, সুরকারদের সাথে। একদিন দমদম মতিঝিলের একটা অনুষ্ঠান,

0: সেই অনুষ্ঠান শেষে ফেরার পথে শিবদাসের সাথে পরিচয় হল প্রেমেন্দ্র মিত্রের। প্রেমেন্দ্র মিত্র শিবদাসকে বললেন, তুমি গান লেখো না কেন? এই প্রশ্নের জবাব শিবদাস দিয়েছিলেন গান লিখেই। পরবর্তীকালে তিনি নিজেই উদ্যোগী হয়েছিলেন শিবদাসকে আকাশবাণী কলকাতার তালিকাভুক্ত গীতিকার হিসেবে তাকে নিযুক্ত করাতে। ইতিমধ্যেই শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় অনল চট্টোপাধ্যায়ের সুরে সনৎ সিংহ কিন্তু রেকর্ড করে ফেলেছেন সেই কালজয়ী গান সরস্বতী বিদ্যাপতি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হলো না। কিছুদিন পরে শিবদাসকে আবার পুজোর গান লিখতে অনুরোধ করা হলো, কিন্তু সুর করবেন কে? বোম্বাই থেকে তখন ছোটখাটো সুদর্শন এক পার্সি যন্ত্রশিল্পী এলেন, নাম তার ভি বালসারা। নতুন যন্ত্র নিয়ে তিনি হাজির হলেন। এই যন্ত্রটি সুরে তখন গানের ভুবন মাতোয়ারা। অপরেশ লাহিড়ি শিবদাসকে বালসারার ঠিকানা দিয়ে বললেন, গান দোকানে দিয়ে এসো। বালসারার নাম শিবদাস আগেই শুনেছেন, তিনি বাংলাভাষী নন কিন্তু বাংলা বলতে পারেন একটু একটু করে, বাংলাকে ভালোবাসেন তার চেয়েও বেশি। সেই দ্বিধা নিয়েই কিন্তু গেলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়।
1: আর আরেকটা বিষয় কি বলতো, একটু তোমাকে থামাচ্ছি, যে এই যে উনি বাংলা বলতে না পারলেও এই যে সুরের ভাষা, ছন্দের ভাষা, এর একটা ইউনিভার্সাল ব্যাপার আছে। যে ভাষা মূল ভাষাটা না জানলেও হয়তো সুর এবং ছন্দ তৈরি করে নেওয়া যায়, যদি তার বিষয়ে সম্যক ধারণা থাকে এবং তার প্রতি একটা ভালোবাসা থাকে সেই ভাষাটির প্রতি।
0: সেই ভালোবাসা দিয়ে কিন্তু তৈরি হলো আরেকটা কালজয়ী গান, অপরেশ লাহির কণ্ঠে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় ভি বালসারার সুরে। আমরা সনৎ সিংহের সরস্বতী বিদ্যাপতির কথা বলেছিলাম আর অপরেশ লাহিড়ির এই গানটার কথা বললাম। আমরা পরপর দুটো কালজয়ী গানই শোনাবো, তাই তো?
1: একদম একদম।

0: কেরালা সফরে আজ মেলডি মেকার্স। মেলডি মেকার্স
1: সুরিলা সফরের মেলোডি মেকার্সে আজ কবি গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়। যে শিবদাস বন্দ্যোপাধ্যায় দেশভাগের পর এদেশে এসে শিক্ষকতার মাধ্যমে তার জীবন যাপনের কাহিনী গড়ে তুলেছিলেন, এবং সেই যাপনে ছিল কিন্তু নিরন্ন মানুষের কথা, অসহায় মানুষের কথা, সংগ্রামের কথা, যা চিরটা কাল দেশভাগের যন্ত্রণাকে বুকের মধ্যে লালিত রেখেই তিনি গ্রহণ করেছিলেন।
2: একদম। এবং ঠিক এর পরে পরে, মানে তুমি আকাশবাণীতে যোগ দেওয়ার কথা বলছিলে, এবং যে কোনো কিংবদন্তি সুরকার গীতিকার তারা তো এই আকাশবাণী ছত্রছায়ায় এসেইছেন।
1: ঠিক
2: তারপরে একটি জনপ্রিয় রেকর্ড কোম্পানির নজরে পড়েন শিবদাস। আর শিবদাসের কথায় অনিল চট্টোপাধ্যায় সুরে, সন্ত সিংহের কণ্ঠে, তুমি তো সেগুলো উল্লেখ করলেই,
1: গানটাও শুনিয়ে দিয়েছি।
2: হ্যাঁ, এবং গানটাও আমরা শুনিয়ে দিয়েছি। তো এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় না। কিছুদিন পরে অপরেশ লাহিড়ী, তিনি একটি অন্য কোম্পানিতে যোগ দেন, আর তিনি শিবদাসকে পুজোর গান লিখতে বলেন। দুখানি গান লেখেন শিবদাস। তো তারপরেও তুমি উল্লেখ করলে যে ভিবাল সারার কণ্ঠে, ভিবাল সারার সেই সুরারোপ করা, এর মধ্যে ইতিহাস হয়ে গেছে এমন গান তো আমরা শুনেছি। তো শিবদাস বন্দ্যোপাধ্যায় গানের সুর দিয়েই ভিবাল সারা কিন্তু বাদ্যযন্ত্রী থেকে সুরকার হয়ে ওঠেন। তুমি একটু আগে উল্লেখ করলে না যে এই বাদ্যযন্ত্রের যে আলোড়ন, এই বাদ্যযন্ত্রের যে মূর্ছনা, তাতে গোটা ভারতবর্ষ উত্তাল। কিন্তু তখনও কিন্তু তিনি বাদ্যযন্ত্রী হিসেবেই ট্রিটেড হতেন, কিন্তু

0: শিবদাস বন্দ্যোপাধ্যায়ের গানের সুর দিয়েই ভি বালসারা বাদ্যযন্ত্রী থেকে হয়ে উঠলেন সুরকার। অর্থাৎ বালসারা তাঁর জীবনে সর্বপ্রথম যে সুর করেন সেটি কিন্তু শিবদাস বন্দ্যোপাধ্যায়ের গানে। পরবর্তীকালে ক্যালকাটা ইউথ কয়ারের জন্য যতগুলো বিখ্যাত গান শিবদাস লেখেন সেগুলোর কোনো কোনোটিতে সুর দিয়েছেন বালসারা, এবং দুজন একসঙ্গে সিনেমার কাজও করেছেন। আর এই যে ক্যালকাটা ইউথ কয়ার যার উল্লেখ করলাম, তার গানও একটা শুনিয়েছি আমরা কিছুক্ষণ আগেই শুনেছি, বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষে, তো সে প্রসঙ্গে
1: রুমা গুহ ঠাকুরতা এবং ভূপেন হাজারিকা এই দুজন শিল্পী অসংখ্য গান গেয়েছেন শিবদাস বন্দ্যোপাধ্যায়।
0: একদমই একদমই। তো তিনি তখন শিবদাস লিখছেন যে মানুষের সামনে আমাকে প্রতিবাদী ও প্রগতিশীল গীতিকার হিসেবে তুলে ধরার কৃতিত্ব দাবি করতে পারেন একমাত্র শ্রীমতী রুমা গুহ ঠাকুরতা, যিনি ক্যালকাটা ইউথ কয়ারের অধিনায়িকা। দেশে বিদেশে শহরে মাঠে হাটে ঘাটে যেখানেই তিনি অনুষ্ঠান করতে গেছেন সেখানেই তিনি এই নগণ্য গীতিকারের নাম উচ্চারণ করেছেন, পরিচয় করিয়ে দিয়েছেন মানুষের সঙ্গে। রুমাদির কারণেই অমিত কুমারের সঙ্গে পরিচয়, এবং সেই পরিচয়ের সূত্র ধরে তাঁর জন্য বহু বছর পুজোর গান লেখা, আর সেই সূত্র ধরেই কিশোর কুমারের সান্নিধ্যে আসা, স্পর্শ পাওয়া। দেখো একটু আগে আমরা উল্লেখ করছিলাম না যে শিল্পীরা মুখ্য হয়ে ওঠেন, সবাই শিল্পী মানে মূলত যিনি গান গান তিনি মুখ্য হয়ে ওঠেন, কিন্তু গীতিকার সুরকার তারা কোথাও আড়ালে চলে যান, কিন্তু প্রকৃত শিল্পী সেই রুমা গুহ ঠাকুরের মতন, যিনি প্রতিটি প্রান্তে গেছেন এবং স্বীকৃতি দিয়েছেন শিবদাস বন্দ্যোপাধ্যায়ের নাম। তিনি বলছেন মাঠে ঘাটে বড় মঞ্চে ছোট মঞ্চে যেখানেই তিনি গেছেন তিনি কিন্তু স্বীকৃতি দিয়েছেন যে এই গান শিবদাসবাবুর লেখা।
1: অপরেশ লাহিড়ি, ভি বালসারা, রুমা গুহ ঠাকুরতা, কিশোর কুমার, এদের প্রতি তার ঋণের কোনো শেষ ছিল না, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কৃতজ্ঞতার শেষ ছিল না। একটা সময়ের পরে এরকম হয়েছিল যে কিশোর কুমারের সাথে শিবদাসের একেবারে পারিবারিক ঘনিষ্ঠতা, তার পরিবারেরই একজন সদস্য হয়ে উঠেছিলেন। কিশোর কুমারের সংসার, ব্যক্তিগত জীবনের টানা পড়েন, খুঁটি নাটি সব কিছু কিন্তু শিবদাসের সাথে ভাগ করতেন, এবং কিশোর কুমারের বেদনার লাঘব হতো শিবদাস বন্দ্যোপাধ্যায়ের সাথে। আর মানে সুরের সাগর বলে শিবদাস কিশোর কুমারকে আখ্যায়িত করেছিলেন, এবং তার লেখা অসংখ্য গান আমরা জানি যে কিশোর কুমার রেকর্ড করেছেন, এলপি লং প্লেয়িং রেকর্ড যেগুলো, সেই সব গান মানে অত্যন্ত জনপ্রিয়। সেই গানের থেকে আমাদের সময় কমে আসছে, সেরকমই একটা গান শোনাই কিশোর কুমারের কণ্ঠে।
0: সময় কমে আসছে এবং গান শোনাতে হবে অনেকগুলো
1: অনেকগুলো।

0: দেখো একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে বলতে বারবার তুমি আমি দুজন মিলেই রুমা গুহ ঠাকুরতা এবং কিশোর কুমারের কথা বলছি।
1: ঠিক।
0: দেখো এই যে ধরো আমাদের যে গণতন্ত্র, আমাদের গণতন্ত্র তো চারটে স্তম্ভের উপর দাঁড়িয়ে, একটা ঘরও থাকে দাঁড়িয়ে থাকে চারটে স্তম্ভের উপরে। তো এমনভাবেই শিবদাস বন্দ্যোপাধ্যায় তার সঙ্গীত যে গৃহ তার চারটে খুঁটি হিসেবে পেয়েছিলেন অপরেশ লাহিড়ী, ভি বলসারা, রুমা গুহ ঠাকুরতা এবং কিশোর কুমার। এবং তিনি বারবার উল্লেখ করেছেন যে এরা কিন্তু আমার যে সঙ্গীতের গৃহ তার চারটে খুঁটি।
1: আরেকজন মানুষকে বাদ দিলে চলবে না, তার সাথে কিন্তু আত্মিক যোগ ছিল, তিনি হচ্ছেন ভূপেন হাজারিকা।
0: ভূপেন হাজারিকা এবং হ্যাঁ বিপর্যয়ে কিশোর কুমারকে সান্ত্বনা দেওয়ার জন্য গান লিখেন তিনি, কিশোর কুমারকে যে সান্ত্বনা দিতে হবে সেজন্য তিনি গান লিখেছিলেন।
1: দেখো এই চারটে খুঁটিকে নিয়ে তার ভেতরের যে সত্তা, সেই সত্তাটা কিন্তু বারবার নিরন্ন মানুষের কথা, ক্ষুধার্ত মানুষের কথা বলছে। যেহেতু দেশভাগের একটা দগদগে ঘা তার হৃদয়ে চিরকাল ছিল এবং রাজনৈতিকভাবেও ভীষণ সচেতন ছিলেন, আমরা জানি যে কলকাতার ট্রাম শ্রমিকদের আন্দোলন যখন চলছে তাকে সমর্থন করে তিনি কারাবরণ করেছেন, স্বতঃস্ফূর্ত আন্দোলন, শিল্পী সত্তা নির্মাণে যে সব আন্দোলন হয়েছে, সংগ্রাম সব কিছু, পাশাপাশি চল্লিশ থেকে মানে সত্তরের দশকের মধ্যে ভারতবর্ষ সহ গোটা পৃথিবীর যে আর্থসামাজিক অবস্থা, ভেঙে পড়ার মতো অবস্থা, সব কিছুই কিন্তু তার লেখায় কলমে উঠে এসেছিল।
0: একদম। এবং একটু আগে যে কথাটা উল্লেখ করলাম যে তাঁর গানে কিশোর কুমারের কষ্ট লাঘব হতো, এখানে একটা গানও কিন্তু আছে, বিখ্যাত গান, নাম আমার কিশোর কুমার গাঙ্গুলি। যাই হোক, আরেকটা যেটা না বললেই নয়, তুমি যেটা উল্লেখ করলে যে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা সবচেয়ে বেশি সংখ্যক গানের সুরকার কিন্তু ভূপেন হাজারিকায়।
1: অবশ্যই।
0: এবং তারপরেই রয়েছেন ভি বলসারা, তিনি 18টি গানের সুর দিয়েছেন, অমিত কুমার 20টি গানে, এবং কল্যাণ সেন বরাট তিনি 16টির মতন গানের সুরারোপ করেছেন। তো এবং এদের বাইরেও শিবদাস বন্দ্যোপাধ্যায় এক বা একাধিক গানের সুর যারা করেছেন তার মধ্যে বিখ্যাত মানুষের মধ্যে অপরেশ লাহিড়ী, যাদের উল্লেখ আমরা একবার মানে প্রথম থেকেই করেছি, পবিত্র চট্টোপাধ্যায়, নচিকেতা ঘোষ, হেমন্ত মুখোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়, মান্না দে, সলিল চৌধুরী।

0: শ্রী পান্নালাল ভট্টাচার্য, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বাপি লাহিড়ি, হৈমন্তী শুক্লা, সনৎ সিংহ, অলোকনাথ, মানে কাকে ছেড়ে কার কথা বলবে, অংশুমান রায়, মৃণাল বন্দ্যোপাধ্যায়, অমল হালদার, সুধীন দাশগুপ্ত,
1: শিবদাস বন্দ্যোপাধ্যায়, যে কলকাতা নগরীর ফুটপাতের ক্ষুধার্ত মানুষের অসহায় অবস্থান বারবার গানে লিখছেন, তুমি কি দেখেছো উলঙ্গ যিশু ফুটপাতে শুয়ে রাতে মাতা মেরিদের বুকে মুখ রেখে অনাহারে শুধু কাঁদে, এরকমই কথা বারবার উঠে এসেছে তার গানে। সেখানে যেমন ছড়ার গান লিখেছেন, প্রেমের গান আছেন, কিন্তু সব কিছুর উপরেও মানুষের নানা স্তরের জীবনযাপনের গান। আমাদের সময় ক্রমশ ফুরিয়ে আসছে সুদীপ্ত, সেরকমই একটা গান শোনাই যেখানে নুন আনতে পান্তা ফুরায়, স্বপ্না চক্রবর্তীর গাওয়া গান আমার খুব প্রিয়, কারণ এই গানের মধ্য দিয়েই যে এই এক মুঠো ভাতের জন্য কত যে হাহাকার কষ্ট, এবং সেই ওই যে বললাম আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, সেই রকমই কাঠ কুড়িয়ে যাদের দিন যায় সেই রোজ নামচা, করুণ রোজ নামচা ধরা পড়ছে। গানটা শোনাই স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে।

0: এই গান শুনলেই তখন মনে হয় যে একজন মানুষ যিনি দেশভাগের পর এসেছেন এখানে, নিজে সংগ্রামের মধ্য দিয়ে দিনকে গুজরান করেছেন, তার লেখাতেই বোধহয় উঠে আসতে পারে এত করুণ কাহিনীর জীবন্ত দলিল। তুমি রুমা গুহ ঠাকুরত্তার কথা বলছিলে যে ক্যালকাটা উৎকারের বেশিরভাগ গান,
1: মানে দেখো মানে আমাদের ছোটবেলায় আমাদের গান শোনার সঙ্গে তো ক্যালকাটা ইউথকার এবং রুমা গুহ ভীষণভাবে একটা সমার্থক হয়ে গেছিল। সেই গানগুলো যে কতবার শুনতাম, কতবার গাইতাম, এবং এর পেছনের কে মানুষটি অস্বীকার করব না, তখন কিন্তু ছোটবেলায় এটা জানার চেষ্টা করিনি। তখন যাদেরকে দেখতে পেতাম, শুনতে পেতাম, ভালো লাগতো, এইটুকুর মধ্যেই ছিল। আজ যখন জানতে পারি এই ইতিহাসটা এবং জানতে পারি যে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের নাম, তখন সত্যিই তা একটা

0: অন্য অনুভূতি, একটা অনুরণন হৃদয়ে তোলে বইকি।
1: এবং তোমার এই কথা শুনতে শুনতে আমার বাল্যকালের একটা স্মৃতি মনে পড়ছে, তখনও আনডিভাইডেড সোভিয়েত ইউনিয়ন ছিল, সেটা বিভক্ত হয়নি, সেখানে সব শিল্পীদের এনে যুব উৎসব হতো ইডেন গার্ডেন্সে, হ্যাঁ, অনেক দিন ধরে। তো আমার চোখের সামনে ভাসছে ক্যালকাটা উর্টগারের, আমি বাবা মায়ের হাত ধরে দেখছি সেই অনুষ্ঠান বসে মাঠে, যে রুমা গুহটা কর্তা গাইছেন, কিন্তু তখন আমি এত ছোট, 7-8 বছর বয়স, তখন তো সেটা কে গীতিকার সুরকার অনুভব করার কথা নয়, জানার কথাও কথা নয়, কিন্তু সেই যে রুমা গুহ ঠাকুর আর তার একটা অসাধারণ প্রেজেন্স, এবং ক্যালকাটি উৎকোয়ারের একটা নিজস্ব পোশাক রয়েছে, সেই মাথায় ফুল দেওয়া,
0: সবটাই তাদের নিজস্বতা ছিল, তাদের দাঁড়ানো থেকে শুরু করে মাইক্রোফোনের ব্যবহার, পুরোটার মধ্যেই একটা নিজস্বতা ছিল,
1: এই গানগুলো কিন্তু আজও আমাদের মানে একেবারে মরমে গেঁথে রয়েছে। তেমনই একটি গান শোনাই রুমা গুহ ঠাকুর তার কণ্ঠে, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী গান।

0: শিবদাস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই সফরে আমরা ছিলাম সুদীপ্ত অনুপূর্বা, এবং যেতে যেতে এই গানটি আপনার জন্য।
1: এই গানেও কিন্তু মানুষ গণদেবতার রূপেই উঠে এসেছে।
0: একদম, শুনতে থাকুন এফএম গোল্ড।

বিশ্বাসকেমি টেলিলয় ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

0: Draupadi Murmu arrived in Dehradun today on a two-day visit. She will visit the Rashtrapati Niketan in Dehradun today and inspect the ongoing construction and development works of the Rashtrapati Udyan being developed over an area of 132 acres. Tomorrow, the President will attend the passing out parade at the Indian Military Academy. Union Home Minister Amit Shah has said the government is fully committed to ensuring the highest level of security and a smooth pilgrimage experience for devotees undertaking the Amarnath Yatra. Mr. Shah said this while chairing a high-level meeting in New Delhi to review the preparedness of the Sri Amarnath Yatra. The National Testing Agency or NTA has extended the examination window by 15 minutes from 180 minutes to 195 minutes for the re-NEET UG 2026 schedule to be held on 21st of this month. The new timings will be 2 p.m. to 5:15 p.m. The agency said that it is committed to ensuring that NEET UG 2026 examination is conducted in a manner that is fair, secure and responsive to the needs of the candidates. Renowned Indian shooting coach and former Asian Games gold medalist Jaspal Rana has passed away. He was 49. According to National Rifle Association of India President Kalikesh Narayan Singh Deo, Rana breathed his last at a Delhi hospital last night. Former New Zealand captain and batting great Kane Williamson today announced his retirement from international cricket after a glorious career spanning more than 15 years. The 35-year finishes as New Zealand's all-time leading international run scorer across all formats with 19,346 runs. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেনশর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আর্থিক অন্তর্ভুক্তি এবং উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, নিকাশি, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান ও শাসন ব্যবস্থা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে এবং দেশের উন্নয়নের চিত্রকে রূপান্তরিত করছে। শ্রী মোদী বলেন সরকার সক্রিয়ভাবে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সাহায্য করছে যা নারীদের আর্থিকভাবে স্বাধীন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন দেশের নারী শক্তি জাতি গঠনের মূল ভিত্তি। দেশের মা বোন কন্যারা তাদের অসাধারণ প্রতিভা ও দক্ষতার সাহায্যে প্রতিটি ক্ষেত্রে ভারত মাতার গৌরব বৃদ্ধি করছেন।
2: हमारी बहनों के पास हुनर भी था, मेहनत भी थी, लेकिन उन्हें पूंजी और अवसर नहीं मिलते थे। 3 करोड़ महिलाओं को लखपति दीदी बनाने का जो संकल्प किया था वो पूरा हो चुका है।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ কেন্দ্রের সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। আগামী মাসের শুরু থেকে রাজ্যে বিকশিত ভারত জি রামজি প্রকল্প শুরু হচ্ছে। কেন্দ্র এবাবদ রাজ্যকে আগামী অর্থবর্ষের 8,500 কোটি টাকা দিচ্ছে। মুখ্যমন্ত্রী জানান অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নতুন রেকর্ড গড়ে তুলেছেন এবং ভারতকে পুনর্নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করছেন। প্রধানমন্ত্রী নয়, তিনি প্রধান জনসেবক হিসেবে দেশের জন্য কাজ করে চলেছেন। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছরের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে শুভেন্দু বলেন এই সময় সরকারের মূল ভিত্তি ছিল লোকসেবা, সশস্তিকরণ, রাষ্ট্র নির্মাণ এবং ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
3: এই 12 বর্ষের মূল আধারই ছিল এনডিএ তথা বিজেপি সরকারের তথা মাননীয় মোদীজির নেতৃত্বে সরকারের লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্র প্রথম, বিরাসত বি, বিকাশ বি, অর্থাৎ ভারতবর্ষের যে বিরাসত, যে ঐতিহ্য, তাকেও ধরে রাখা, এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সঙ্গে প্রগতি এবং বিকাশ সেটাকেও অগ্রাধিকারের ভিত্তিতে নিয়ে যাওয়া।

2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার স্বপ্ন সাকার হবে এবং তার সফল রূপায়ণের জন্য প্রত্যেক দেশবাসীকে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। রাজ্যের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকদের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলেও মুখ্যমন্ত্রী জানান। ভারত ও বাংলাদেশ নিজেদের সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে গত 8-11 জুন সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে হওয়া 57তম মহানির্দেশক পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলনে একথা জানানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখা এবং পুণ্যার্থীদের যাত্রার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর। অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে নতুন দিল্লিতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী শাহ সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাকে নিয়ে সমগ্র যাত্রাপথে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্লস দি অ্যাফেয়ার্স জ্যাসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব তাকে নতুন দিল্লিতে আজ ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিদেশ মন্ত্রক। মেডিকেলে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি নেওয়া হবে আগামী 21 জুন। এজন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে 15 মিনিট। পরিবর্তিত সূচি অনুযায়ী দুপুর 2টায় শুরু হয়ে পরীক্ষা চলবে বিকেল 5:15 পর্যন্ত। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার্থে 2টির বদলে 4টি ড্রাফট পেজ দেওয়া হবে। FM প্রচার তরঙ্গে খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর 6:35।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন বলে তাঁর সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। রাজ্যের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। টাটা গোষ্ঠীকেও রাজ্যে পুনরায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন তিনি। উত্তরবঙ্গে গ্রামীণ উন্নয়ন, পঞ্চায়েত পরিকাঠামো, পাহাড়ি এলাকার প্রশাসনিক ব্যবস্থা শক্তিশালী করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। এদিকে সিআইডির আধিকারিকরা আজ আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের ২০ তারিখ রাজ্যে আসছেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনায় এনআইএ কে হস্তান্তরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলা বর্তমান সরকার প্রত্যাহার করে নিয়েছে। রাজ্যের অধিকাংশ এলাকায় আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ কেন্দ্রের সব উন্নয়নমূলক প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছেন। আগামী মাসের শুরু থেকে রাজ্যে বিকশিত ভারত জিরামজি প্রকল্প শুরু হচ্ছে। কেন্দ্র এবাবদ রাজ্যকে আগামী অর্থবর্ষের জন্য ৮,৫০০ কোটি টাকা দিচ্ছে।
1: যে নতুন স্কিমটি আসছে, ১২৫ দিনের কাজ পাবেন প্রান্তিক মানুষের, বিকশিত ভারত জিরামজি, এটাতে আগামী অর্থবর্ষে, অর্থাৎ এই অর্থবর্ষের কয়েক মাস, পরের অর্থবর্ষের তিন মাস, অর্থাৎ ২০২৬ এবং ২০২৭, ভারত সরকার ৮,৫০০ কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করে। তাই কেন্দ্র রাজ্য যৌথভাবে পশ্চিমবঙ্গকে দাঁড় করাবে।
0: কেন্দ্রে এনডিএ সরকারের ১২ বছরের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে শুভেন্দু বলেন, এই সময় সরকারের মূল ভিত্তি ছিল লোকসেবা, সশস্তিকরণ, রাষ্ট্র নির্মাণ এবং ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার স্বপ্ন সাকার হবে এবং তার সফল রূপায়ণের জন্য প্রত্যেক দেশবাসীকে কাজ করার আহ্বান জানান তিনি। রাজ্য সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকদের কাছে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্য সরকার টাটা গোষ্ঠীকে পুনরায় পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনবে বলেও শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। তবে তারা সিঙ্গুরে আসবে কিনা তা এখনো স্পষ্ট নয়, কারণ সিঙ্গুরের ওই জমি বর্তমান সরকারের হাতে নেই।
1: টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি সেই জমি সরকারের হাতে এখন নেই, বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে বা ওখানকার জমির মালিকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সর্ষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। ফাইনালি যে মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন।
0: মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে শিল্প গড়ে তোলার জন্য তার কাছে বেশ কয়েকটি প্রকল্পের প্রস্তাব এসেছে। সেগুলি খতিয়ে দেখার জন্য শিল্প সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আজ উত্তরবঙ্গের মালদা এক প্রশাসনিক বৈঠক করেন। তার আগে জেলা বিজেপির সদর কার্যালয়ে যান তিনি। সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে দলীয় কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা ও হুগলি চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থীরা আজ বিধানসভায় শপথ নিয়েছেন। ফলতার নবনির্বাচিত বিধায়ক দেবাংশু পণ্ডা এবং চণ্ডীতলা কেন্দ্রে স্বাতী খন্দকরকে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। পর্যটনমন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ বলেছেন, রাজ্যের পর্যটন ব্যবস্থাকে অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, বিনিয়োগ ও ঐতিহ্য সংরক্ষণের অন্যতম প্রধান চালিকা শক্তিতে পরিণত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। আজ পর্যটন দপ্তরের দায়িত্ব নেওয়ার পর কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এ রাজ্যকে পর্যটনের অন্যতম শীর্ষ

0: গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা এবং দেশ বিদেশের পর্যটকের আগমনের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে। সমাজের সমস্ত শ্রেণীর মানুষ যাতে বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে পারেন সেই উদ্দেশ্যে সবার জন্য পর্যটন, সবার জন্য সুযোগ, এই দ্বিমুখী কৌশল গ্রহণ করা হবে।
1: আমরা সবার জন্য পর্যটন যে কথাটা বলেছি, সবার জন্য পর্যটন, সবার জন্য সুযোগ, এক্ষেত্রে দুমুখী কৌশল আমরা গ্রহণ করব। একদিকে যেরকম দেশি এবং আন্তর্জাতিক উচ্চ মূল্যের পর্যটন বাজারকে যেরকম তৈরি করব এবং যে অংশের মানুষ, বিশেষ করে পর্যটনটা সীমিত হয়ে গিয়েছিল মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষের মধ্যে, তার সাথে সাথে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, এই যে পশ্চিমবঙ্গের পর্যটন, এটা নিয়ে আমরা কার্যকর বিপণন এবং প্রচার করব। এবং
0: উত্তরবঙ্গে গ্রামীণ উন্নয়ন, পঞ্চায়েত পরিকাঠামো, পাহাড়ি এলাকার প্রশাসনিক ব্যবস্থা শক্তিশালী করতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি আজ শিলিগুড়িতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরে মন্ত্রী জানান, বিভিন্ন প্রকল্পে একাধিক আটকে থাকা প্রকল্পের জন্য ইতিমধ্যে 1,700 কোটি টাকা রাজ্যের হাতে এসেছে। এর মধ্যে প্রায় 700 কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়েছে, বাকি কাজও শুরু হবে। দ্রুত সমস্ত উন্নয়নের কাজ বাস্তবায়িত হবে বলেও উল্লেখ করেন দিলীপবাবু। এর আগে জলপাইগুড়ির ধূপজোড়া বিটের গাছবাড়িতে আজ সকালে সস্ত্রীক হাতি সাফারি করেন দিলীপ ঘোষ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। এক ব্যবসায়ীর দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভোটের আগে রানী রাসমণি এভিনিউয়ে এক সভায় তৃণমূল কংগ্রেস নেত্রী একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে যে মন্তব্য করেন তা রীতিমতো প্ররোচনামূলক। ভোটের আগে এই ধরনের বক্তব্য উস্কানিমূলক বলেও অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। মমতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারায় মামলা রুজু হয়েছে। এদিকে সিআইডির আধিকারিকরা আজ আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান, কিন্তু তিনি তখন সেখানে ছিলেন না। পরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক সেরে বাড়িতে ফিরে অভিষেক জানতে পারেন তাকে না পেয়ে সিআইডি আধিকারিকরা ফিরে যান। সাংবাদিকদের অভিষেক বলেন, সিআইডি আগে থেকে তাকে জানিয়ে আসলে তাহলে তিনি থাকতে পারতেন। পরে সন্ধেবেলা 7:37 নাগাদ ফের অভিষেকের বাড়িতে পৌঁছয় সিআইডির তদন্তকারী দল, তার হাতে ধরিয়ে দেয় আদালতের জারি করা সমন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আগাম জামিনের আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করেছেন ইন্দ্রনীলের আইনজীবী। আগামী 17 জুন এই মামলার শুনানি। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় মিডলম্যান প্রসন্ন কুমার রায়কে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, এই ঘটনায় মূল অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন। নিম্ন আদালতে 1,00,000 টাকার ব্যক্তিগত বন্ডে প্রসন্ন কুমারকে জামিন দেওয়া হয়। এর ফলে তিনি জেল থেকে মুক্তি পেতে চেয়েছেন, তবে শর্ত হিসেবে সপ্তাহে একদিন তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে তাকে। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএকে হস্তান্তরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল, রাজ্যের বর্তমান বিজেপি সরকার তা প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে বেলডাঙ্গার ওই মামলায় আর কোনো বাধা রইল না। তবে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ তদন্তের ক্ষেত্রে কার্যকর হবে কি না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। এনআইএকে 10 দিনের মধ্যে এ ব্যাপারে একটি সাপ্লিমেন্টারি বা পরিপূরক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ওই রিপোর্টে জানাতে হবে তাদের হাতে এই সংক্রান্ত কী কী তথ্য প্রমাণ রয়েছে। মামলার পরবর্তী শুনানি 30 জুন। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমাসের 20 তারিখ রাজ্যে আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জনসাধারণের কাছ থেকে 1,000,000 টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের তুসলিপাড়া এলাকা আজ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্ত এক প্রাক্তন তৃণমূল নেত্রীর বাড়ির সামনে জড়ো হয়ে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। অভিযুক্ত নেত্রীর অবশ্য দাবি, তার বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আজ পূর্ব বর্ধমানের 2 নম্বর ব্লকের বর্ষুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের বচসা ও ধস্তাধস্তি বাধে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পঞ্চায়েত প্রধান রমেশ সরকারকে নিরাপদে সেখান থেকে বের করে আনার চেষ্টা করে পুলিশ। বিক্ষোভকারীদের

ছত্রভঙ্গ করতে তাদের মৃদু লাঠিচার্জ করতে হয়। রাজ্যের অধিকাংশ এলাকায় আজ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। পুরুলিয়ার কিছু অংশ বাদে দক্ষিণের সব জেলাতেই প্রবেশ করেছে বর্ষা। তবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু খুব একটা শক্তিশালী না হওয়ায় আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা 100.1 এফএম গোল্ডে

0: 100.1 FM গোল্ড আপনি টিউন করেছেন, ঘড়ি বলছে 8:02 হয়ে 6:07 এই মুহূর্তে, সময়টা আপনার, আপনার কথা শোনার সময় আমাদের। আমরা রয়েছি এ প্রান্তে, আমি প্রযুক্তি,
1: আমি ঝুমুর। এই গরমে কেমন আছেন বলুন তো? শরীর টরীর ঠিক আছে তো? সব দিক থেকেই বলছে কিন্তু, জলটা ভালো করে খাবেন, একটু ফল খাবেন, তরতাজা থাকতে হবে তো। আর যদি সত্যি সত্যি এই গরমে হোক বা অন্য কোনো কারণে হোক শরীরটা যদি খারাপ হয়, তাহলে প্রযুক্তি আমরা কি করব? ডাক্তারের কাছে যাব নাকি ঘরোয়া কোনো টোটকাতেই কাজ সেরে নেব?
0: হ্যাঁ, প্রথম প্রথম আমরা সেটাই করি, চেষ্টা করি ঘরোয়া টোটকাতেই যদি একটুখানি রিলিফ পাওয়া যায় আর কি, তারপরে ডাক্তারের কাছে যাই। কিন্তু অনেকে আবার শুধু ঘরোয়া টোটকার উপরেই বেশি ভরসা রাখেন, আপনিও কি তাই? জানান না আপনার মতামতটা। আপনার কথার আজকের বিষয়, ডাক্তার দেখানোর আগে ঘরোয়া টোটকাই ভালো, আপনি কি বলছেন, ভালো নাকি মন্দ? আপনার কথাই শুনবো আজকে। আর আপনার কথা শোনার জন্য আমাদের তো অনেকগুলো পথ খোলা আছে, আপনারা জানেন। আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা, সেখানে আজকে যে পোস্টার পড়েছে এই আপনার কথা, সেই পোস্টারের কমেন্ট বক্সে আপনি কিন্তু আপনার মতামত জানাতে পারেন, যেমন ইতিমধ্যে 7 জানিয়ে ফেলেছেন। এছাড়াও
1: আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা SMS করতে পারেন 9903052992 এই নাম্বারে। আর যদি মনে হয় যে ফোনই করবেন, সরাসরি কথা বলবেন, সেক্ষেত্রে কিন্তু নাম্বার 2248-8085।
0: একদম। তাহলে আমরা একটু অপেক্ষা করি আপনার জন্য, মাত্র 2:39, তারপরেই ফিরে আসছি।
2: শরীর খানা গড়ো, আগে শরীর গড়ো, নইলে পরে সব ভণ্ডুল আর যা কিছু করো। শরীর খানা গড়ো, আগে শরীর গড়ো, নইলে পরে সব ভণ্ডুল।

আর চোর বিবার বলদ হলে কিসের জারি জুরি, এই খক্ত খক্ত কাশ যদি বেদম হাতের টানে, আর দাওয়াই ঢালার পিপে হয়ে বাঁচার কি বা মানে। শরীর খানা গড়ো আগে শরীর গড়ো, ফুলকে ফসল যা ফলাবে জমি তৈরি করো, শরীর খানা গড়ো আগে শরীর গড়ো, নইলে পরে সব ভণ্ডুল আর যা কিছু করো। বাল্মীকি ব্যাস ছিলেন যেন দিব্য।

0: আর নারদ ঠাকুর ভরত মুনি ছিলেন না কো শুধু গুণী, হাতের পায়ের গুল কি ছিল মাপ যদি কেউ রাখত, জামা গোবর ভেপা চাকা হাঁ হয়ে ঠিক থাকত। ফুলের ঘায়ে মূর্ছা গেলে কালিদাসের কাব্য, দুটি হাজার বছর ধরে থাকতো কি আর শ্রাব্য, কলম থেকেই বুঝি যে তার কবজি কেমন তর, তাই তো বলি শরীর গড়ো আগে শরীর গড়ো। স্যান্ড হব স্যান্ড হব এই প্রকাণ্ড বুকের ছাতি খানা, আর শ্যামাকান্ত হয়ে দেব বাঘের ডেরায় হানা। এই স্যামসাং কি হার কি উনিশ কে যে উনিশ কে বাবি, আর বিশ্ব কিংবা পবন পুত্র কে কার চেয়ে বড়, বোঝা কঠিন তবু বলি শরীর খানা গড়ো আগে শরীর গড়ো, নইলে পরে সব ভণ্ডুল আর যা কিছু করো। শরীর খানা গড়ো আগে শরীর গড়ো, নইলে পরে সব ভণ্ডুল আর যা কিছু করো।
1: আগে আপনাদের মেসেজ কয়েকটা পড়ে নি, তারপরে আমরা যাব আমাদের টেলিফোন লাইনে, বন্ধুরা আসছেন তাদের সঙ্গে কথা বলবো। প্রথম যে মেসেজটি পড়বো, লিখেছেন বেড়াচাপা বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে। ওরে বাপরে, বিরাট বড় মেসেজ, কে লিখেছেন নামটা তো লেখেননি। আচ্ছা, অজমা বিবি, আমি ঠিক পড়লাম তো? নমস্কার শ্রদ্ধেয় দাদা দিদি, আমার নাম তুফান। আচ্ছা আচ্ছা, শুরুতেই বলে দিয়েছেন, আপনাদের জানাই শুভ সন্ধ্যা, পাশাপাশি জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। দশম শ্রেণীতে পাঠরত ছাত্র, অতএব এই বয়সে আমি যতটুকু অভিজ্ঞতার শিকার হয়েছি সেই অভিজ্ঞতাকে সাক্ষী করে আমি উক্ত বিষয়ে কয়েকটি কথা লিখছি। প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম, এই কালজয়ী প্রবাদটি আমাদের স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হল সুস্বাস্থ্য। অর্থ, প্রতিপত্তি কিংবা ঐশ্বর্য সব কিছুর জৌলুস ম্লান হয়ে যায় যদি শরীর সুস্থ না থাকে। তাই সুস্থতাকে রক্ষা করা এবং অসুস্থতার সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রতিটি মানুষের কর্তব্য। আজকের আলোচ্য বিষয়, ডাক্তার দেখানোর আগে ঘরোয়া টোটকাই ভালো, আমাদের সমাজে বহুল আলোচিত একটি প্রসঙ্গ। প্রাচীনকাল থেকেই মানুষ বিভিন্ন ঘরোয়া উপায়ে ছোটখাটো রোগ ব্যাধির প্রতিকার করে আসছে। সর্দি কাশিতে আদা, মধু বা তুলসী পাতা, গলা ব্যথায় গরম জলে গার্গেল, কিংবা হালকা পেটের সমস্যায় কিছু দেশীয় উপাদান অনেক সময় সাময়িক উপশম এনে দেয়। এসব টোটকা আমাদের ঐতিহ্য ও অভিজ্ঞতার এক মূল্যবান ভাণ্ডার, তাই সাধারণ ও সাময়িক সমস্যার ঘরোয়া পরিচর্যার কিছু ইতিবাচক ভূমিকা অবশ্যই রয়েছে। কিন্তু জীবনের বাস্তবতা আরও গভীর ও বিস্তৃত, সব রোগকে ঘরোয়া টোটকায় সীমাবদ্ধ পরিসরে আবদ্ধ করা যায় না। অনেক রোগ প্রথমে সামান্য মনে হলেও পরবর্তীতে মারাত্মক রূপ ধারণ করতে পারে। বাহ্যিক উপসর্গ দেখে রোগের প্রকৃত অবস্থা নির্ণয় করা সবসময় সম্ভব নয়, এখানেই চিকিৎসা বিজ্ঞানের অপরিসীম গুরুত্ব। আধুনিক চিকিৎসা কেবল রোগের লক্ষণ নয়, রোগের মূল কারণ অনুসন্ধান করে তার যথাযথ প্রতিকার প্রদান করা।
2: এবেশ আমাদের সময় ১৬ নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে,
1: মনে হয় তুমি পড়াশোনা করছো তো সেই রকমই একটা বিষয়। আচ্ছা বেশ, তুফান তোমার পুরো মন্তব্যটি আমরা পড়ছি এবং কি বলবো, তুমি সত্যি যথার্থ লিখেছ। বেশ, আমরা পরের মন্তব্যে চলে যাই, তারপরে আমরা আরও বন্ধুদের সঙ্গে কথা তো বলবো, সেই সময়টা তো লাগবে আমাদের, তাই না তুফান?
2: দেখি এরপর আমরা ফোনে কাউকে পাই কিনা। নমস্কার।
3: নমস্কার,
2: কে আছেন?
3: নমস্কার, দুই দিদিকে শুভ সন্ধ্যা।
2: শুভ সন্ধ্যা,
3: আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ কথা বলছি।
2: বল।
3: দেখুন, বর্তমানে স্বাস্থ্য তো অবশ্যই একটা সম্পদ, যেখানে আর্থিক আনুকূল্য যাই থাকুক না কেন, আর্থিক প্রতিপত্তি থাকুক যাই থাকুক, কিন্তু স্বাস্থ্য একটা মানুষের শরীর একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যদি সুস্থ না থাকি তাহলে কোনো কিছুই আমাদের পক্ষে সহনশীলতার মধ্যে থাকবে না। তো আগে আমরা দেখেছি যে অনেক গাছগাছারি বিভিন্ন ধরনের ওষুধপত্র সেগুলো ব্যবহার করে অনেক কিছু চিকিৎসা করা হতো, কিন্তু বর্তমানে তা আর হয় না। যেমন ধরুন কুকুরে কামড়ালে, আগে বিভিন্ন রকমের গাছের যে ওষুধগুলো, সেই কবিরাজি ওষুধগুলো দিত, কিন্তু এখন সেটা ভ্যাকসিন বাধ্যতামূলক। এই ধরনের যেমন সাপের কামড়ে এই সমস্ত জিনিসগুলোতে যেমন হতো। আর গরমকালে আমরা যেটা করে থাকি প্রাথমিক পর্যায়ে অবশ্যই ওই নুন চেল নুন চিনি সর্ব বিভিন্ন ধরনের সেলাইন আমরা নিজেরা ঘরোয়া তৈরি করে ওয়ারেস এগুলো ব্যবহার করে করতেই পারি, কিন্তু দেখতে হবে সেটা কোন স্টেজে রয়েছে। যদি সেটা স্টেজ টু তে চলে যায়, স্টেজ ওয়ানে ঠিক আছে করা যাবে, কিন্তু এর যে স্টেজ টু তে যখন চলে যাচ্ছে তখন কিন্তু আমাদেরকে সতর্কতার জন্য যে কোনো হসপিটাল বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। সুতরাং টটকাটুটকি ছিল আজও আছে, কিছু ক্ষেত্রে অবশ্যই কাজ হয়, কিন্তু সম্পূর্ণরূপে এখন আর সেইভাবে কাজ হচ্ছে না বা মানুষের সেই জায়গাটাও আর এখন তৈরি নেই। এখন মানুষ চিকিৎসা ব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে অনেক এগিয়ে গিয়েছে।
2: অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে চলে যাই আমাদের হোয়াটসঅ্যাপে। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে বলছেন, কোনো সাধারণ মানুষই সহজে ডাক্তারের কাছে যান না, পরিস্থিতি বাধ্য করে ডাক্তারের কাছে যেতে, আর ঘরোয়া টোটকা তো যুগ যুগ ধরে তার মহিমা বজায় রেখেছে, ভবিষ্যতেও রাখবে। ডাক্তারি পরিভাষায় আয়ুর্বেদের অঙ্গ বলে বিবেচিত হয়, যার অবদান অপরিসীম এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন।
1: আমাদের ফেসবুকে পরের মন্তব্যে চলে যাই। সর্বেশ্বর পাল লিখছেন মাহেশ থেকে, দেখুন দিন পাল্টেছে, ঘরোয়া টোটকা এখন ব্র্যান্ডেড হয়ে গেছে, তাই দিয়ে এখন প্রাথমিক চিকিৎসা বাড়িতে হচ্ছে। সামান্য কেটে বা ছেড়ে গেলে একরকম অ্যান্টিসেপটিক, পুড়ে গেলে বিশেষ অয়েন্টমেন্ট, এখন সব বাড়িতেই থাকে। প্রাথমিক চিকিৎসার উপকরণ দিয়ে চিকিৎসা করালে ডাক্তারবাবুও কিছু বলেন না, সেদিক থেকে এটা সময়ের সাথী, বঙ্গজীবনের অঙ্গ। দেখুন এই ধরনের অয়েন্টমেন্ট বা মলম জাতীয় এগুলো তো কোথাও একটা কি বলবো, এটা কেমিক্যাল ট্রিটমেন্ট বলা যেতে পারে, কিন্তু ঘরোয়া টোটকা কিন্তু একেবারে ঘরোয়া টোটকা, তাই না? আমরা কিন্তু সেইটার কথাই বলছি বিশেষ করে।
2: আচ্ছা, যেমন ধরুন আমাদের হাত কেটে গেছে, সঙ্গে সঙ্গে বাড়ির বড়রা কি বলতেন, আরে যা যা যা হলুদটা দে, ওর মধ্যে একটু চিনিও দে, কি না বাইন্ডিং এর কাজটা করে দেবে। আবার ধরুন ছেঁকা খেয়ে গেছি, সেক্ষেত্রে আবার বলবেন না যে সর্ষের তেল, বলবেন আরে ওটা দে ওটা দে, মানে নাম বললে নাকি আবার সেটা কাজ করে না, এরকম কিন্তু নানান কিছু জড়িয়ে আছে। সেইটাই জানতে চাওয়া, ঘরোয়া টোটকা একেবারেই আমাদের বাড়ির মধ্যে যেটা আছে, বড়রা যেগুলো দিয়ে প্রথম একটা প্রাথমিক একটা চিকিৎসা করেন, সেই ব্যাপারেই আমরা জানতে চাইছি।
1: আমাদের ছোটবেলায় কিন্তু আরও একটা জিনিস ছিল, আমি জানি না এখন সেটা ছোটরা ব্যবহার করে কি না, মানে ধরো এই যে আমরা হঠাৎ করে বাইরে খেলতে গেছি, ছড়ে গেছে, আমরা গাঁদা পাতার যে রসটা সেটা কিন্তু লাগাতাম, সেটা অবশ্য আমাদের ঠাকুমারাই বলতেন যে এটা লাগিয়ে দে তাহলে কিন্তু তাড়াতাড়ি রক্তপাতটা কমে যাবে। তো এই রকম আর কি, এই ধরনের ঘরোয়া টোটকার কথাই বলছি আর কি।
2: আচ্ছা, এই মুহূর্তে আমাদের সঙ্গে কে আছেন? নমস্কার।
4: নমস্কার দুই দিদি ভাই।
1: নমস্কার,
4: শুভ সন্ধ্যা। আমি হাওড়া দাসনগর থেকে রমা,
2: রমাদি। হ্যাঁ বলুন।
4: হ্যাঁ, আজকে বিষয়টা বেশ ভালো, তো টোটকায় বিশ্বাসী আমি তো একদমই নই, তো ছোটখাটো কাঁথা ছেঁড়া হলো, একটু বোরোলিন দিলাম বা একটুখানি ছ্যাঁকা লেগে গেল, ওই মাজন দিলাম বা বেসন দিলাম, এগুলো ঠিক আছে, বাকি এমনি কোনো মানে বড় ধরনের কিছু হলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে যাই, এবং আমার বাড়ির মানুষদের সঙ্গে আমাকে রীতিমতো যুদ্ধ করে তাদের ডাক্তারখানা নিয়ে যেতে হয়, এই জন্য আমার ওপর সবার রাগ। কিন্তু ডাক্তারবাবুর কাছে না গেলে কি আমাদের উপায় আছে বলুন না, এখন দিনকাল ভালো না, টোটকা দিয়ে রাখা যায় না, বিশ্বাসও করা যায় না। আর আমার এক মামা তো সাপে কেটেছিল, অনেক ওঝা করেছে, তারপর মেডিকেলে নিয়ে গেছে, তাকে কিন্তু বাঁচানো যায়নি, এরকম অনেক
2: সময়টা চলে গেছে। ঠিক তাই।
4: হ্যাঁ, সেই জন্য আমি টোটকায় বিশ্বাসী নই, আমার যা হয় ডাক্তারবাবুর কাছে যাই। ভালো থাকবেন, ধন্যবাদ।
2: অনেক ধন্যবাদ রমাদি, থ্যাংক ইউ। আসলে প্রত্যেককেই এটা বলছি, আপনারা যদিও মেনটেন করছেন যে ছোট করে যদি আপনাদের বক্তব্যগুলো লেখেন না, তাহলে অনেকের সঙ্গে আমরা কথা বলতে পারবো। এরপরে চলে যাই, প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, ডাক্তার দেখানোর আগে ঘরোয়া টোটকাই ভালো, মানতে পারি না এই কথা, যখন এআইকে সঙ্গী করে চলো, অতীতে বিজ্ঞান অনুন্নত ছিল, জড়িবুটি ছিল ভরসা, ওসব যদি আঁকড়ে ধরো নির্ঘাত হতেই হবে ফর্সা, তাই ডাক্তারকে প্রাধান্য দিয়ে টোটকাকে দূরে রাখো, সুস্থ শরীরে দীর্ঘ পরমায়ু নিয়ে বেঁচে থাকো। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে।

0: বাহ, এরপর
1: এরপর
2: আমরা চলে যাই আমাদের ফেসবুক পেজে, একটু নজর রাখি, দেখি কে কি বলছেন। কার্তিক মণ্ডল সন্দেশখালী থেকে লিখছেন, ডাক্তার দেখানোর আগে ঘরোয়া টোটকাই ভালো। মানুষ প্রাচীনকাল থেকেই ছোটোখাটো অসুস্থতায় ঘরোয়া টোটকা ব্যবহার করে আসছে। সর্দি কাশি হালকা জ্বর বা বদহজমের মতো সমস্যায় অনেক সময় ঘরোয়া উপায় উপকারী হয়। আদা মধু তুলসী পাতা ইত্যাদি প্রাকৃতিক উপাদান শরীরের উপকার করে, বুঝতে পারছি যে। এবং তার সঙ্গে উনি আরেকটা কথাও লিখেছেন যে সুস্থ জীবন যাপনের জন্য প্রয়োজন মতো ডাক্তারি চিকিৎসা গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। বেশ, আপনাদের বড় মেসেজগুলো একটু ছোট করে পড়ছি, কিছু মনে করবেন না, কারণ ওই আর কি, সব বন্ধুদেরই মেসেজ পড়তে হবে, তাদের সুযোগ দিতে হবে। কে রয়েছেন সঙ্গে এই মুহূর্তে?
0: হ্যালো,
3: হ্যাঁ বলুন। শুভ সন্ধ্যা। হ্যাঁ শুভ সন্ধ্যা।
4: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
2: বলুন বলুন প্রবীর বাবু।
4: হ্যাঁ দিদি ভাই, দেখুন টোটকাতে আমার খুব বিশ্বাস, কারণ এই যে রক্ত স্বল্পতা যদি হয় তাহলে কিন্তু কুলেখাড়া শাক, এই কুলেখাড়া শাক যদি আপনি সেদ্ধ করে খান তাহলে কিন্তু রক্ত স্বল্পতাটা কমবে। এবং জন্ডিস যদি হয় তাহলে অরর কলাইয়ের পাতার রস যদি খান সেখানে কিন্তু আপনার অনেক কিছু মানে ইয়ে পাবেন। ওষুধ যে আছে এটা কিন্তু অভ্যর্থ। আমাদের তো পা খেতে গেলে সঙ্গে সঙ্গে গেঁদা গাছের পাতা মানে টিপে সেখানে লাগিয়ে দিই, রক্তটা বন্ধ হয়ে যায় দিদি ভাই। তো এইভাবে যদি আমরা করতে পারি, ডাক্তার তো পরে, আগে তো গাছগাছালা, আগে তো ভেষজ গাছের যে ওষুধ ছিল সেগুলো কিন্তু আমাদের খুব উপকার।
3: একদম একদম। আসলে কি জানেন, এই যে গাছগাছরা এগুলো উপকার, কিন্তু মুশকিল হচ্ছে আমরা বেশিরভাগই জানি না ঠিক কতটা খাবো। হ্যাঁ, এটা এই এই যে মাপটা জানাটাও কিন্তু খুব জরুরি, বেশি খেয়ে ফেললেও মুশকিল।
2: ঠিক, একটা বিষয় হচ্ছে আজকে নানা রকম টোটকার সন্ধান কিন্তু পাওয়া যাচ্ছে, এটাও একটা বিষয়। তবে একটা অনুরোধ করে রাখি আপনাদের, কোনো ব্র্যান্ড নেম কিন্তু বলবেন না দয়া করে, আপনারা জানেন, তাও আরও একবার মনে করিয়ে দিচ্ছি, কারো কারো মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু ব্র্যান্ড নেমটা আমরা তো বলতে পারি না এখানে বসে, একটু মাথায় রাখবেন।
3: বেশ, এবার যার মেসেজ পড়ব, তিনি বলছেন যে তিনি আমাদের এই অনুষ্ঠানে প্রথমবার মেসেজ করছেন। প্রথমত আমি বেশিরভাগই ঘরোয়া টোটকা ব্যবহার করি, তারপরে ডাক্তারবাবুর কাছে যাই, তবে ঘরোয়া টোটকাগুলো যেন খুব বুঝে শুনে করা উচিত। ঠিক এই মাত্র যে কথাটাই আমরা বলছিলাম, তবে এই ধরুন বর্ষা এসেছে, সেখানে কাউকে যদি সাপে কাটে তাহলে সেই মানুষটিকে শান্ত থাকতে হবে এবং হালকা করে কাটা জায়গার উপর একটা বাঁধন দিয়ে যেতে হবে, তারপর ডাক্তারবাবুর কাছে তো অবশ্যই যেতে হবে। তাই আমি প্রথমত ঘরোয়া টোটকা দিকেই রইলেন আর কি। এবং আমাদের এই অনুষ্ঠান ওনার ভালো লাগছে শুনতে, থ্যাংক ইউ সো মাচ। নদিয়ার করিমপুরের বাঁশবেরিয়া গ্রাম থেকে মাঝে মাঝে ফোনে আসি, রাজু দাস বৈরাগ্য মেসেজে এই প্রথম, তাই তো? বেশ, তাহলে আপনার ভোটটা ঠিক কোন দিকে যাচ্ছে সেটা তো এবার জানা দরকার।
2: আমি এই মুহূর্তে দেখি কোন দিকে ভোট পড়ছে, কে বলছেন একটুখানি দেখে নি। আচ্ছা, মেসেজ করেছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে, লিখছেন আগে ঘরোয়া টোটকা কাজের ছিল, অধুনা নয়া প্রযুক্তির সহায়তায় সব কিছু অকাজের, ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা করতেই হয়। তখন ঘরোয়া টোটকা নানান গাছের থেকে তৈরি হতো, শুদ্ধ ও পবিত্র ছিল। এখন দূষণ দুশ্মনে ভেষজ চিকিৎসাও দূষিত, সাপে কামড়ালে তাৎক্ষণিক যে কাজ তা অবশ্যই করতে হয়, যেন ওঝা বা গুণিনের সাহায্য না নি, ঠিকই তো। ডাক্তারি পরীক্ষা করতে গিয়ে দেখি রোগীদের চেয়ে ওষুধ কোম্পানির ভিড়, ওষুধ ডাক্তারকে দিয়ে চালানোর বা প্রেসক্রাইব করাতে, বাজারে জাল ওষুধের রমরমা, ভুয়ো ডাক্তারের রমরমা। আমরা অসুস্থ হলে কার শরণাপন্ন হব, আমরা অসহায়। তবে এটাও ঠিক, ঘরোয়া টোটকা প্রাথমিক চিকিৎসা করতেই হবে। এখন তারিখ পার হয়ে যাওয়া ওষুধ ও ওষুধও সরবরাহ করা হয়, আমরা জনগণ বেকুব। সত্যিই তাই, এগুলো একটুখানি মাথায় রাখ।

0: রাখতেই হয় আমাদের।
1: এই মুহূর্তে ফোনে কে আছেন? নমস্কার।
2: নমস্কার,
1: কে বলছেন?
0: অনিমেষ দা।
2: শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা।
2: অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন।
2: দেখুন, ঘরোয়া টোটকা ব্যবহার করার ক্ষেত্রে অনেক রকম ঝুঁকি আছে। প্রথমত, অনেক ঘরোয়া টোটকা আছে যেগুলোর মধ্যে দিয়ে অপবিজ্ঞান ছড়ানো হয়, আর কিছু ক্ষেত্রে এগুলো অবৈজ্ঞানিক, কারণ এগুলোর সঠিকভাবে পর্যবেক্ষণ করা হয় না। আংশিক পর্যবেক্ষণ দোষে দুষ্ট থাকে বা অপর্যবেক্ষণ দোষে দুষ্ট থাকে। সেই জন্য বর্তমানে ডাক্তারের কাছে যাওয়ার আগে আমি মনে করি টেলি ট্রিটমেন্ট, টেলিমেডিসিনের সাহায্য নেওয়া যেতে পারে। আর এগুলো যদি না থাকে তাহলে বিজ্ঞানসম্মত ফার্স্ট এইডের সাহায্য নিয়ে থাকা যেতে পারে এবং যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে পৌঁছতে হবে।
1: ঠিক ঠিক,
2: তবেই সঠিকভাবে রোগের নিরাময় সম্ভব হবে। নমস্কার।
1: নমস্কার। আসলে কি হয়, আমাদের মধ্যে না আর একটা প্রবণতা খুব বেড়েছে দেখবে, কোনো একটা কিছু আমাদের হলো, আমরা জানি না রোগটা কি, আমরা সঙ্গে সঙ্গে হাতে ফোনটি নিয়ে নিই, সেটা টাইপ করে নিই এবং বুঝে নেওয়ার চেষ্টা করি আমার না জানি কি হয়েছে। হয়তো এইটুকু হয়েছে কিন্তু সিমটম অনেক বড় রোগের সঙ্গে মিলে যাচ্ছে, ফলে প্রচুর মনে ব্যথা, ইস আমারই হতে হলো এইরকম একটা বিশ্রী রোগ। এইটাও না আমাদের কোথাও একটা ছাড়াটা খুব প্রয়োজন
0: একদম।
1: হ্যাঁ, মানে নিজে ডাক্তারিটা নয়, ঘরোয়া টোটকা অবধি ঠিকঠাক। এবার আসি, বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখছেন, এমন একটা বিষয়ে হতেই হলো নস্টালজিক। ছেলেবেলায় হাত পা মচকানো, চুন হলুদ ব্যবহার সর্বাধিক, কিংবা গরম এলেই নিম বেগুন ভাজা, সরস্বতী পুজোর সকালে কাঁচা হলুদ স্নানে তাজা, আরও কত ভেষজ টোটকা, মা দিদা সবাই যেন ডাক্তার, সত্যিই প্রাথমিক চিকিৎসায় কাজ দিত চমৎকার। কোন কোন ক্ষেত্রে তো, কোনো কোনো ক্ষেত্রে তো এতেই হতো নিরাময়, জয় হতো ঘরোয়া টোটকার, ডাক্তারের চেম্বার নয়। আজও ঘরোয়া টোটকার নেই কোনো তুলনা, জেনে বুঝে সঠিক প্রয়োগ নিরাময়ের ঠিকানা। বেশ ছন্দে ছন্দে সুন্দর করে লিখে পাঠিয়েছেন।
0: এরপরে ফেসবুকে চলে যাই। মোহাম্মদ ছাবেদ আলী বিশ্বাস ঝিনাইদহ বাংলাদেশ থেকে লিখছেন, ডাক্তার দেখানোর আগে ঘরোয়া টোটকাই ভালো এমন ধারণা আমাদের সমাজে বেশ প্রচলিত। সাধারণ সর্দি কাশি, হালকা জ্বর বা ছোটোখাটো সমস্যায় অনেকেই ঘরোয়া উপায় অবলম্বন করেন। আদা চা, মধু বা বিশ্রাম অনেক সময় সাময়িক উপকারও দেয়। এতে সময় ও অর্থের সাশ্রয় হতে পারে। তবে সব রোগের ক্ষেত্রে ঘরোয়া টোটকা নিরাপদ বা কার্যকর নয়। গুরুতর রোগের লক্ষণ অবহেলা করলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। ভুল চিকিৎসা রোগ নির্ণয়ে বিলম্ব ঘটায়, প্রবল ক্ষতির কারণ হয়। তাই সাধারণ সমস্যায় সতর্কতার সঙ্গে ঘরোয়া উপায় গ্রহণ করা যেতে পারে, কিন্তু উপসর্গ দীর্ঘস্থায়ী হলে বা তীব্র আকার ধারণ করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সঠিক কথা বলেছেন আপনি।
1: এবার ছোট্ট করে শুনে নি, সঙ্গে কে আছেন? নমস্কার।
3: হ্যালো।
1: হ্যাঁ বলুন।
3: হ্যালো,
1: বলুন বলুন
3: দিদি ভাই।
1: হ্যাঁ, লক্ষ্মীদি, লক্ষ্মীদি বুঝতে পেরেছি, বলুন।
3: ঝুমুরদি
1: এসছে।
3: আচ্ছা ঝুমুরদি, আপনার সাথে আমার একটু কথা আছে।
1: দিদি আজকে অনেকের কথা আছে, ছোট্ট করে
3: একটুখানি।
1: হ্যাঁ একটুখানি, হ্যাঁ শুনেনি
3: একটুখানি। ঝুমুরদি এতদিন পরে, আর ঝুমুরদির কথা বলতে হচ্ছে, এত সুন্দর নাটক করে, শুক্রবার দিন এত সুন্দর মা হয়, মেয়ে হয়, গলায় এত সুন্দর করে, আমরা নিজেরা হাঁগা আস্তে আস্তে মরি আমরা।
1: অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঘরোয়া টোটকা নিয়ে কিছু বলার আছে?
3: হ্যাঁ বলছি বলছি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
3: বলছি দিদি, যদি আমাদের আর কি, যদি এই গরমে আমরা একটু নুন জল, একটু নুন জল, একটু চিনি খেলে একটু শরীরটা একটু
1: ঠান্ডা হয়।
3: আর একটা হচ্ছে পেটটি যদি নরম করে, একটু নুন চিনি জল খেলে পেটটাও ঠিক হয়।
1: আচ্ছা,
3: হাত পা যদি মচকিয়ে যায়, এই হলুদ চুন একটু গরম করে লাগালো একটু। আর আমার ছেলের পা আঙুল না নখ কেটে গেছে, নখ কেটে গেছে, নখের সাথে আঙুল একটু কেটে গেছে। দিদি কি বলবো, কি রক্ত যা কাকে বলে, রক্ত গবগব করে বেরোচ্ছে,
1: গবগব করে আছে।
3: তারপরে পাশের বাড়ি আমাদের আমার কাকুর বন্ধুরে, তুমি এই দাও, ওই একরকম পানের মতন লম্বা লম্বা পাতা আছে, জঙ্গল পাতা, এই পাতা দিদি এই কতগুলো পাতা নিয়ে হাতে মধ্যে ডোলে রসটা সেই চেপে ধরলাম যে এত ভালো না ওষুধটা ধারণার বাইরে।
1: অনেক অনেক ধন্যবাদ লক্ষ্মীদি, বেলঘরিয়া থেকে ফোন করেছিলেন, থ্যাংক ইউ দিদি। এর পরে একটা বেশ বড় একটা মেসেজ এসছে হোয়াটসঅ্যাপে, সেটা একটু চেষ্টা করি কত দূর পড়া যায়। শুভ্রা ভট্টাচার্য বাজরনী কলকাতা ৭০ থেকে লিখছেন, বলছেন, আজকের বিষয়টা শুনে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদের ঠাকুরমা দিদিমার একটা ঝুলি ছিল, সেই ঝুলিতে ওষুধের দোকান ছিল না, ছিল আদা মধু তুলসী পাতা। সর্দি হলেই গরম জলে ভাপ নেওয়া, গলা খুশখুশ করলেই এক চামচ মধু গোলমরিচ। ডাক্তারের কাছে দৌড়নোর আগে ঘরের এই টোটকাগুলোই ছিল আমাদের প্রথম ভরসা। ঠিক তাই, আমি বলছি না যে ডাক্তার দেখানো খারাপ, জ্বর যদি তিন দিনের বেশি থাকে, বুকে ব্যথা হয় বা হঠাৎ করে যদি শরীর খুব খারাপ লাগে, তখন এক সেকেন্ডও দেরি করা উচিত নয়, ডাক্তারই ভগবান। কিন্তু সামান্য পেট গরম, হালকা মাথা ধরা বা সর্দি সর্দি ভাব বা কাশিতে আমরা কি একবার ঘরোয়া উপায়টা চেষ্টা করে দেখতে পারি না? আসলে আমাদের শরীরেরও নিজস্ব একটা ভাষা আছে, এটা সত্যি খুব বড় কথা। এবং আমরা দেখবেন আমাদের নিজেদের শরীরের সেই ভাষা নিজেরা খুব ভালো বুঝি, সঙ্গে মারাও ঠিক বুঝতে পেরে যান। আসলে এই যে যখন ছোটোখাটো সিগনাল দেয়, তখন আদা চা, হলুদ দুধ বা জিরে জল দিয়েই ওকে শান্ত করা যায়। এটা শুধু টাকা বাঁচানো নয়, এটা আমাদের শিকড়কে মনে রাখা। বিদেশে এখন যাকে বলা হয় হোম রেমেডি, সেটা তো আমাদের মায়েদের রান্নাঘরেই হাজার বছর ধরে চলছে। তবে হ্যাঁ, এই ঘরোয়া টোটকা মানে আন্দাজে কিছু করা নয়, কোনটা কখন কাজে লাগে সেটা বুঝতে হবে। আর সবচেয়ে জরুরি কথা, টোটকা দু একদিনে কাজ না করলে বা শরীর বেশি খারাপ লাগলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। নিজে ডাক্তারি করতে গিয়ে বিপদ ডেকে না আনাই বুদ্ধিমানের কাজ। তাই আমি বলবো, ডাক্তার আর ঘরোয়া টোটকা এরা শত্রু নয়, এরা বন্ধু।
0: বেশ, আমি আরেক বন্ধুর দিকে হাতটা বাড়িয়ে দিই। বন্ধু লিখছেন পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে শীষ মোহাম্মদ, তিনিও কিন্তু বেশ ছন্দে ছন্দে লিখে পাঠিয়েছেন। লিখছেন, খোদার উপর খোদকারি কবু ভালো নয়, নিজের উপর ডাক্তারি কখনো কি ভালো হয়? ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাবা একদম ভালো নয়, জেনে রেখো বাবা। ডাক্তারের উপর ডাক্তারি করা একদম ভালো নয়, তবুও মাঝে মাঝে ওষুধের দোকান থেকে ওষুধ কিনতে হয়। কিসের জন্য শারীরিক কষ্ট না জেনেই দাদা ভাই ওষুধের দোকানের কাউন্টার থেকে আমরা ওষুধ কিনে খাই। শরীরের মধ্যে অসুবিধা কোথাও যদি বলেন, তাই ডাক্তারি পরামর্শ দেবার জন্য লোকের অভাব নাই। ডাক্তারবাবু বোঝেন ভালো অসুবিধা কিসের ফলে, তাই টোটকা চিকিৎসা না করে যাও ভাই ডাক্তারের কাছে চলে। হয়তো কিছুটা খরচ হবে, তবে রোগ হবে নির্মূল। অসুবিধা হলে নিজে ওষুধ খাবো এ হচ্ছে চরম ভুল। ব্যথা বেদনায় মালিশ লাগালে সেটাও নয়কো ঠিক কাজ, ব্যথা বেড়ে যাবে, কষ্ট হইবে বলে দিই আমি আজ। তবে কিছু কিছু ঔষধ প্রাথমিক চিকিৎসার জন্য বাড়িতে থাকলে ভালো। হঠাৎ কোথাও কেটে গেলে মা রক্ত পড়ল, সেই জন্য রাখা ভালো। শীষ মোহাম্মদ নলহাটি বীরভূম থেকে লিখে পাঠিয়েছেন এই ছন্দে ছন্দে মন্তব্যটি।
1: আর এবার আমাদের সঙ্গে কে আছেন, নমস্কার।
4: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
4: হ্যাঁ, আমি হুগলি চিত্র থেকে অশোক কর বলছি।
1: বল।
4: বলছি আগেকার দিনে টোটকাতে বহুত কাজ হতো, মানে আমার এখন অনেক বয়স, 62 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ, মানে আগেকার দিনে আমাদের ঠাকুমা মায়েদের দেখেছি, তারপর হোমিওপ্যাথি ডাক্তারদের দেখেছি, দু টাকা দিয়ে ডাক্তার দেখি আমরা তখনকার দিনে। আর এখন তো কিছু হলে জ্বর জ্বালা হলে নিয়ে গেলে 500 টাকা বিজি, 700 টাকার ওষুধ। এটা একদম বাধা কমন, আগেকার দিনে কিন্তু এসব ছিল না।
1: বেশ, আসলে সময়ের সাথে সাথে তো দাদা সব কিছুর সঙ্গেই এই চেঞ্জগুলো আসে, এগুলোকে মেনে নিতে হয়। এখন আগে যেমন দেখবেন বয়স্ক যারা আছেন বাড়িতে, তারা আগে কোনো একজন হয়তো স্থানীয় ডাক্তারবাবুর নাম করে বলেন, উনি তো নাড়ি টিপলেই বলে দিতেন কি হয়েছে। কিন্তু এখন আমরাও না জটিল হচ্ছে, তো আমাদের শরীরের রোগগুলোও জটিল হচ্ছে, যার ফলে এই টেস্ট করা এগুলোরও তো প্রয়োজন পড়ছে, তাই না? আচ্ছা, এরপর আমরা আসি কে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ। সেখানে সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে লিখছেন, অসুখ বিসুখ থেকে দ্রুত আরোগ্য লাভ করা দরকার, আরোগ্য লাভের জন্য যথাযথ চিকিৎসার বিধান দিতে পারেন কেবল ডাক্তারবাবু। তবে এক এক সময় আমরা নিজেরাই স্বঘোষিত ডাক্তার হয়ে উঠি। রোগের চিকিৎসার জন্য আমরা নানা রকম ঘরোয়া টোটকার বিধান দিয়ে থাকি, এমন ডাহা হাতুড়ে চিকিৎসা হিতে বিপরীত হয় এবং রোগের ভয়াবহতা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। তাই রোগ নিরাময়ের জন্য ঘরোয়া টোটকার নামে ফাটকা না খেলে জাত বুদ্ধির শরণাপন্ন হওয়াটা প্রার্থনীয়। তবে বিশেষ প্রয়োজনে একটু আধটু টোটকার সাহায্য নেওয়া যেতেই পারে। এই এত কিছু বলার পর বোধহয় মনে পড়ে গেছে, বৃষ্টিতে ওই যেমন প্রযুক্তি নাক টানছে ওরকম, ওরকম যদি হয় এবং বাড়ি

0: লিখছেন, ডাক্তার দেখানোর আগে ঘরোয়া টোটকাই ভালো, এটা একটা প্রচলিত কথা, কেউ বিশ্বাস করে কেউ করে না, যে যার নিজের ব্যাপার। অনেক সময় দেখবেন জ্বর সর্দি কাশি এই সব উপশমগুলো ঘরোয়া টোটকায় ভালো হয়ে যায়, ওষুধ খাওয়ার দরকার পড়ে না, যেমনটা সুভাষবাবুর মানে বৌদি করে দেন আর কি। যাই হোক,
1: ওটা তো আমি বলেছি, দাদা বলেননি।
0: না না, জানি সেটা, বুঝেছি। আচ্ছা, দীনেশবাবু বলছেন এই সঙ্গে যে এইসব উপশমগুলো ঘরোয়া টোটকায় ভালো হয়ে যায়, ওষুধ খাওয়ার দরকার পড়ে না। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন যদি রাম তুলসী পাতা বা একটু আদা গরম জল চায়ের সঙ্গে খাওয়া যায় তাহলে সর্দি কাশি ভালো হয়। আমার বেশ মনে পড়ে কিছুদিন আগে একটা বাচ্চা পাঁচ সাত বছর হবে রাস্তায় পড়ে গিয়ে ঠোঁটটা কেটে গিয়েছিল, রক্ত কিছুতেই থামছে না। তখন আমি দেখলাম একটা ছেলে বলল, ওকে একটু চিনি দিয়ে মুখটা চেপে ধরো, তাহলে রক্ত কমে যাবে। কথাটা সত্যি, রক্তপাত থেমে গেল। তারপরে তার ডাক্তারখানায় নিয়ে গেল তার মা। হ্যাঁ, এইরকমভাবেই চলে। দীনেশ নস্কর বালি থেকে লিখলেন,
2: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে,
1: শুনবো আমরা আপনার কথা। কে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে?
3: হ্যালো,
1: হ্যাঁ, কে বলছেন?
3: হ্যাঁ, নমস্কার দুই দিদি ভাই।
1: নমস্কার,
3: আমি সারাপুরি থেকে অশোক দত্ত বলছি।
1: বলুন।
3: দেখুন, টোটকা ছিল 65 বছর আগে, আমার এই 74 বছর বয়স হলো, তখন মাথা ফেটে গেলে আমরা সব বন্ধুরা খেলা করতে করতে হয়তো গাছে ভিড়বে আম পাচ্ছিয়া আমার মাথায় লেগে গেল, ফেটে গেল। গেলাম ঠাকুমা কি করলো, নুন এই চিনি চুন দিয়ে দিল। এখন আর সেই চিনি চুন দিয়ে দিল, জায়গাটা সেপটিক হয়ে যাবে।
1: আর
3: আগে আমি থাক, আমার গ্রাম হলো পূর্ব বর্ধমানের কাটোয়া থানার শ্রীবাটি গ্রামে। ওই গ্রাম থেকে ডাক্তার পেতে গেলে হসপিটাল যেতে হতো 8-20 কিলোমিটার। তা আমাদের গ্রামে ডাক্তারবাবু ছিলেন মিক্সচার বানাতেন। তো আগে টোটকাটা কাজে লাগতো, পেট খারাপ হলে একটা বার্লি খাওয়াতো, জ্বর হলে হলে অনেক বাড়িতে না মিশ দিতে, সকালবেলা গিয়ে খালি পেটে 3 দিন ওষুধ খাওয়াতো, আমার সে ভালো হয়ে যেত। এখন আর হবে না, এখনকার সময়ে সবকিছু বিষাক্ত হয়ে গেছে। এই যে বলছে সজনে পাতা খেলে পেশা, সবকিছু মানছি, কিন্তু এটা লিমিট ঠিক মতো না বুঝে বেশি কম হয়ে গেলে আপনার শরীরে উল্টো কাজটা করবে। তবে এখনকার দিনে আপনার ডাক্তার কাছে কিছু হলে, আমাদের কিছু হলে, কাশি হচ্ছে, কাশি হলে দেখুন সর্দি হলে তো কাঁচা দুধে হলুদ বেটে, আমি প্রতিদিনকে আমাদের বাড়িতে এটা হয় গরুর দুধে কাঁচা হলুদ বেটে দিয়ে ফুটিয়ে খাওয়া, এতে কি হয় সর্দি বসে থাকলে উঠে যাবে।
1: আচ্ছা,
3: এটা এমনি খাওয়া যায়, ওষুধ খান আর না খান। কিন্তু এখন আর ওই টোটকা অনেক কিছু আছে, এখন ওই কেটে গেলে একটু ফিট করেই আপনি ওখানটা চেপে ধরুন না, রক্ত বন্ধ হয়ে যাবে। কিন্তু তারপরেও কোন লোহায় কেটে গেল আপনাকে ডিটারাস ইঞ্জেকশন নিতেই হবে।
1: হ্যাঁ, নমস্কার। সত্যি খুব সুন্দর করে বললেন, কারণ উনি এখন যেই বয়সে আছেন সেক্ষেত্রে ওনার ছোটবেলাটা এগুলোই তো মনে হবে না, অনেক দূরে ডাক্তারকে পাওয়া মুশকিল, তখন তো এই ঘরোয়া টোটকাগুলোই অনেক বড় জায়গা নিয়ে থাকতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি বেশ সুন্দর নিজেকে বদলে নিয়েছেন, এটাও আমরা দেখলাম। কত সুন্দর করে বললেন যে পরিমাণ ঠিক করে না জানা থাকলে তাহলে কি কি অসুবিধা হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। এরপর পাঠিয়েছেন কিশোর বালি হাওড়া থেকে, বলছেন যে ছোটোখাটো ব্যাপারে সবসময় ডাক্তারের কাছে যেতে হবে এর কোনো মানে নেই, ঘরোয়া টোটকাতে ভালোই কাজ হয়। এখনকার কিছু মানুষ একটুতেই ডাক্তারের কাছে ছোটে, সর্দি কাশি অম্বল গ্যাস এগুলো ঘরোয়া টোটকাতে কাজ হয়, নিম পাতা, কালমেঘ পাতা, বাসক পাতা, হলুদ তুলসী পাতা, মধু রসুন এগুলো ছোটোখাটো টোটকাতে কাজ ভালোই হয়। আমি যখন ছোট ছিলাম কয়েক বছর পর পর, তখন চোখের একটা রোগ হয় আমাদের এবং সেখানে চোখটা পুরো লাল হয়ে যায়, তো হাতিসুরের পাতা আর এক ধরনের নিম টিউব পাওয়া যেত, সেটা লাগাতাম, আর প্রচুর পরিমাণে ঠান্ডা জল দিয়ে চোখ পরিষ্কার করতাম, তাতেই কিন্তু ভালো হয়ে যেতাম। ঠিক, কিশোর একদমই ঠিক

0: কথা বলেছেন, এবং ভেবে দেখো আমাদের আর একটা জিনিসও বলা হতো, যখনই গরমকালে কোনো কিছু করলে মানে আঞ্জনি মতো কিছু হতো, তখন একটা ঘরোয়া টোটকা বলা হতো যে ঘুম থেকে উঠেই কোনো কথা কারোর সঙ্গে না বলে দরজায় যে শিকল, সেই শিকলটা চোখের ওপর বুলিয়ে দিতে, তাহলেই নাকি ঠিক হয়ে যায়। মানে এটা তার জন্যই ঠিক হচ্ছে, কিন্তু ওই যে কিছু কিছু জিনিস চলে আসছে না, বিশ্বাস। এর পরে আমরা একটু দেখে নি যে ফোনে কে আছেন। দেখি কে আছেন ফোনে। নমস্কার।
1: হ্যাঁ হ্যালো, নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ দুই দিদি ভাই কি নমস্কার।
0: নিয়ে নিয়েছি নিয়েছি নিয়েছি বলুন।
1: অনেক দিন পর ফোন করছি, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ বলুন বলুন।
1: দেখুন ঘরোয়া টোটকা সত্যি অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। আমি কিন্তু অনেক ঘরোয়া টোটকা বিশ্বাস করি বা এগুলো করে আমি অনেক উপকারও পেয়েছি। আমি সহজে মানে ওষুধ খেতে চাই না বা ওষুধ খাই না। যেমন ধরুন আমার যদি দেখি যে খুব সর্দি হয়েছে, হ্যাঁ, তখন আমি কি করি, ওই কালো সর্ষেটা, হ্যাঁ, যেটা ওই ছোট দানা ছাঁচি সর্ষে বলে, ওই সর্ষেটা বেটে বেশ ঝাল ঝাল করে একদম কাঁচা লঙ্কা দিয়ে বেটে সর্ষের তেল মেখে একদম গরম গরম ভাত, মানে সঙ্গে সঙ্গে নামিয়ে ওই ভাতটা যদি খাওয়া হয় না, তাহলে চোখ নাক দিয়ে একদম পুরো ঝাঁজ বেরিয়ে সর্দি কোথায় উধাও হয়ে
0: যায়।
1: রান্না করতে করতে যখন কোথাও ছেঁকা লেগে যায়, বাড়িতে প্রচুর অ্যালোভেরা গাছ আছে, আমি সঙ্গে সঙ্গে কিন্তু অ্যালোভেরাটা লাগাই,
0: এটা
1: কিন্তু এটাতেও অনেক উপকার পায়। তারপর ধরুন কোনো বিষাক্ত পোকা মাকড়ে যদি কামড়ে দেয়, তখনও যদি বলতা বা অন্য কোনো কিছু মৌমাছিতে কামড়ে দেয়, আমি সঙ্গে সঙ্গে পেঁয়াজের রসটা মানে লাগাই, এতে কিন্তু অনেক উপকার পাওয়া যায়।
0: আরে বাস, এটা জানা ছিল না, থ্যাংক ইউ। হ্যাঁ মানে এই যে স্পেশালি যারা গ্রামের দিকে থাকেন, এক তো হচ্ছে তাদের কাছে এখনো এই যে একটা সর্ষের যে একটা বললেন কি ছাঁচি সর্ষে নাকি একটা বললেন না,
2: মানে আমরা ছোট
0: ছোট সর্ষে গুলো, আমাদের ছোট ছোট সর্ষে বললে বুঝতে পারছি, অথচ ওইটা বললে বুঝতে পারছি না টার্ম গুলো। এই যে আপনারা কত সুন্দর জিনিসগুলো জানেন এবং পিওর জিনিসগুলো পান, এইটা কিন্তু আরো বড় কথা, থ্যাংক ইউ। এরপর
2: আমরা একটু হোয়াটসঅ্যাপে চোখ রাখি। হোয়াটসঅ্যাপে লিখছেন বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে, লিখছেন ঝুমুরো প্রযুক্তিকে আন্তরিক ভালোবাসা, আপনার কথা অনুষ্ঠানে তোমাদের দুজনকে এই প্রথম পেলাম। না তা বোধহয় নয়, আমরা এসেছি কিন্তু হ্যাঁ অবশ্যই
0: গলায় কোলা ব্যাং ঢুকেছে,
2: ঠিক আজকেও নাকে একটা কেউ ঢুকে বসে আছে। যাই হোক, তো তিনি লিখছেন, বিজয়বাবু লিখছেন যে একটু ছন্দে ছন্দে লিখছেন, কি লিখছেন, বেতশাকে বাত কমে, শুষ্নি বাড়ায় ঘুম, সজনে শাকে প্রেসার তাড়ায় দেখো শাকের গুণ, মেথি পাতায় সুগার কমে, কুলে খাড়ায় রক্ত, পেঁপে পাতায় দারুণ গুণ, ডেঙ্গু ব্যাটা জব্দ, খালি পেটে তুলসী খাও সর্দি থাকে দূরে, গাঁদাল পাতায় পেটের ব্যামো পালাবে দেশ ছেড়ে, গুণককারী থানকুনি পলতা পাতার বড়া, হিংচে শাকে অরুচি রুচি, নিম বেগুন সেরা। বাহ ক্যা বাত,
0: দারুন দারুন।
2: মানে এই ছড়াটা মনে রাখলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে,
0: ঠিক তাই না? ওই আবারও পরিমাণ কতটা দাদা, পরের বার সেটা লিখে দিতে হবে ছন্দে। কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার।
3: হ্যাঁ নমস্কার, জ্যোতি প্রযুক্তি দি।
2: নমস্কার।
3: মনিরুদ্দিন লস্কর বলছি দক্ষিণ কাঁচাইল হাওড়া থেকে।
0: মনিরুদ্দিন ভলিউমটা একটু কমিয়ে দাও রেডিওর,
3: ঠিক আছে?
0: হ্যাঁ
3: বলছি, টোটকা তখনই ভালো টোটকার মতো অসুস্থ হলে, যেখানে টোটকা প্রয়োজন, কিন্তু টোটকা করতে গিয়ে যেন আমরা কুসংস্কার করাচ্ছেন না হয়ে যায়, আর টোটকা আছে যেন নিজে নিজে ডাক্তারি না করে ফেলি। নমস্কার।
0: নমস্কার। ছোট্ট করে এটা ছিল সচেতনতামূলক পোস্ট। এটা কিন্তু মানাটা সত্যি দরকার, যে শুধুমাত্র টোটকাকেই বিশ্বাস করলাম। আর আসলে যে কাজটা করা সময় মতো করা উচিত ছিল ডাক্তারবাবুর কাছে।

0: দেওয়া উচিত ছিল, আমরা হয়তো সেটা করলাম না, সেটা হলে আবার গণ্ডগোল। এরপরে সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখছে, সামান্য অসুস্থতায় অনেকেই প্রথমে ঘরোয়া টোটকার আশ্রয় নেন, বিশ্রাম, পর্যাপ্ত জলপান, হালকা খাবার কিংবা উষ্ণ সেঁক অনেক ক্ষেত্রে সাময়িক স্বস্তি দিতে পারে। তবে মনে রাখতে হবে ঘরোয়া টোটকা রোগের মূল কারণ সবসময় দূর করতে পারে না, তাই ছোটোখাটো সমস্যায় ঘরোয়া উপায় সহায়ক হলেও দীর্ঘস্থায়ী বা গুরুতর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ, কারণ সময় মতো সঠিক চিকিৎসা অনেক জটিলতা এড়াতে সাহায্য করে। ঘরোয়া টোটকা হতে পারে প্রাথমিক সহায়তা, কিন্তু চিকিৎসকের পরামর্শই সুস্থতার সবচেয়ে নির্ভরযোগ্য পথ। ঠিক, আর এই মুহূর্তে দেখে নি চট করে কে আছেন আমাদের সঙ্গে। নমস্কার
1: দিদি। নমস্কার।
0: নমস্কার।
1: আমি বলছি আপনারা আজকে ভালোই একটা টপিক দিয়েছেন। আমি বলছি ছোটবেলায় আমার পায়ে কোদাল দিয়ে, আলু তুলতে কোদাল দিয়ে আমার দাদা কেটে দিয়েছিল আঙুলটা, আমার মা সঙ্গে সঙ্গে গাঁদা ফুলের পাতার রস করে আর লাগিয়ে দিল, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেল। এই কথা আমার এখনো খুব মনে আছে। আর আপনারা খুব ভালো টোটালি, আর পেটের পক্ষে তো থানকুনির পাতা তো খাওয়া খুবই ভালো।
0: একদম, কার সঙ্গে কথা বলছি সেটাই তো বুঝতে পারছি না
1: দিদি। আমি নিউটাউন, নিউটাউন থেকে বলছি, কলকাতা নিউটাউন বিশুমন্ডল।
0: বিশুমন্ডল, আচ্ছা আচ্ছা, বেশ বেশ
2: বেশ,
0: অনেক ধন্যবাদ। আসলে সময়টাও না আজকে দৌড়ে দৌড়ে যাচ্ছে, আজকে আপনাদের এত কথা শুনে নি চট করে।
2: ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন, আমার মনে হয় ডাক্তার দেখানোই সবচেয়ে ভালো উপায়, ডাক্তারের পরামর্শ ছাড়া কিছু ঘরোয়া পদ্ধতি না করাই ভালো। বাপরে, আচ্ছা বেশ, ঘরোয়া পদ্ধতি হয়তো কিছু সময়ের কাজে লাগলেও লাগতে পারে, সবচেয়ে ভালো ডাক্তারের কাছে সরাসরি চলে যাওয়া এবং ডাক্তারবাবু যা যা পরামর্শ দেবেন সেই অনুযায়ী চিকিৎসা করা। হ্যাঁ, এটা তো ঠিকই, কিন্তু প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে কেউ কেউ আবার ঘরোয়া টোটকার উপরে ভরসা করছেন, যেমন যেমন ভরসা করছেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি থেকে লিখছেন এবং বলছেন যে, ঝুমুর দিদি, প্রযুক্তি দিদি ভাই, খুব সত্যি কথা, ডাক্তার দেখানোর আগে টোটকাই ভালো, যেটা আগে মুনি ঋষিরা করতেন। আমি নিজে যেমন সকালে খালি পেটে কাঁচা হলুদ ও নিমপাতা চিবিয়ে খাই। সর্বনাশ, নিমপাতা খেয়ে ফেলেন? আচ্ছা বেশ, এতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যায়, খুব ভালো কথা। আর সেই সঙ্গে লিখছেন যে, ঠান্ডা লেগে সর্দি জ্বর হলে আদা তুলসী পাতা খুবই উপকারী, ঠিক তেমনই আমাশা হলে থানকুনি পাতা চিবিয়ে খেলে ভালো হয়। শরীরের কোনো জায়গা মোচকে গেলে অথবা আঘাত লাগলে ঘৃতকুমারী পাতার জেল, মানে একটু আগে যেটা শুনলাম অ্যালোভেরা, কাটার জায়গায় লাগালে দ্রুত জোড়া লাগে। তবে ঘরোয়া টোটকাতে যদি কাজ না হয় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত।
0: সময় যা তাতে করে কি আমরা কোনো একটা চট করে পড়ে নিতে পারি?
2: হ্যাঁ,
0: বেশ, চেষ্টা করি। গোপাল মান্না উলুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে বলছেন যে, এই যে কিছু কিছু উপসর্গ বা লক্ষণ দেখা দেওয়া মাত্র টোটকা পদ্ধতি ব্যবহার করা যায় তাহলে ভালো, কিন্তু যদি পরিস্থিতি বাড়াবাড়ি পর্যায়ে যায় তাহলে অবশ্যই হাসপাতালে যাওয়া খুবই জরুরি। তবে সাপে কামড়ানোর রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে।
2: ঠিক তাই,
0: এইটাই না সব থেকে বড় কথা, এই যে আমরা এটুকু অন্তত জানি যে কোনখানে ঘরোয়া টোটকাটাকে ইউজ করব আর কোনখানে সেগুলোর ওপর না থেকে দৌড়ে চলে যাব হসপিটালে এবং বা ডাক্তারবাবুর কাছে, যেখানে গিয়ে আমরা চিকিৎসাটা পেতে পারি।
2: ঠিক তাই, আপাতত দৌড়ে দৌড়ে সময় চলে যাচ্ছে, আমরা আপাতত বিদায় নিচ্ছি, কিন্তু আবার 9:30 ফিরে আসব অনুগল্পের আসর নিয়ে। আপনারা জানি অপেক্ষা করে থাকবেন, কারণ আপনাদের সব অনুগল্প নিয়ে আসছি তো, এবং সেই অনুগল্পগুলো শোনাবো প্রযুক্তি আর ঝুমুর।

আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা। এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে

0: योजनार संगे जुक्त होते रेजिस्टर करुन pmsuryaghar.gov.in।
1: Join Indian Navy. The Indian Navy invites online applications from unmarried male candidates for Agniveer Apprentice 01/2027 and 02/2027 batch. Last date for submission is 29th June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready. Cohesive. Atmanirbhar. Safeguarding seas for a Vikasit Samriddh Bharat. Join Indian Navy.
2: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর শুনছেন 100.1 FM Gold। অনুগল্পের আসর

0: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম, কিন্তু অপেক্ষা অনেক বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। আজ সেই সমস্ত স্টেশন নিয়ে হবে কথা। অনুগল্প যা পাঠিয়েছেন আপনি আমাদের, সেই সমস্ত নিয়ে ঝুমুরার প্রযুক্তি এসে গেছি ছেড়ে আসা স্টেশন।
1: আজ প্রথম গল্পটি লিখেছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, হুগলি থেকে। শিরোনাম এস প্লাস এস। কৃষ্ণচূড়া যেখানে রাধাচূড়ার ছায়ায় ঝরে, সঞ্জুর ইচ্ছে করে সেই স্টেশনটাতে নামতে। প্রত্যাখ্যানের যন্ত্রণা নামতে দেয়নি তাকে। ট্রেনটাও থামেনি এই স্টেশনে বেশিক্ষণ, আজ অনিবার্য কারণে থামল। সঞ্জুর মনে পড়ল প্রেমিক বেলার স্মৃতি, কত না প্রতিশ্রুতি। কৃষ্ণচূড়ার বুকে লেখা সঞ্জু শুভেচ্ছার নাম, আরও কত কি। না, কথা দিও ফেরেনি শুভেচ্ছা। দীর্ঘ অপেক্ষার পর সঞ্জু আর কখনো নামেনি এখানে। আজ কৃষ্ণচূড়ার ছায়ায় রক্তাক্ত শরীরে কে ওই উন্মাদিনী? বাহুতে লেখা এস প্লাস এস, তাহলে কি?
0: এর পরের অনুগল্প নাম নয়না। মানসী মিশ্র হালদার পাঠিয়েছেন মহিষাদল, পূর্ব মেদিনীপুর থেকে। বয়স বাড়ছে বেশ বুঝতে পারছি, আগের মতো আর সিঁড়ি দিয়ে উঠতে পারি না। অনেক কষ্টে স্টেশনে এসে বসলাম, ট্রেন আসতে এখনো 15 মিনিট বাকি। দুপুরবেলা বেশ নির্জন এই ছোট স্টেশন। আজ থেকে 25 বছর আগে এই নির্জনতাই ছিল আমার সব থেকে প্রিয় স্থান। সবুজ আসবে, ঝালমুড়ি আর বাদাম ভাজা, গল্পের তরি ভেসে যেত। হঠাৎ ট্রেন আসার আওয়াজ। ট্রেন থামল, ট্রেনে উঠতে গিয়ে কার সাথে একটু ধাক্কা লাগল। কোনো দিকে না তাকিয়ে আগে সিটে বসলাম। ট্রেন ছাড়ল, জানলা দিয়ে দেখি খুব চেনা মুখ। মনে হলো সবুজ হাঁটছে, দুটো চোখ শুধু তাকিয়ে রইলো।

0: আমরা চলে যাই পরের গল্পে। পরের গল্প লিখে পাঠিয়েছেন পার্থসারথী গোস্বামী, ব্রজরাজপুর বাঁকুড়া থেকে। ফেলে আসা স্টেশন। প্রায় ছ বছর পর বর্ধমান স্টেশনে পা রাখতেই বুকটা ছ্যাঁত করে উঠল অশোকের। শেষ সেই 2019 সাল, দেশ জুড়ে ঘোষণা হয়েছে লকডাউন। দিল্লিতে কর্মরত ঠিকা শ্রমিক অশোক কোনক্রমে সরকারের দেওয়া পরিযায়ীদের বাড়ি ফেরার ট্রেনে জায়গা করে নিয়েছিল। বর্ধমানে নেমেই স্টেশনে অপেক্ষারত বাসের উদ্দেশ্যে পা বাড়াতেই কেউ একটা খামচে ধরেছিল প্যান্ট। চেয়ে দেখে এক বছরের একটা শিশু, বুক পর্যন্ত চাদরে ঢাকা, তার মায়ের মৃতদেহের পাশে বসে কাঁদছে মা মা বলে, টেনে ধরেছে তার প্যান্ট। কি করবে বুঝে ওঠার আগেই রেল পুলিশের তাড়া। ফেলে আসা স্টেশন ছেড়ে এগিয়ে চলেছে অশোকের বাস। আকাশ বাতাস থেকে তখন একটাই শব্দ ভেসে আসছে অশোকের কানে, মা মা মা।
1: ছেড়ে আসা স্টেশন। সমিত কর্মকার পাঠিয়েছেন কাঁচড়াপাড়া উত্তর চব্বিশ পরগনা থেকে। অনুগল্পের নাম দিয়েছেন অপেক্ষা। অরিন্দমের আজও বেশ মনে আছে ছেড়ে আসা সেই স্টেশনের কথা। প্রতিদিন বিকেলে সে ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করত। হঠাৎ একদিন তার বাবা শহরে কাজের জন্য গেল, কিন্তু তিনি আর ফিরে এলেন না। স্টেশনের সেই পুরনো বেঞ্চ, ভাঙা সাইনবোর্ড আর গাড়ির হুইসেল তাঁর শৈশবকে ফিরিয়ে দিল। হঠাৎ মনে হলো সময় চলে গেলেও কিছু অপেক্ষা যেন কখনো শেষ হয় না। ট্রেনটা ধীর গতিতে ছাড়ল আর অরিন্দম নীরবেই চোখ দুটো মুছলো।

0: অভ্যাসের আকর্ষণে। রণজিৎ কুমার মুখোপাধ্যায় স্বর্ণময়ী রোড খাটিকতলা বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখে পাঠিয়েছেন এই অনুগল্প। অবসরের পাঁচ বছর পরেও বৃদ্ধ পোস্টম্যানটি প্রতিদিন পুরনো ব্যাগ কাঁধে নিয়ে আহেরিটোলায় সেই গলিতে যায়। পাড়ার লোকেরা জানলা দিয়ে উঁকি মেরে হাসে, চিঠির যুগ শেষ তবু লোকটার নেশা যায়নি। কিন্তু বৃদ্ধ জানে সে আর চিঠি বিলি করতে আসে না। এক সময় একটা মেয়ে জানলায় দাঁড়িয়ে প্রতিদিন জিজ্ঞাসা করত,
1: কাকু আমার নামে কোনো চিঠি এসেছে?
0: আর জানালা দরজা সব বন্ধ, তবু বৃদ্ধের বিশ্বাস কোনো একদিন আবার ভেসে আসবে সেই কণ্ঠ,
1: কাকু আমার চিঠি এসেছে।
2: চলে যাই আমি পরের গল্পে। পরের গল্পের লেখক ডাক্তার সুশোভন অধিকারী, শ্রীরামপুর হুগলি থেকে লিখেছেন গল্প। গল্পের শিরোনাম শিলাবতী। আমরা অরিজিৎ দাস অধিকারীর গল্পে চলে যাই। অরিজিৎ দাস অধিকারীর গল্পের নাম জীবনের শ্বাস বিশ্বাস। প্রত্যয় প্রত্যহ স্টেশনে এসে বসেন, কেউ জানে না কিসের অপেক্ষায়। এক দশক আগে এই প্ল্যাটফর্ম থেকেই ছেলের চাকরির খোঁজে ফেরার প্রতিশ্রুতি ইষ্টমন্ত্র। সেই থেকে প্রতীক্ষার প্রহর গোনা। ট্রেন থামলেই বৃদ্ধের চোখ জ্বলে ওঠে, ট্রেন চলে গেলে আবার নিভে যায় অপেক্ষার আলো। ফেলে আসা স্টেশন, ফেলে আসা স্মৃতির আলিম্পনাকে। এক প্রভাতে পূর্ণ যুবক প্রত্যুষ পিতার বুকে ঝাঁপিয়ে পড়ে গভীর আলিঙ্গনে, চার চোখে চেরা পুঞ্জি। ইথারে বাজছে, তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু।

এবারে যে গল্পটি পড়ব, গল্পটি লিখেছেন সুনীল মাইতি, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। গল্পের শিরোনাম জিরো ক্লিপ। ট্রেনটা যখন পলাশপুর স্টেশন ছাড়ছিল, রাত তখন ঠিক ১২টা। অর্ণব জানালার কাছে মাথা ঠেকিয়ে হাঁপ ছাড়ল। যাক, মিশন সফল। তার কোর্টের ভেতরের পকেটে এখন রাখা আছে রাষ্ট্রের সবচেয়ে গোপন নথিসমূহ সম্বলিত একটি মাইক্রোচিপ। পিছনে ফেলে আসা ওই অন্ধকার, নিঝুম স্টেশনটাতেই ওটা হাতবদল হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ডিলটা ভেস্তে যায়। অর্ণব একা একাই চিপটা নিয়ে ট্রেনে উঠে পড়েছে। হঠাৎ তার ফোনে স্ক্রিনটা জ্বলে উঠল, একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ। স্টেশনটা ছেড়ে এলেন বটে অর্ণববাবু, কিন্তু কামরাটা ভালো করে দেখেছেন তো? অর্ণব চমকে উঠে চারপাশ তাকাল। পুরো বগিটা একদম জনমানবহীন, নিস্তব্ধ, শুধু ট্রেনের চাকার খটখট শব্দ হচ্ছে। আচমকা তার পিছনের সিট থেকে একটা ঠান্ডা যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো, চিপটা বাঁ পকেটে আছে তাই তো? অর্ণব পেছন ঘুরতেই দেখল কালো ওভারকোট পরা একটা লোক রিভলভার তাক করে বসে আছে। সে বুঝতে পারল বিপদ পিছনে ফেলে আসেনি, বিপদকে সাথে নিয়েই।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরে নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। এদিকে সিআইডির আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী মঙ্গলবার 16 জুন আবারও তলব করেছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জ্যাসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। সিওলের একটি আদালত দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলককে 30 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।

0: অস্ট্রেলিয়ান ওপেনে ব্যাডমিন্টনের মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের পিভি সিন্ধু। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে এবং দেশের উন্নয়নের চিত্রকে রূপান্তরিত করছে। তিনি আরও বলেন, গত ১২ বছরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে এবং এর ফলাফল বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান। শ্রী মোদী বলেন, সরকার সক্রিয়ভাবে স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপগুলিকে সাহায্য করছে, যা নারীদের আর্থিকভাবে স্বাধীন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
1: আমারি বহনোকে পাশ হুনর ভি থা, মেহনত ভি থি, লেকিন উনহেঁ পুঁজি আর অবসর নাহি মিলতে থে। 3 crore মহিলাও কো লখপতি দিদি বানানে কা জো সংকল্প কিয়া থা ও পুরা হো চুকা হ্যায়।
0: কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চুরি যাওয়া বা বিদেশে পাচার হয়ে যাওয়া প্রত্নসামগ্রী দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগী। এখনও পর্যন্ত 670টি ভাস্কর্য ও পুরাকীর্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। দেশের বৌদ্ধিক ও সভ্যতাগত ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে জ্ঞান ভারত মিশন এক ঐতিহাসিক ভূমিকা নেবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী। পুঁথি উদ্ধার ও সংরক্ষণেও সরকার সচেষ্ট বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ কেন্দ্রের সব উন্নয়নমূলক প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। আগামী মাসের শুরু থেকে রাজ্যে বিকশিত ভারত জি রামজি প্রকল্প শুরু হচ্ছে। কেন্দ্র এবাবদ রাজ্যকে আগাম অর্থবর্ষের জন্য 8,500 কোটি টাকা দিচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নতুন রেকর্ড গড়ে তুলেছেন এবং ভারতকে পুনর্নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। প্রধানমন্ত্রী নয়, তিনি প্রধান জনসেবক হিসেবে দেশের জন্য কাজ করে চলেছেন। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছরের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, এই সময় সরকারের মূল ভিত্তি ছিল লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্রনির্মাণ এবং ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান, আবাস যোজনা, জল জীবন মিশন সহ বিভিন্ন প্রকল্পের উল্লেখ করেন।
2: এই 12 বর্ষের মূল আধারই ছিল এনডিএ তথা বিজেপি সরকারের তথা মাননীয় মোদীজির নেতৃত্বে সরকারের লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্র প্রথম, বিরাসতবি, বিকাশ, অর্থাৎ ভারতবর্ষের যে বিরাসত, যে ঐতিহ্য, তাকেও ধরে রাখা, এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সঙ্গে প্রগতি এবং বিকাশ, সেটাকেও অগ্রাধিকারের ভিত্তিতে নিয়ে যাওয়া।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখা এবং পুণ্যার্থীদের যাত্রার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর। অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে নতুন দিল্লিতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী শাহ সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলিকে সঙ্গে নিয়ে সমগ্র যাত্রাপথে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। শ্রী শাহ ড্রোন, সিসিটিভি এবং উন্নত নজরদারি ব্যবস্থাপনার মতো আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিরাপত্তা কাঠামো আরও কঠোর করার উপর জোর দিয়েছেন। যাত্রাপথে থাকা ক্যাম্পগুলিতে বরিষ্ঠ পুলিশ আধিকারিকরা মোতায়েন থাকবেন। উল্লেখ্য, 3 জুলাই থেকে শুরু হয়ে এবারের অমরনাথ যাত্রা চলবে 28 আগস্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গে সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকদের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলে মুখ্যমন্ত্রী জানান। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। এক ব্যবসায়ীর দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভোটের আগে রানী রাসমণি অ্যাভিনিউয়ে এক সভায় তৃণমূল কংগ্রেস নেত্রী একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে

যে মন্তব্য করেন তা রীতিমতো প্ররোচনামূলক। উল্লেখ, বিতর্কিত মন্তব্যের জন্য এর আগেও শিলিগুড়ি সহ বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আগাম জামিনের আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করেছেন ইন্দ্রনীলের আইনজীবী। ইন্দ্রনীল সেনের সঙ্গেই আগাম জামিনে চেয়ে আবেদন জানিয়েছেন তার স্ত্রী মধুচন্দা সেন এবং ধ্রুবজ্যোতি বোস ও রঞ্জন চ্যাটার্জি নামে আরও দুজন। আদালত সূত্রে জানা গেছে আগামী 17 জুন এই মামলার শুনানি হবে। তদন্তকারী সংস্থা সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী মঙ্গলবার 16 জুন তলব করেছে। সিআইডির আধিকারিকরা আজ আবারও অভিষেকের বাড়িতে যান, কিন্তু তখন সেখানে তিনি ছিলেন না। পরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক সেরে বাড়িতে ফিরে সাংবাদিকদের অভিষেক বলেন, সিআইডি যদি আগে থেকে তাকে জানিয়ে আসত তাহলে তিনি বাড়িতে থাকতে পারতেন। এদিকে অভিষেককে এর আগে স্বাক্ষরকাণ্ড সংক্রান্ত বিষয়ে রবিবার 14 জুন ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি তাকে সোমবার 15 জুন তলব করেছে। সই জালিয়াতির তদন্তে বেলেঘাটা তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকে সিআইডি তলব করেছে। রবিবার 14 জুন তাকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাকরণ কর্মসূচি জোর কদমে চলছে। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গতকাল সন্ধ্যা পর্যন্ত রাজ্যে মোট 70,991 জন কিশোরীকে ওই টিকা দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জ্যাসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব আমেরিকা বিষয়ক এদিন তাকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। হরমুজ প্রণালী ছেড়ে আসা ভারতীয় জাহাজগুলির ওপর ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে ট্রাম্প বলেন, এ ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। ভারত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করার পরই ট্রাম্পের এই মন্তব্য। সিওলের একটি আদালত দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে 30 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। উত্তর কোরিয়ার ড্রোন পাঠানোর নির্দেশ দিয়ে উত্তেজনা বাড়ানো, 2024 সালের ডিসেম্বরে সামরিক আইন ঘোষণার সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে সমর্থনের জন্য সিওল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছে। প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে শত্রুকে সুবিধা দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো আগামী রবিবার ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ও ব্যবসায়িক সুযোগের ওপর আলোকপাত করা হবে। ব্যাডমিন্টনে সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা বিভাগে সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের পিভি সিন্ধু। আজ কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের চেন সু ইউকে 21-6, 21-9 ব্যবধানে পরাজিত করেন তিনি। অন্যদিকে প্রতিযোগিতার পুরুষ ডাবলস বিভাগের ভারতের হরিহরন আমসাকরুন ও এম আর অর্জুনের জুটি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পশ্চিমবঙ্গে সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়াস্ট্রিট থানায় অভিযোগ দায়ের। খবর আজকের মতো শেষ হলো। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর, শুনছেন 100.1 FM Gold-এ অনুগল্পের আসর, অনুগল্পের আসর।
1: অনুগল্পের আসরে ঝুমুর আর প্রযুক্তি ফিরে এসেছি আবারও আপনাদের লেখা অনুগল্প সঙ্গে নিয়ে। এই মুহূর্তে যে অনুগল্প পড়া হবে

সেই উনি গল্পটি লিখেছেন শিল্পা নন্দী পুইন গোলতা আরাম্বা ঘুগলি থেকে। গল্পের নাম মন কেমনের স্টেশন। স্টেশনের নাম ছেলেবেলা, যেখানে নিশ্চিন্ত অবসর ছিল, পড়াশোনার চাপ ছিল না, ছিল না এত প্রতিযোগিতা। বৃষ্টি হলে কাগজের নৌকো ভাসাতাম, মোবাইলের এত দাপট ছিল না, সময় পেলেই চুপচাপ কল্পনার জাল বুনতাম, আত্মীয় স্বজনদের চিঠি লিখতাম, গরমের ছুটি কাটত মামার বাড়ি কুটুমবাড়ি করে, সহপাঠীদের পরম বন্ধু ভাবতাম, প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী ভাবতাম না, মুখোশধারী মানুষগুলোকে চিনতাম না, প্রিয়জনদের সাথে এত দূরত্ব ছিল না, পেন্সিল বক্সে কত জোনাকি পুষে রাখতাম, ভালো মন্দ সব কিছুকে সহজ ভাবতাম, সরল ভাবতাম। সেই অবুঝ ছেলে মানুষ মনটাকে এখন বড্ড মনে পড়ে, ব্যস্তময় জীবনে স্মৃতির স্মরণী বেয়ে একবারও সেই স্টেশনে যাওয়ার দুদণ্ড ফুরসত মেলে না।

0: ছেলেবেলা মনে পড়ে বটে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু মনে করিয়ে দেওয়ার পালাও চলে। যেমন এই মুহূর্তে মনে করিয়ে দিই আপনাদের আরও একবার,
1: আমাদের এই জুন মাসের অনুগল্পের আসরে আপনারা জানেন আমরা দ্বিতীয় আর চতুর্থ শুক্রবার 9:30 সময় থাকি 100.1 FM গোল্ডে। এবং সেক্ষেত্রে জুন মাসে আমাদের এবারের গল্প লেখার বিষয় যেটা রাখা হয়েছে সেটা হলো ছেড়ে আসা স্টেশন। তো আমাদের জীবনে তো এরকম কিছু কিছু স্টেশন আছে যেগুলো দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি থাকে, মনে হয় 2 মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরবো বলে ফেরা হয়নি, সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে একটু জিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখতে হবে অনধিক 70টা শব্দের মধ্যে। এই শব্দ সংখ্যার দিকে একটু নজর রাখবেন প্লিজ। আর পাঠিয়ে দিতে হবে আপনারা জানেন 9903052 এই নম্বরে। যথারীতি যারা পাঠিয়ে দিয়েছেন এর মধ্যে তাদের গল্পগুলো নিয়ে আজকে আমি আর প্রযুক্তি আছি, আর চতুর্থ শুক্রবারে আবারও বাকি গল্পগুলো নিয়ে অন্য কেউ নিশ্চয়ই থাকবেন। এরপর আপনারা যদি মনে করেন যে চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইছেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু উপায় আছে।
0: আমাদের চিঠি লেখার ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। এছাড়া আপনি ইমেলও করতে পারেন,
1: ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। এবং সেখানে ছেড়ে আসা স্টেশন এই নিয়েই আপনি লিখছেন, তবে পাঠিয়ে দিতে হবে কিন্তু 21 জুনের মধ্যে, এটা মাথায় রাখবেন। আর যখন আপনি লিখে পাঠাবেন তখন আপনার নাম এবং ছোট্ট করে আপনার অ্যাড্রেসটা কিন্তু দেওয়া বাধ্যতামূলক, অ্যাড্রেস না থাকলে পড়া হবে না।
0: বেশ, আমরা অবশ্যই আপনাদের আরও অনেক গল্প আমাদের হাতে রয়েছে সেগুলো আমরা পড়ব, তবে আপাতত ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি তারপর।
2: পাতা হ্যায় দুনিয়া কে কই বিকশিত দেশ এসে ভি হ্যায় জাহাঁ মুফত ইলাজ এক সপনা হ্যায় আর হামারে ইয়াহাঁ ভো আম নাগরিক কা অধিকার। আয়ুষ্মান ভারত সে 60 করোড় সে অধিক লোগোঁ কো মিল রাহা হ্যায় 5 লাখ তক কা মুফত ইলাজ আর 19,000 জন ঔষধি কেন্দ্রো পর 90% তক সস্তি দবাইয়াঁ।
3: কিসি এক ব্যক্তি কি জমিন, ঘর, গহনে ইয়া দুসরা কোই সামান বিমারি কে খরচ মে বিকনে সে বচা হ্যায়, গিরভি রখনে সে বচা হ্যায়, তো ইয়ে আয়ুষ্মান ভারত কি বহুত বড়ি সফলতা।
2: 12 সাল বিশ্বাস কে, বিকাশ কে, জন কল্যাণ কে।

0: अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार।
1: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
2: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
0: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: आपनार लेखा गल्पे साजानो अनुगल्पेर आसर सुनछेन 100.1 FM गोल्डे अनुगल्पेर आसर।
4: ঝুমুর আর প্রযুক্তির সঙ্গে আজ অনুগল্পের আসর, আর বিষয় ফেলে আসা স্টেশন। এবারে যে গল্পটি পড়ব, গল্পটির লেখক ডাক্তার উজ্জ্বল ঘোষ, মৌলাশোল, বাঁকুড়া থেকে। গল্পের নাম সুখের ঠিকানা। তারাফেনী তীরে বাঁশবন পরিবৃত মায়াবী গ্রাম ঢোলডাঙা। শান্তির নির্মল প্রলেপে আবৃত সারা গ্রাম জুড়ে শুধু রাশি রাশি সুখের স্তূপ। ওখানের লোকেদের নদীকেন্দ্রিক জীবন, সকালের মুখ ধোয়া, বাসন মাজা, স্নান, এমনকি নদীগর্ভে চুয়া কেটে পানীয় জলের সংস্থানও। কখনো বা নদী থেকে চুনো মাছ ধরে হলুদ গাছের পাতায় মুড়ে মাটির উনুনে পুড়িয়ে নুন লঙ্কা দিয়ে চটকে নিমেষে পান্তা সাবাড় করে ক্ষেতের কাজে চলে যায় কোঁদা। ইচ্ছে করে গ্রীষ্মের দুপুরে বাঁশবনের শীতল ছায়ায় তালাই পেতে গল্প শুনি কোঁদা আর ছিতামণিদের। সত্যি খুব ইচ্ছে করে, তবুও থামা হয়ে ওঠে না।
5: ডক্টর সুশোভন অধিকারী, 27/H, ডাক্তারবাগান লেন, শ্রীরামপুর, হুগলি থেকে পাঠিয়েছেন এবারের অনুগল্প। নাম দিয়েছেন শিলাবতী। ট্রেনটি গর্বেতায় দাঁড়িয়ে গেল, যাব বিষ্ণুপুর। সেই গর্বেতা, 50 বছর আগে এখানে আসতাম প্রতি শনিবার সরকারি কাজে। একদিন ফিরতে পারলাম না। সুশান্ত বলল, স্যার আমার বাড়ি চলুন, কাল আপনাকে শিলাবতী দেখাবো, সঙ্গে খোয়াই। কিন্তু শিলাবতী দেখার আগেই ওর দিদি সুদেশনাকে দেখে ফেললাম। চোখে শিলাবতীর কালো জল, দেহে খোয়াইয়ের রৌদ্র লেখা। পরদিন খোয়াইয়ে দাঁড়িয়ে সুদেশনা বলেছিল, আবার আসবেন তো? পারিনি। আমি শহরের জাল ছিন্ন করে ট্রেন ছেড়ে দিল, চলে যাচ্ছে ফেলে আসা শিলাবতী।

পিউপা ঘোষ সুকডাল বুদবুদ পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন এর পরের অনুগল্প, নাম দিয়েছেন নতুন অধ্যায়। আমায় একটু পৌঁছে দে না। আমি খানিকটা চমকে উঠলাম। সন্ধ্যার ট্রেন মিস করে বসে আছি পুরুলিয়ার এই শেষ স্টেশন। ছড়িয়ে ছিটিয়ে যে কটি লোক সকলেই ওই শেষ ট্রেনটার অপেক্ষায়। এই সময় কাঁপা গলায় বৃদ্ধ এক মহিলা, চল না আমার সাথে, স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে গেলেই পেয়ে যাব। অন্ধকারে তো ভালো দেখতে পান না তিনি, তাই জিজ্ঞাসা করছেন, যাবি? আমি চলতে শুরু করলাম। পথে আর কথা হলো না, পা থামলো একটা বাড়ির সামনে। বাড়ির নাম নতুন অধ্যায়, বৃদ্ধাবাস। বড় দরজা খুলে সে শুধু বলল, সাবধানে যাস। ট্রেনের হুইসেলে আর কিছুই শোনা হলো না।

0: শুক্লা হালদার, নয়াবাদ পঞ্চসায়র কলকাতা থেকে এবারের গল্পটি লিখেছেন। গল্পের শিরোনাম শৈশবের খেলাঘর। হোয়াটসঅ্যাপে পাঠানো ফটোটা দেখে ত্রিনা ফোন করে পিনাকিকে।
1: এ ছবি কোথায় তোলা?
0: সোনামুখী আসার সময় লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়েছিল বাসটা, তখনই তোলা।
1: স্টেশনের নাম কি?

0: আন শিমলা?
1: হ্যাঁ, কিন্তু তুমি, পিনাকের কথা শেষ হয় না।
0: ওর কাছেই ধগরিয়া গ্রাম, সেখানেই আমরা থাকতাম, ওই স্টেশনে আমরা খেলতাম, পলাশ কুড়োতাম। আমি কালই আসছি পিনাকি।
1: পরদিন ধানশিমলা স্টেশনের প্রান্তে পলাশ গাছটার কাছে জটলা দেখে থমকায় পিনাকি। স্কুটি অ্যাক্সিডেন্ট।

0: কিন্তু আপনাদের তো ঠিকানা থাকতেই হবে, নামও থাকতেই হবে, 21 জুনের মধ্যে লিখেও পাঠাতে হবে, এবং আপনাদের অনুগল্প আমাদের কাছে চলে এলে আমরা নিশ্চয়ই সেই সমস্ত অনুগল্প নিয়ে ফিরে আসব আপনাদেরই কাছে। এবার আমরা কার অনুগল্প পড়ব?
1: আশিস চক্রবর্তী শ্রীকৃষ্ণপুর দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন এই গল্প, নাম দিয়েছেন অপেক্ষারতা। নির্জন নিরালায় তুমি যেন অপেক্ষারতা দীর্ঘদিন আমার তরে, কিন্তু তুমি কি জানো কতবার তোমাকে পেরিয়েছি? মন খারাপ হয় যখন তোমাকে পেরুই, তখন সান্ত্বনা দিই, ঠিক আছে প্রিয়া, এবার নয়, তাড়া আছে পরের বার। জানি তোমার ওখানে নামলেই তুমি নিয়ে যাবে ঐতিহাসিক রাজবাড়ি, জীবন্ত কিংবদন্তি, আর দেখাবে বাদামের ক্ষেত, সুবর্ণরেখা নদী, কত কি। তোমাকে আর কতজন চেনে? তুমি লক্ষণনাথ স্টেশন, মেদিনীপুরের সীমানা পেরিয়ে ওড়িশার প্রবেশদ্বার। আবার বলি, বারবার না হলেও একবার যাবই।
0: সুমন জানা ছত্রী এগরা পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন জীবনের প্রথম স্টেশন। বদলির খবরে নিখিলবাবু যখন ব্যাগ গোছাচ্ছিলেন, তখন মনটা অজান্তেই চলে গিয়েছিল সেই ফেলে আসা গ্রামের স্টেশনে। শৈশবে স্টেশনটা খুব ছোট ছিল, প্ল্যাটফর্মের শেষে দাঁড়িয়ে থাকা বিশাল বটগাছটার নিচে

কত বিকেল কেটে গেছে! প্ল্যাটফর্মে বসা বাবা মায়ের হাত ধরে ট্রেন দেখার সেই দিনগুলো আজও চোখের সামনে ভাসে। ট্রেন এলেই কয়লার ধোঁয়ায় চারপাশটা যেন রহস্যময় হয়ে উঠত। এত বছর পর সেই ছোট স্টেশনের গন্ধ নিখিলবাবুর নাকে এসে লাগে। নতুন শহরের স্টেশনগুলো অনেক আধুনিক, কিন্তু ফেলে আসা গ্রামের শান্ত ছিমছাম স্টেশনটার মতো মায়া কোথাও নেই। পুরনো স্টেশনের কাঠের বেঞ্চ আর কয়লার গন্ধ যেন আজও তাকে হাতছানি দিয়ে ডাকে, বলে, ফিরতি ট্রেনটা তোমার গ্রামের জন্যই অপেক্ষা করছে।

দেখা তো হতেই হবে। এরপরে যে অনুগল্প পড়ব সেই অনুগল্পটি পাঠিয়েছেন মিত্রা ভট্টাচার্য রামকৃষ্ণ পল্লীর নিউ টাউন থেকে, আর নাম দিয়েছেন নাম না জানা স্টেশন। পাটনা থেকে ফিরছি, সূর্য পাটে গেছে, একটু পরেই অন্ধকার নেমে আসবে। হঠাৎ ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থেমে গেল নাম না জানা স্টেশন। জনমানব শূন্য, স্টেশনের বাইরে একটা ছোট জলাশয়, শালুক ফুল ফুটে রয়েছে, ঘুক ঘুক করে ঘুঘু পাখি এক টানা ডেকে চলেছে। হঠাৎ দেখি একাকী এক গ্রাম্য মহিলা আলপথ বেয়ে নেমে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালেন, চোখাচোখি হতে মৃদু হাসলেন, রহস্যময়ী। উনি কি কিছু বলতে চাইলেন? বুঝবার আগেই ট্রেন ছেড়ে দিল। আজও স্বপ্নে ফিরে আসে সেই ছবি।

0: কলকাতা থেকে তোমাকে নিয়ে যাই এবার মুর্শিদাবাদ। চোয়া হরিপাড়া মুর্শিদাবাদ থেকে নাজির হোসেন বিশ্বাস এবারের অনুগল্পটি পাঠালেন।
1: হরিহরপাড়া,
0: হরিহরপাড়া, হ্যাঁ হরিহরপাড়া। গল্পের শিরোনাম দিয়েছেন কবিতা। বসন্তকাল, আমি জনশূন্য স্টেশন মধুকুঞ্জে দাঁড়িয়ে। একটাই ট্রেন সকাল বিকেল আপ ডাউন করে। স্টেশনের প্ল্যাটফর্মে পা ডোবানো কৃষ্ণচূড়া গাছে থোকা থোকা লাল ফুল ঝুলছে। সবে যৌবনের দুয়ারে উঁকি দেওয়া এক আদিবাসী কন্যা এসে বলল,
2: হুই হুই ফুলটা ছিঁড়ে দে না বাবু।
0: আমার মনটাও চোখিতে ধুলে উঠল। ডাল টেনে ছিঁড়লাম একটা থোকা। ওর চোখে তখন টলটল করছে প্রেম। এই আশিতে এসেও বুকের মধ্যে হু হু করে উঠল। সেই যুবতী তো ছিল আমার কবিতা।

0: ঠিকই তো, আপনারা ভালো না বাসলে আমাদের অনুগল্পের আসরকে কে ভালোবাসবে? আপনাদের সুন্দর সুন্দর চিঠিতেই তো ভরে ওঠে আমাদের অনুগল্পের আসর।
1: এরপরে যে অনুগল্প পড়ব সেই অনুগল্পের নাম স্টেশন এলে বলো। কৃপান মৈত্র লিখে পাঠিয়েছেন সুতাহাটা পূর্ব মেদিনীপুর থেকে।
2: বাবা, বড়দা স্টেশনটা এলে বলো, পড়তে পারি না, চোখে ভালো দেখিও না।
1: আচ্ছা। কম্পার্টমেন্টের গেটে হঠাৎ চিৎকার, এক পকেটমার ধরা পড়েছে। কৌতূহলী হয়ে ছুটে গেলাম, গোল মিটলে ফিরে এলাম।
2: বাবা, বড়দা স্টেশনটা এলে?
1: হ্যাঁ, হায়, সে তো পেরিয়ে গেছে।
2: যা, নাতিটাকে দেখতে পেলাম না।
1: নাতি?
2: হ্যাঁ গো, ল্যাংড়া নাতিটা প্ল্যাটফর্মের বকুল তলায় গামছা পেতে ভিক্ষে করে। ওর মা শুধু ছেলেকে কাড়েনি, নাতিটাকেও আড়াল করেছে, আমার নাতিটাকেও আড়াল করেছে।
1: চাউনি লিখেছেন সৌরেন ঘোষ রায়, পাঠিয়েছেন ঝাড়খণ্ড থেকে। ট্রেনের জন্য ওয়েটিং রুমে অপেক্ষা করতে করতে কখন যেন সুমনের চোখ দুটো আটকে যায় দূরে বসা একজোড়া চোখের দিকে। ইচ্ছে করে শুধু তাকিয়েই থাকি। না, সুযোগ আর হলো না, ট্রেনের ঘোষণা শুরু হয়েছে। সে এবার এগোতে থাকে নিজের ট্রেনের দিকে, তবু মাঝে মাঝে পেছন ফিরে চায়, মেয়েটা তাকে দেখছে কি না। হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে দিল, কিন্তু তার চাউনি স্টেশন ছেড়ে যেতে চায় না। সে শুধু একটি বার আবার দেখতে চায়।

ছেড়ে আসা স্টেশন পাঠিয়েছেন রাত্রি ভট্টাচার্য, পোস্ট বরানগর, উত্তর চব্বিশ পরগনা থেকে। তাপস ট্রেনে কর্মস্থল মুম্বাইয়ে ফিরছিল। প্রচণ্ড গরমে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। দেখল লাইট পাখা বন্ধ, ট্রেন দাঁড়িয়ে আছে প্রায় অন্ধকার ছোট্ট স্টেশনে। পাশের ভদ্রলোক দিব্যি ঘুমোচ্ছে, মোবাইলের টর্চটা জ্বালিয়ে নিল সে। হঠাৎ জানলার বাইরে থেকে কেউ বলল, কিরে তাপস, চিনতে পারছিস? তাপস প্রথমে চমকালেও দেখল রাজেশ, পুরনো কলিগ। তুই এখানে? আমার তো এখানেই বাড়ি। এখন কোথায় কাজ করছিস? রাজেশের মুখে অমানবিক ভয়ঙ্কর হাসি। ট্রেন স্টেশন ছাড়ল, আলো জ্বলে উঠল। তাপস দেখল

পরের গল্পে চলে যাই। পরের গল্প লিখেছেন জন্মেনজয় সাহু নিউ টাউন থেকে। গল্পের শিরোনাম একই ছবি। একসময় ভোরের লোকালে কর্মস্থলে যেতাম, সন্ধ্যায় সেই ট্রেনেই বাড়ি ফিরতাম। ভোরবেলাতেই ট্রেনটি একটি প্রায় শুনশান স্টেশনে দাঁড়ালে শুনতাম প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি বটগাছে পাখির বাচ্চারা তাদের মা বাবাদের

খাবারের সন্ধানে বেরিয়ে যাওয়ার জন্য মনোকষ্টে কিচিরমিচির করছে। ফেরার সময় বিকেলে ট্রেনটি ওই স্টেশনে দাঁড়ালে মা বাবাদের বাসায় ফেরার কারণে পক্ষী শাবকদের আনন্দের কিচিরমিচির শুনতাম। ইচ্ছে থাকলেও কোনো দিন ওই স্টেশনে নামা হয়নি। প্রসঙ্গত, আমার বাড়ি থেকে বেরোনো এবং ফেরার সময়ে আমার শিশু সন্তানরাও পাখি শাবকদের মতোই আচরণ করতো।

0: India's remarkable startup journey over the past 12 years. From around 350 recognized startups in 2014, India has emerged as the world's third largest startup ecosystem with over 2,35,000 DPIIT recognized startups and 131 unicorns. The 19th Mumbai International Film Festival, MIFF 2026, a week-long celebration of documentary, short fiction and animation cinema, is all set up to begin on Monday. Addressing a curtain raiser press conference in Mumbai today, Managing Director of National Film Development Corporation, NFDC, Mr. Prakash Magdum, informed that the competition section will feature 144 films, including 52 international and 92 national entries. In badminton, PV Sindhu has stormed into the women's singles semi-final of the Australian Open tournament in Sydney. The third-seeded Indian outclassed Chinese Taipei's Chen Su Yu in a one-sided quarter-final clash today. Sindhu will face top seed Akane Yamaguchi of Japan in the semi-final tomorrow morning. And that is the end of this news bulletin.
1: কথায় গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM গোল্ড 100.1 FM গোল্ড FM গোল্ড
2: পতা হে দুনিয়া কে কই বিকশিত দেশ এসে ভি হ্যায় জাহাঁ মুফত ইলাজ এক সপনা হ্যায় অর হামারে ইয়াহাঁ ভো আম নাগরিক কা অধিকার আয়ুষ্মান ভারত সে 60 কারোড় সে অধিক লোগোঁ কো মিল রাহা হ্যায় 5 লাখ তক কা মুফত ইলাজ और 19,000 जन औषधि केंद्रों पर 90% तक सस्ती दवाइयाँ।
3: किसी एक व्यक्ति की जमीन, घर, गहने या दूसरा कोई सामान बीमारी के खर्च में बिकने से बचा है, गिरवी रखने से बचा है, तो ये आयुष्मान भारत की बहुत बड़ी सफलता है।
2: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।
4: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর শুনছেন 100.1 FM গোল্ডে অনুগল্পের আসর অনুগল্পের আসর

0: আমরা আবারও ফিরে এলাম প্রযুক্তি আর ঝুমুর আপনাদের লেখা অনুগল্প সঙ্গে করে। বাকি যে কটা অনুগল্প আছে সেইগুলো এবার পরপর আমরা পড়ব। আর যারা এখনও ভাবছেন লিখবেন, সেক্ষেত্রে কিন্তু 21 জুন হচ্ছে আপনার অনুগল্প পাঠানোর লাস্ট ডেট, সেটা মাথায় রেখে এবং 70টা শব্দের মধ্যে লেখার চেষ্টা করবেন। আপনার নাম দেবেন আর ছোট্ট করে লোকেশনটা দিয়ে দেবেন প্লিজ, এটা খুব জরুরি। এরপর চলে আসি আমাদের পরের অনুগল্পে। এখানে অনুগল্পের নাম দিয়েছেন ছেড়ে আসা স্টেশন। অঞ্জলি ভট্টাচার্য 29/2 কালীনাথ মুন্সি বরানগর থেকে পাঠিয়েছেন এই অনুগল্প। ছোট্ট স্টেশনটা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। এই স্টেশনে আর ফিরবে না নরেন। গতবার বনলতা দিদিমণিকে জানলা দিয়ে বলেছিল আবার আসব। বৃদ্ধা বনলতা দেবী কপালে হাত ঠেকিয়ে বলেছিলেন
1: দুঃখা দুঃখা।
0: সে ছোট্টবেলায় স্কুলের এই দিদিমণির কোলে বসেই মাতৃহারা নরেনের অওয়া কখ শেখা। ভাবতে ভাবতে নরেনের চোখ জলে ভরে গেল। অস্ফুটে বলল, আমি এসেছিলাম দিদিমণি তোমার লেখা বইটা ছাপিয়ে, কিন্তু তুমি। বইটার উপর টপ টপ করে ঝরে পড়ল চোখের জল।
2: এবারের গল্পটি লিখেছেন সানাই পাত্র, মেদিনীপুর শহর পশ্চিম মেদিনীপুর থেকে। গল্পের নাম খেলা। ছোটবেলায় রেলগাড়ি রেলগাড়ি খেলাটা খুব প্রিয় ছিল অতনুর। সে হতো ট্রেন ড্রাইভার, মুখে আওয়াজ করত চলন্ত ট্রেনের। কর্মসূত্রে এখন সে প্রবাসী। জীবনের গতি তাকে শিখিয়েছে রেলগাড়ি খেলার মতোই দ্রুত এগিয়ে যেতে হবে। শৈশবও তো আসলে ফেলে আসা এক স্টেশন, যেখানে ফেরার শেষ ট্রেন মিস হয় সবার। উচ্চ প্রতিষ্ঠিত অতনু মনে মনে কতবার ফেরে গ্রামের ছোট্ট স্টেশন পিয়াশালাতে, ড্রাইভার নয়, টিকিট বাবু হয়ে। যদি সবাইকে একটি করে ঘরে ফেরার টিকিট দেওয়া যেত।

0: ছেড়ে আসা স্টেশন,
1: ছেড়ে আসা স্টেশন এই বিষয়ে
0: মিতা ভৌমিক লেক টাউন শিলিগুড়ি থেকে পাঠিয়েছেন এই গল্প। দশ বছর পর পুরনো ট্রাঙ্কটা খুলতে অপর্ণার হাতে পড়ল একটা শুকনো পদ্ম কুঁড়ি আর একটা ট্রেনের টিকিট। মুহূর্তেই চোখের সামনে ভেসে উঠল সবুজে ঘেরা সেই অনন্তপুর স্টেশন, গোলাপি আভার পদ্মপুকুর আর তালগাছের শাড়ি। এক্সপ্রেস ট্রেনে যাওয়ার সময় মনে মনে ভেবেছিল একদিন ঠিক আসব এমন শান্ত স্নিগ্ধ দীঘির পাড়ের শীতল ছায়ায়। ব্যস্ত জীবন আর কখনো সেখানে ফেরার অনুমতি দেয়নি। তবে বুকের বাম পাশে একলা রাতের নিরবতায় আজও সেই শীতল ছায়ার শহরটা এক ফোঁটা অশ্রু হয়ে বেঁচে আছে।
1: পরের গল্প নবনীতা মুখোপাধ্যায় কলকাতা থেকে লিখছেন, ছেড়ে আসা স্টেশন। চন্দনপুর ছিল ছোট্ট নিরিবিলি এক স্টেশন। কোচিং থেকে ফেরার পথে আমরা মাঝে মাঝে সেখানে নেমে পড়তাম। এক কাপ কাগজের চা, দু চারটে অসমাপ্ত গল্প আর বিকেলের নরম হাওয়া। সে ভবিষ্যৎ নিয়ে কত কথা বলতো, আমি শুধু চুপ করে শুনতাম। শেষ দিন ট্রেন ছাড়ার আগে বলেছিল,
0: একদিন আবার ফিরব এখানে দুজনে।
1: ফেরা আর হয়নি, তবু আজও কোনো ফাঁকা প্ল্যাটফর্ম দেখলেই মনে হয় অপেক্ষা বোধ হয় মানুষ নয়, জায়গাগুলোই করে যায় নিঃশব্দে।

0: যত দিন যাচ্ছে কিরকম যেন আপনাদের লেখাগুলো মানে পড়ি যখন আমরাও কোথাও একটা বুঁদ হয়ে থাকি। ভারী সুন্দর লেখাগুলো আসছে আপনাদের, এইভাবেই লিখে যান। আর 21 জুনের মধ্যে যারা এখনও পাঠাননি তারা প্লিজ পাঠিয়ে দেবেন। অনুগল্পের আসরে ঝুমুরার প্রযুক্তি আছি, পরে যে অনুগল্পটায় আসব সেই অনুগল্প পাঠিয়েছেন সন্দীপ চক্রবর্তী, ঠাকুরদাস বাবুলেন মালদা থেকে পাঠিয়েছেন। কোথায় কোথায় আজকে আমরা গেলাম না, খানাকুল থেকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়খণ্ড, মালদা, উফ। আচ্ছা, ছেড়ে আসা স্টেশন, মালদা থেকে পাঠিয়েছেন সন্দীপ চক্রবর্তী। আসাম এক্সপ্রেস সেই স্টেশনে আসতেই আমি পিছিয়ে গেলাম 30 বছর। এরকমই এক বিকেলে এক প্ল্যাটফর্মে বাবার সঙ্গে এক 14 বছরের কিশোর, হঠাৎ এক বিশালাকায় পুরুষ বাবার পা ছুঁয়ে প্রণাম করতেই বাবা কয়েক সেকেন্ড থমকে, আরে রমজান শেখ কেমন আছো? লোকজনদেরও বলেছিল এই দারোগা বাবু অ্যারেস্ট করবে কিন্তু কাউকে পিটবে না, ঘুষও খাবে না। ভাড়া বাড়িতে থাকা এক রিটায়ার্ড পুলিশ অফিসার সেদিন এক লহমায় অনেক লম্বা হয়ে গিয়েছিলেন ছেলের চোখে।
1: আজকে কিন্তু ঘুরতে ঘুরতে আমরা নিউ দিল্লিতেও চলে যাব, কিন্তু আপাতত যাচ্ছি না, আপাতত যাচ্ছি যেখানে সেটাও

আবার দূরত্ব, অথচ স্মৃতির খাতায় তারা থেকে যায় গভীর দাগ কেটে। আমার মনটাও ঠিক এমনই এক ফেলে আসা স্টেশন, যেখানে আজও হুইসেলের শব্দ বাজে, ট্রেনের ধোঁয়ায় ঝাপসা হয় অতীত। সময়ের নিয়মে ট্রেনটি এগিয়ে যায় গন্তব্যে, কিন্তু মনটা রয়ে যায় ওই পুরনো স্টেশনের বেঞ্চে।

0: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর। শুনছেন 100.1 FM গোল্ডে অনুগল্পের আসর। অনুগল্পের আসর,
1: অনুগল্পের আসরে এবারের অনুগল্প যিনি পাঠিয়েছেন তিনি সুস্মিতা পাল, কলকাতা থেকে পাঠিয়েছেন। আর ছেড়ে আসা স্টেশন, ভাগ্যিস প্লেনের টিকিটটা পাওয়া গেল না। পাটনায় কনফারেন্স সেরে ফিরতি ট্রেনে বসে অনেকটা সময় পাওয়া গেল নিজের মুখোমুখি বসার। তখনই ডুব সাঁতার দিয়ে উঠে এলো মধুপুরের দিনগুলো, নীলু কাকুর বাংলো, বড়দিনের ছুটির দুরন্ত দুপুর, টিলার ওপর চড়ুই ভাতি, সুজনদার মুগ্ধ দৃষ্টিতে নিজেকে নতুন করে চেনা, সময়ের মুঠি আলগা করেছে সম্পর্কের সুতো। নেমে দেখবে নাকি আজ একবার, কখন যে চোখের পাতা দুটো জুড়ে এসেছিল। জয়ী যখন চোখ মেলল মধুপুর স্টেশন তখন অনেক দূরে, ফেলে আসা সময়টা ছেড়ে আসা স্টেশনের মতোই, নাগাল পাওয়া যায় না।
2: পরের গল্পে চলে যাই। গল্প লিখেছেন মনোজ কান্তি সেনগুপ্ত, বোয়ালিয়া মেন রোড, গড়িয়া থেকে। গল্পের না কোনো শিরোনাম দেননি। বুক ফাটা কান্নায় ভেসে চলেছি, আশৈশব বেড়ে ওঠা এই জন্মভূমি, আদরের মাতৃভূমি, আজ তাকে জানাতে হচ্ছে চিরবিদায়। বঙ্গভঙ্গের কারণে ধর্মের অনুশাসনে আমি নাকি পরবাসী। আমার সারমেয় বন্ধুটি বোঝে না ধর্মের অনুশাসন, সে বুঝেছে আমি তার বন্ধু, রক্ষক, সেবক। তাই আমার বিদায়কালে সেও আজ হাজির আমাকে অনুসরণ করে স্টেশনে। ট্রেনটি এলো, আমরা উঠে পড়লাম। সে আপ্রাণ চেষ্টা করল, পারল না। অশ্রু সজল দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেড়ে আসা স্টেশনটা নিমেষে ধোঁয়াটে হয়ে গেল।
1: শর্মিষ্ঠা আদক আমতলা গোতলাহাট কৃষ্ণপুর থেকে পাঠিয়েছেন পরের অনুগল্প, ফেলে আসা স্টেশন। পরিতোষ দরজা খোল, বন্ধুর ডাকে ধীরে দরজা খুলল সে। হৃদয় অবাক হয়ে জিজ্ঞাসা করল, বাড়ি ফিরে কারোর সাথে দেখা করিসনি, কি হয়েছে বন্ধু? পরিতোষ বলল, একটি মেয়ে, তার দুধে আলতা গায়ের রং, শান্ত চোখ, এলোমেলো কোঁকড়ানো চুল, যা আমার মন কেড়ে নিয়েছে। কোথায় দেখেছিস তাকে? পরিতোষ জানলার দিকে তাকিয়ে বলল, গোলাপবাড়ি স্টেশন, প্ল্যাটফর্ম নাম্বার 3, আমার ফেলে আসা স্টেশনে, যেখানে আমি তাকে হারিয়ে এসেছি।

অনুগল্পের আসর। এবারে অনুগল্পটি লিখেছেন স্মৃতিশেখর মিত্র, আসানসোল পশ্চিম বর্ধমান থেকে। গল্পের নাম মাতারি হল্ট। আমি যখন মাতারি হল্টে পৌঁছলাম তখন নীল আকাশে দু একটা তারা দেখা দিয়েছে। শীতের সময় ঘন জঙ্গলের মধ্যে এই হল্ট। আমার আগে মাথা গুঁজে এসে বসে আছে একটি ১৩-১৪ বছরের ছেলে। সারাদিন কলিয়ারিতে বাদাম বিক্রি করে বাড়ি ফিরছে। বাড়িতে বিধবা মা থাকেন, ছেলের রোজগারের ওপর কোনোভাবে সংসার চালান। ঠান্ডায় সে বেচারা কাঁপছে। দু একটা শিয়াল খুব জোরে হুক্কাহুয়া করে জানান দিচ্ছে তারাও এখানে থাকে। দূর থেকে ট্রেন আসার সংকেত পেলাম হেডলাইট দেখে।

0: এর পরে যে অনুগল্প সেই অনুগল্পের নাম দিয়েছেন খোঁজ, পাঠিয়েছেন পূর্বাশা সোম সুরাল পশ্চিম মেদিনীপুর থেকে। কলকাতার তরুণী রাকার পোস্টিং নর্থ বেঙ্গলে, কর্মক্ষেত্রে যাওয়ার পথে প্রায়ই চোখ আটকে যায় সমুদ্রগড় স্টেশনটাতে। ছবির মতো সাজানো দিগন্তে ঢেউ তুলেছে নীল পাহাড়, বুনো গাছপালা, আবছা ঘরবাড়ি। একবার এক অন্ধ বালককে আপন বনে গান গাইতে দেখেছিল এখানে, সেই একবারই। এক্সপ্রেস ট্রেনগুলো তো থামে না এই সমস্ত টিমটিমে স্টেশনে, তবে থিমে যায় রুক্ষ শহুরে যাপনে ক্লান্ত রাকার চোখ প্রতিবারই। চলমান কয়েক মুহূর্তেই ভরিয়ে নেয় পাহাড়ি সবুজে, খোঁজে সেই বালককে, সেই নিরালা সুর সমুদ্রগড়ে পড়ে থাকে একলা দুপুর।
1: পরের গল্পে চলে যাই। গল্প লিখেছেন দিলশাদ গার্ডেন নিউ দিল্লি থেকে কেয়া মাইতি। গল্পের নাম শীতলপুর স্টেশন। সবান্ধব ট্রেনে দীঘার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দিলাম। দূরে সূর্যাস্তের রং লাল হয়ে এসেছে। শীতলপুর স্টেশনে ট্রেনটা থামতেই মনোরম দৃশ্য চোখে পড়ল। পৃথা বলল,
0: জানিস স্টেশনটা খুব নির্জন, মানুষের আনাগোনাও কম, মনে হচ্ছে এই স্টেশনের প্রাকৃতিক সৌন্দর্য দেখি।
1: তুই কি এত দেখছিস রে?
0: শ্রেয়সী কথা বলায় পৃথা বলল, আমার মনটাও না হারিয়ে যাওয়া কাজলা দিদির মতো এই শীতলপুর স্টেশনের মনোরম দৃশ্য খুঁজছে। এখানে বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, পুকুর পাড়ে লেবুর গাছের নিচে জোনাকিরা জ্বলছে, গন্তব্যের ব্যস্ততায় ছেড়ে যাওয়া শীতলপুর স্টেশন আমাকে হাতছানি দিয়ে ডাকছে।

0: শ্লোক বলা নয়, গল্প বলা। দুই দিদি আমরা রয়েছি আপনাদের সঙ্গে ঝুমুরার প্রযুক্তি অনুগল্পের আসর নিয়ে।
1: মালিয়া হল্ট, শেখ জাকির হোসেন লিখে পাঠিয়েছেন, বাগবাড়ি, বালিগুড়ি, হুগলি থেকে। হাওড়া তারকেশ্বর শাখার ট্রেনে উঠে বসে পরিযায়ী শ্রমিক নিশিকান্ত। ট্রেন ছুটে চলে, নিশিকান্ত ডুব দেয় স্মৃতির সাগরে। দুদিকে সবুজ ধানক্ষেতের মাঝে কংক্রিটের প্ল্যাটফর্ম, সৌন্দর্য বলতে প্ল্যাটফর্মের শেষ মাথায় এক জোড়া কৃষ্ণচূড়া, মাঝে ছোট্ট টিনের শেড। বন্ধুদের সাথে কত আড্ডা, ঝালমুড়ি, নিয়নের আলো, কত নির্জন দুপুর আর নিঝুম সন্ধ্যার সুখানুভূতির ছবি। হঠাৎ নারী কণ্ঠে ঘোষণা, পরবর্তী স্টেশন মালিয়া হল্ট। নিশিকান্ত মন্ত্রমুগ্ধের মতো পা রাখে তার কৈশোরের স্মৃতিমাখা বহুদিন আগে ছেড়ে আসা স্টেশনে।
0: তারকেশ্বর থেকে উত্তরাখণ্ড চলে যাই, আলমোড়া। স্মৃতি মিত্র লিখে পাঠিয়েছেন এবারের বিষয়ে গল্প। মধুপুর স্টেশন। কলেজে যাওয়ার পথে রিক্তা রোজ নামত, শেষবার নেমেছিল চাকরি হারিয়ে, সর্বস্ব খুইয়ে। ভেবেছিল থ্রু ট্রেনে গলা দেবে। আজ 25 বছর পর আবার নামল রিক্তা। এখন পরিণত সেই বেঞ্চ, সেই চা বিস্কুটের দোকান। শুধু সেদিন যে পাগলাটা

0: ধাক্কা দিয়ে বাঁচিয়েছিল সে নেই। রিক্তা এসেছে ওকে খুঁজতে, দেরি করে হলেও।
1: এর পরে যে অনুগল্প পড়ব এবং আজকের অনুগল্পের আসরের এটাই লাস্ট অনুগল্প, সেটা পাঠিয়েছেন দেবাশিস খাঁ আরগোড়া হাট ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় সাথী, সিঙ্গাবাদ স্টেশন মালদা জেলার হবিবপুরে বাংলাদেশ সীমান্তে, অন্যতম প্রাচীন যাত্রী পণ্যবাহী স্টেশন, ব্রিটিশ আমলের টিকিট কাউন্টার সিগন্যাল, স্বাধীনতার পর শেষ ট্রেনের যাত্রী বিমানবাবু বাংলাদেশ থেকে ভারতে এলেন, স্টেশনে গাড়ি দাঁড়াতে পিছন ফিরে একটু তাকিয়ে রইলেন, একটু দীর্ঘশ্বাস ফেললেন, কোনো দিন যাত্রী ট্রেন চলবে না। ভারতের বাসিন্দা হলেন, আজও স্মৃতির মনি কোথায় রয়ে গেছে, স্টেশন আছে, টিকিট কাউন্টার নেই, ঘুরিয়ে ঘুরিয়ে ট্র্যাক চেঞ্জ করা যন্ত্রটি এখনো আছে, জঙ্গলে লেখাটি ঢাকা।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজ প্রথমেই শুনছেন সুমন কল্যাণপুরের কণ্ঠে বাংলা আধুনিক গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। সুমন কল্যাণপুরের পর আজকের আধুনিক গানের শিল্পী তালাত মাহমুদ।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গান। তালাত মাহমুদের পর আজকের শিল্পী নির্মলা মিশ্র।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। আজকের পরের শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা আধুনিক গান। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের পর আজকের শিল্পী আশা ভোসলে।

আধুনিক গান শুনলেন আশা ভোসলের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। আজকের পরের শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

আধুনিক গান শুনছেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরের শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি দিয়েই শেষ হল ডিটিএইচ বাংলা পরিষেবায় আজকের আধুনিক গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে প্রথমে শুনুন কৃষ্ণ সুদামা ছায়াছবির গান। প্রথম গানটির সুমন কল্যাণপুরের কণ্ঠে।

কৃষ্ণ সুদামা ছায়াছবির গান শুনছেন। সুমন কল্যাণপুরের পর শিল্পী আরতি মুখোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনলেন কৃষ্ণ সুদামা ছায়াছবির গান। পরের ছবি কবিতা, প্রথম গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে।

কবিতা ছায়াছবির গান শুনছেন, পরের গানটি শুনুন কিশোর কুমারের কণ্ঠে।

কবিতা ছায়াছবির গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। এই ছবির শেষ গানটি শুনুন শিল্পী লতা মঙ্গেশকর।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গান। কৃষ্ণ সুদামা ও কবিতা ছবির পর এবার শুনুন অভিমান ছায়াছবির গান। প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে।

অভিমান ছায়া ছবির গান শুনলেন আশা ভোসলের কণ্ঠে। আজকের ছায়া ছবির অনুষ্ঠানে এরপর শুনুন শেষ গানটি শুনলেন অনুরাধা পাড়ওয়ালের কণ্ঠে, এরপর শুনুন প্রক্সি ছায়া ছবির গান, প্রথম গানটি আশা ভোসলের কণ্ঠে।

ওরে ওরে ওরে ওরে ওরে বাঁসা বাঁসা, কি মুশকিল মে পড় গিয়া প্রভু। কি করে বোঝাই, কি করে বোঝাই।

রোদ, আরে ধুত্তেরি ছাতা, সারি সারি গাছ কচি কচি পাতা, কাঠ ফাটা রোদ ধুত্তেরি ছাতা, একা বেকা পথ নাকে কানে খন, গরু ভেড়া মোষ, গরু ভেড়া মোষ কপালেরই দোষ কি।

লুচির উপর পড়ে ডাল, বামুন নাচে তালে তাল, দে দই পাতে ওরে বেটা হাঁড়ি হাতে, লুচির উপর পড়ে ডাল, বামুন নাচে তালে তাল, দে দই পাতে ওরে বেটা হাঁড়ি হাতে হাতে হাতে, তারপর তারপর কি গা হ্যাঁ গা হ্যাঁ গা গুলিয়ে যাচ্ছে গো হ্যাঁ।

প্রক্সি সিনেমার গান শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে। পরের গানটি হেমন্ত মুখোপাধ্যায় ও আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে, ছবির নাম প্রক্সি।

প্রক্সিছা ছবির গান শুনছেন। হেমন্ত মুখোপাধ্যায়ের পর শেষ গানটি শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

প্রক্সি ছবিতে লতা মঙ্গেশকরের গাওয়া এই গানটি দিয়েই শেষ হল ডিটিএইচ বাংলা পরিষেবায় ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় এখন শুরু হচ্ছে নানা রঙের গান।

আজ নানা রঙের গান অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন শ্রাবণী সেনের কণ্ঠে, একটি অতুল প্রসাদের গান।

শ্রাবণী সেনের কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। পরের গানটি অর্ঘ্য সেনের কণ্ঠে, একটি রজনীকান্তের গান।

দ্বিজেন্দ্রলাল রায়ের গান শুনলেন মিতা হকের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এরপর শুনুন পরপর দুটি বাউল গান, শিল্পী পূর্ণদাস বাউল।

পরপর দুটি গান শুনলেন পূর্ণদাস বাউলের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবার শুনুন নজরুল গীতি, প্রথম গানটি ফিরোজা বেগমের কণ্ঠে।

নজরুল গীতি শুনলেন, প্রথমে ফিরোজা বেগম ও পরে মোহাম্মদ রফির কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানে এখন শুনুন দুটি লোকগীতি, শিল্পী অর্জুন খেপা।

দুটি লোকগীতি শুনলেন অর্জুন খেপার কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানে সব শেষে শুনুন বাংলা ব্যান্ডের গান। আজ শুনুন চন্দ্রবিন্দুর পরিবেশনায়।

0: চন্দ্রবিন্দুর পরিবেশনায় এই গানটি দিয়েই শেষ হলো ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান। একটু পরেই শুনবেন রেইনবো অনুষ্ঠান।
1: স্টুডিওর ঘড়ি বলছে টাইম ভোর চারটে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন

গান খেয়াল, রাগ নটভৈরব, শিল্পী পণ্ডিত দীননাথ মিশ্র, তবলায় প্রশান্ত দে রায়, সারঙ্গিতে রশন আলী, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। রাগ নটভৈরব।

নাটে ভৈরব রাগে খেয়াল শুনলাম শিল্পী ছিলেন পণ্ডিত দীননাথ মিশ্র। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবো। বেহালাবাদন বৈরাগী রাগে শিল্পী শুভ্রজিৎ নাথ।

0: এতক্ষণ বৈরাগীর আগে বেহালা বাদন শুনলাম। শিল্পী ছিলেন শুভ্রজিৎ নাথ, তবলায় দেবাশিস চৌধুরী। প্রভাতী আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবো।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেনবো। সাত সুরে সারাদিন, সাত

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 13 জুন শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903659992 এই নম্বরে, 9903659992 এই নাম্বারটি আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগের নাম্বার। আজ শুরু করব এটি শরৎচন্দ্র পণ্ডিতের গান দিয়ে, দাদা ঠাকুরের গান, শিল্পী রামকুমার চট্ট।

গানটি ছিল একটি। দাদা ঠাকুর বললেন যে বেশ, রাধাকৃষ্ণের নাম হচ্ছে সকল বেলা ভালোই হচ্ছে, কিন্তু নামের আগেই আর একটা জিনিস আগেই দরকার সকালে, সেটি হচ্ছে

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি উজ্জ্বল। আজ শুরুর গানটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটু অন্যরকম তীর্যক ব্যঙ্গ একটা রয়েছে আজকের অনুষ্ঠানের মধ্যে। আসলে আমাদের বাস্তব জীবন সেটা অনেক সময় আমাদের মনোমত হয় না, কেন হয় না বা কী জন্যে হয় না সেসব নিয়ে অনেক হয়তো প্রশ্ন, অনেক তর্ক, অনেক বিতর্ক থাকতে পারে। কিন্তু অনেক সময় আমাদের চাহিদা মতো আমাদের চারপাশটা ঠিকভাবে গড়ে ওঠে না, আর তখনই আমাদের বিভিন্ন ক্ষেত্রে সংঘাত তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয়। তো এই সংঘাত বা দ্বন্দ্ব আমাদেরকে অনেক সময় খুব ডিপ্রেসড করে ফেলে। অনেক সময় মনে হয় যে চারপাশে সব কিছু ঠিকভাবে ঠিক যেন হচ্ছে না। কিন্তু এর মধ্যে থেকেই আমরা যদি বাস্তব অবস্থাটা বুঝতে পারি যে এটা এভাবেই হয়, সেটা আমরা মেনে নিতে পারি অথবা না পারি, যখন সেটা আমরা মেনে নিতে পারব, অ্যাডমিট করতে পারব, তখন আমরা আমাদের পরবর্তী চিন্তাভাবনা কিংবা পরবর্তী করণীয় কাজ সেভাবে গড়ে তুলতে পারি। আজ একটি গল্প শোনাব রুশ কথা সাহিত্যের বিখ্যাত লেখক আন্তন চেকভের একটা খুব জনপ্রিয় ব্যঙ্গাত্মক ছোট গল্প খেলিয়ন, বহু রূপিজার বা গিরগিরি বাংলায় কোন লেখানিটা আসে, তো বহুরূপী নামেই সেটা বেশি প্রচারিত। তো এইরকম একটি গল্পের বাংলা অনুবাদ আপনাদেরকে শোনাবো আজকে। গল্পটা হয়তো অনেকেই জানেন, পড়েছেন, কারণ খুব পপুলার গল্প। শুরু করা যাক আন্তন চেকভের গল্প বহুরূপী, কারণ আমরা এই চিরন্তনীতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বিভিন্ন রকমের জিনিস আপনাদের জন্য নিয়ে আসি, এবং ভালো থাকার উপায় বা ভালো থাকার যে বিভিন্ন রকমের ধরন সেগুলোকে আমরা খোঁজার চেষ্টা করি আমাদের বহু চিরন্তনীতে। আজকের গল্প আন্তন চেকভের বহুরূপী। পুলিশ ইন্সপেক্টর অচুমেলাভ হেঁটে যাচ্ছিলেন বাজারের মধ্যে দিয়ে, গায়ে তার নতুন ওভারকোট, হাতে একটি পুটলি এবং পেছনে এক কনস্টেবল। চুলের রংটা তার লাল,

0: হাতের চালনিটা ভর্তি হয়ে গেছে বাজেয়াপ্ত করা গুসবেরিতে। কোথাও কোনো সারা শব্দ নেই, বাজার একেবারে খালি। খুদে খুদে দোকান আর সরাইখানার খোলা দরজাগুলো যেন একসার ক্ষুধার্ত মুখ গহ্বরের মতো হাঁ করে আছে। ধারে কাছে একটা ভিখিরি পর্যন্ত নেই। হঠাৎ একটা কণ্ঠস্বর শোনা গেল,
1: কামড়াতে এসেছে হত ছাড়া বটে, ওকে ছেড়ো না, হে ছেড়ো না, কামড়ে বেড়াবে সে আইন নেই আর, পাকড়ো পাকড়ো, হে পাকড়ো।
0: কৃষকের ঘ্যান ঘ্যান ডাকও শোনা গেল একটা। অচুমেলাও সেদিকে তাকিয়ে দেখতে পেলেন, একটা দোকানির কাঠগোড়া থেকে বেরিয়ে এসে একটা কুকুর তিন ঠ্যাঙে লাফাতে লাফাতে ছুটছে, আর তার পেছু পেছু তাড়া করছে একটা লোক। গায়ে তার মরমরে স্ত্রীর জামা ছাপা কাপড়ের জামা, ওয়েস্টকোটের বোতাম সব খোলা, সারা শরীর ঝুঁকে পড়েছে সামনের দিকে। হুমড়ি খেয়ে পড়ে লোকটা কুকুরের পেছনের পাটা চেপে ধরল। কুকুরটা আবার করে উঠল, আবার চিৎকার শোনা গেল, পাকড়ো পাকড়ো। দোকানগুলো থেকে উঁকি মারতে লাগলো নানা তন্দ্রাচ্ছন্ন মুখ, দেখতে যেতে যেন মাটি ফুঁড়ে ভিড় জমে উঠল কাঠগোলার কাছে। কনস্টেবল বলল,
2: বেআইনি হল্লা বলে মনে হচ্ছে হুজুর।
0: ওচেমুলুভ ঘুরে দাঁড়িয়ে দুমদুম করে গেলেন ভিটার কাছে। কাঠগোলার ফটকটার ঠিক সামনেই তার নজরে পড়ল বোতাম খোলা ওয়েস্টকোট পরা সেই মূর্তিটি দাঁড়িয়ে। ডান হাত উঁচু করে লোকটা তার রক্তমাখা আঙুলখানা সবাইকে দেখাচ্ছে। তার মাতাল চোখ মুখগুলো যেন বলছে,
1: আজকে দেখে নেব।
0: আঙুলটা যেন তার দিগ্বিজয়ের নিশান। লোকটাকে অচুমেলাপ চেনেন, শ্যাকরা ক্রিউকিন। ভিড়ের ঠিক মাঝখানটাতে বসে আছে আসামি, অর্থাৎ বর্জই জাতের একটা বাচ্চা কুকুর। চোখা নাক, পিঠের ওপর হলদে একটা ছোপ, সর্বাঙ্গ তার কাঁপছে। সামনের দুপা ফাঁক করে সে বসে, সজল দুই চোখে ক্লেশ আর আতঙ্কের ছাপ। ভিড় ঠেলে ঢুকতে ঢুকতে অচুমেলাপ জিজ্ঞেস করলেন,
1: ব্যাপারটা কি, ব্যাপারটা কি, কে লাগিয়েছো তোমরা, আঙুলে তুলে রেখেছিস কি জন্যে, চেল্লাচ্ছিল কে চেল্লাচ্ছিল?
0: ক্রিউকিন মুঠো করা হাতের ওপর একটু কেশে নিয়ে শুরু করলে,
1: আরে হুজুর, হেঁটে যাচ্ছিলাম নিজের মনে কারুর কোনো ক্ষতি না করে। ওই তো ওই তো, ওই রয়েছে মিস্ত্রি মিত্রিচ, ওঠে লোকরির দরকার ছিল হুজুর, তা খামোকা হুজুর এই এই কুকুরের বাচ্চাটা এসে আমাকে কামড়ে দিল একেবারে। বুঝুন হুজুর, মেহনত করে খেতে হয় আমাদের, আমার ব্যবসার কাজটিও তেমন সাদা মাটা নয় হুজুর, এর লেগে ক্ষতিপূরণ করে করান দিকে যা গতিক, তাতে আঙুলটি তো আর হপ্তাখানেক লড়াচড়া করবে না, আইন তো এইসব নাই হুজুর, কি বুনো জানোয়ার টানোয়ারদের সহ্য করতে হবে আমাদের, সব কিছুই যদি কামড়াতে লেগে যায় তবে জীবনে সুখ কি রইল আগে।
2: বটে,
0: গলা খাঁকারি দিয়ে ভুরু কুঁচকেও চুমিল বললেন কড়া সুরে,
2: আচ্ছা কার কুকুর এটা, এ আমি সহজে ছাড়ছি না, কুকুর ছেড়ে রাখার মজা দেখিয়ে ছাড়ব। যেসব ভদ্রলোক আইন মেনে চলতে চান না তাদের ওপর মন দেওয়ার সময় এসেছে, এটার ওপর জরিমানা করব আমি, দাও ব্যবস্থা করছি
0: বলে অচুমেলব কেসে টেসে যখন বললেন,
2: এমন শিক্ষা দেব যে রাজ্যের গরু ভেড়া কুকুরকে চড়তে ছেড়ে দেওয়ার মানে কি, কত ধানে কত চাল তা টের পাওয়াচ্ছি।
0: কনস্টেবলের দিকে তাকিয়ে অচুমেলব হাঁকলেন,
2: তল্লাশ লাগাও কার কুকুর, আর একটা এজাহারলিকে বেলো, যা মনে হচ্ছে কুকুর খ্যাপানা হয়ে যায় না, ওটাকে সাওয়ার করে ফেলা দরকার এক্ষুনি, কার কুকুর এরা, জবাব দাও কার কুকুর।
0: ভিড় থেকে কে যেন বলে উঠল,
3: আগে মনে হচ্ছে জেনারেল ঝিগাবেলেমের কুকুর।
0: হ্যাঁ, জেনারেল ঝিগালাবের।
2: আমার কোটটা খুলে দাও,
0: বাবারে কি গরম, বোধহয় বৃষ্টি পড়বে। আসলে জেনারেল ঝিগালাবের কথা শুনেই

উঁচু মেলাপ ইন্সপেক্টর উঁচু মেলাপের গরম লাগতে শুরু করে দিয়েছে, কারণ অত কিছু কথা বলেছে, কুকুরের মালিক কে তাকে দেখে নেব। তো যাই হোক, দেখা যাক এরপর কি হয়। ইন্সপেক্টর ক্রিউকিনের দিকে তাকালেন, মানে যাকে কুকুরটা কামড়েছে, কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না, তোকে কামড়ালো কি করে, একেবারে হাতের আঙুলে গিয়ে কামড় বসালো, এটা কিরকম? এইটুকু একটা বাচ্চা কুকুর আর তুই বেটা এমন মদ্য জোয়ান, আলেবাত ও আঙুলে তুই পেরেক টেরেক খুঁচিয়ে এমন মতলব করেছিস, ক্ষতিপূরণ আদায় করা যায় কি না তোদের চিনতে আমার বাকি নেই, শয়তানির বার সব। ওই লোকটা হুজুর, ওই লোকটা তামাশা করে কুকুরটার নাকে সিগারেটের ছ্যাঁকা দিতে চেয়েছিল, কুকুরটা উনি কামড়ে দিয়েছে। ওই ক্রিউটকিন হুজুর চিরকাল বদমাইশি করে বেড়ায়, পাশ থেকে একটা লোক বলে উঠল। তখন ক্রিউটকিন বলল, আই মিছা কথা বলছিস, টেরা চোখে কোথাকার আমাকে ছ্যাঁকা দিতে দেখেছিস, তবে মিছা কথা বলছিস কেন? হুজুরের বুদ্ধি বিবেচনা আছে, উনি নিজেই বুঝতে পারবেন কে কি মিছে বলছে আর কে ধম্ম কথা বলছে। মিছে কথা বললে আদালতে আর বিচার হবে, আইন হয়ে গেছে, সব মানুষ এখন সমান। না জানো তো বলি, আমারই এক ভাই কিন্তু পুলিশে আছে। এই তর্ক করো না বলছি, ইন্সপেক্টর ওম বেলা বলে উঠলেন। তখন কনস্টেবল বিচক্ষণের মতো মাথা নেড়ে বলল, এটা জেনারেলের কুকুর নয় হুজুর, এমন কোনো কুকুরই নেই জেনারেলের, ওনার সব কটা কুকুরই শিকারি কুকুর, ঠিক জানিস? ঠিক জানি হুজুর, ঠিকই বটে, আমিও তাই ভাবছিলাম। জেনারেলের কুকুরগুলো সব দামি দামি উঁচু জাতের কুকুর, আর এটা তাকাতেই ইচ্ছে করে না, হত কুচিত খেঁকি একটা, অমন কুকুর কেউ পোষে নাকি, তোদের মাথা খারাপ? মস্কো কি পিটার্সবুর্গে ওরকম কুকুর দেখা গেলে কি হতো জানো? আইন দেখতো না, পেলেই দফা রফা করে ছেড়ে দিত। ক্রিউটকিন তোমাকে কামড়েছে মনে রেখো, সহজে ব্যাপারটা ছাড়া হবে না, শিক্ষা দেওয়া দরকার, সময় হয়েছে। যেই শুনল যে সেটা জেনারেলের কুকুর নয়, আবার তার সঙ্গে সঙ্গে মত পাল্টে গেল, বক্তব্য পাল্টে গেল। বাস্তব জীবনেও কিন্তু আমরা এভাবেই দেখি, যখন কোনো একটা ঘটনা ঘটে তার একটা তাৎক্ষণিক প্রতিফলন আমাদের মনের মধ্যে হয়, একটা তার জন্য রেসপন্ড বাড়ি একটা আমরা করি, কিন্তু যখন আমরা ঘটনাটাকে আরেকটু গভীর করে দেখি, তখন তার সঙ্গে সঙ্গে আমাদের চিন্তাভাবনারও কিন্তু পরিবর্তন হয়। আমি কতখানি সেফ রয়েছি, আমার কতখানি সমস্যা হতে পারে এর সঙ্গে যুক্ত থেকে অথবা না থেকে, সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের মতামত পাল্টাই। যাই হোক, এখানে তো ইন্সপেক্টর দোকানিরা সব যাকে কামড়েছে কনস্টেবল সবাই মিলে তো একটা বেশ গুঞ্জন হচ্ছে, তারপর কি হবে আমরা শুনবো বা জানবো তারপর কি হবে। তবে ছোট্ট একটা গানের বিরতি নিয়ে নিই এই মুহূর্তে, চিত্রলেখা চৌধুরীর একটি গান, এবং আজকে যেহেতু একটু ব্যঙ্গাত্মক গল্প সেই জন্যে এই গানটা একটু হাসির গান, হেসে নাও দুদিন বই তো নয়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে। শনিবারের চিরন্তনী শুনছেন, আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আর আজ শুনছি আন্তন চেখভের একটি বিখ্যাত গল্প, যার বাংলা অনুবাদ বহুরূপী। ইন্সপেক্টর যখন বলল, যখন শুনল যে সেটা জেনারেলের কুকুর নয় কনস্টেবল, যখন আপন মনে বলল, তখন ইন্সপেক্টর একদম তেড়ে ফুঁড়ে উঠে বলল, হ্যাঁ আমি ওটাই ভাবছিলাম, জেনারেলের কুকুরগুলো খুব দামি দামি উঁচু জাতের কুকুর, আর এটা তাকাতে ইচ্ছে করে না, অত করছে কে কি একটা, এমন কুকুর কেউ পড়বে নাকি, হ্যাঁ তোদের মাথা খারাপ, মস্কো কি পিটার্সবুর্গে এরকম কুকুর দেখা গেলে কি হতো জানো, আইন দেখতো না, পেলেই দফা শেষ করে ছাড়ত। ক্রিফটকিন তোমাকে কামড়েছে, মনে রেখো ব্যাপারটা সহজে ছাড়া হবে না, শিক্ষা দেওয়া দরকার, সময় হয়েছে। এই সময় কনস্টেবল আপন মনে বলতে শুরু করল, তা জেনারেলের কুকুর হলেও হতে পারে শেষ পর্যন্ত, চেহারা দেখে কি কিছু বলা যায়, সেদিন জেনারেলের উঠোনে যেন এরকম একটা কুকুর দেখেছিলাম। সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠল,
1: জেনারেলের কুকুরই তো বটে।
0: সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর বলল,
2: এল দিন কোটটা পড়ে দাও, এমন ধমকা হাওয়া দিল যে শীত করছে বাবা। এই জেনারেলের কাছে এটাকে নিয়ে গিয়ে জিজ্ঞেস করেছো তো, বলবে আমি কুকুরটা পেয়ে তাই পাঠিয়েছি, আর বলবে অমন করে যেন রাস্তায় ছেড়ে না দেয়, হয়তোবা দামি কুকুর, যদি এসব মানে খারাপ লোকগুলো সিগারেট দিয়ে অমন করে ছ্যাঁকা দেয় নাকে, তবে দামি কুকুরের বারোটা বেড়ে যেতে পারে, কুকুর হলো গিয়ে আদুরে জীব, আর তুই বেটা আহম্মক, হাত দাও শিখিরে, ও যুবকের মতো আঙুল করছিস কাকে, হ্যাঁ তোরই তো দোষ। সঙ্গে সঙ্গে একজন বলল, ওই তো জেনারেলের বাবুর্চি এসে গেছে, ওকেই জিজ্ঞেস করা যাক, ও ভাই এসে তো বাপু একটু দেখো তো ভালো করে।

0: এই কুকুরটা কি তোমাদের?
1: মানে এই কোশ্মিন কালো অমন কোনো কুকুর আমাদের ছিল না।
0: ব্যাপারটা বোঝা গেল তাহলে? হ্যাঁ,
1: ব্যাপারটা বোঝা গেল। হ্যাঁ, অচুমেলাপ বললেন,
0: বেয়ারিশ একটা কুকুর। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলতানি করা আর কি। হ্যাঁ,
1: বলছি বেয়ারিশ কুকুর, ব্যাস ওটাকে খতম করে ঝামেলা চুকিয়ে দেওয়া যাক।
0: তো তখন সেই লোকটি বলল যে এটা আমাদের নয়, এই কিছুদিন হলো জেনারেলের ভাই এসেছেন, এটা তারই কুকুর, বর্জই জাতের কুকুরের সম্পর্কে আমাদের জেনারেলের কোনো শখ নেই, কিন্তু ওর ভাই, ওর পছন্দ হলো গিয়ে।
1: কি বলে? জেনারেলের ভাই ভ্লাদিমির ইভানিচ এসেছেন? অচুমেলাপ চেঁচিয়ে উঠলেন, তার সারা মুখে ভরে উঠল এক অপার্থিব হাসিতে। কি কাণ্ড! আর আমি কিনা জানি না এখানে থাকবেন তিনি?
0: হ্যাঁ থাকবেন। কি কাণ্ড, ভাইকে দেখতে এসেছেন? আর আমি খবর পাইনি কুকুরটা তাহলে ওরই। হ্যাঁ, ভারী আনন্দের কথা। নাও হে নাও, ওটিকে নাও তোফা, ছোট্ট কুকুর। আহ,
1: ওর আঙুলে কামড়ে দিয়েছিলে?
0: আরে তুই ভয়ে কাঁপছিস কেন? বিচ্ছুটা চটেছে, কি তোফা বাচ্চা।
1: প্রখর, মানে জেনারেলের বাড়ির সেই বাবুর্চি, কুকুরটাকে তুলে নিয়ে সেই কাঠগোড়া থেকে চলে গেল। ভিড়ের লোকগুলো হেসে উঠলে।
0: খিটকিনের দিকে চেয়ে
1: আর অচুমেলাপ হুমকে দিলেন, দাঁড়া তোকে আমি দেখাচ্ছি পরে, কুকুরকে সিগারেটে ছাঁকা দেওয়ার চেষ্টা করা, দাঁড়া।
0: তারপরে ওভারকোটটা ভালো করে গায়ে টেনে নিয়ে বাজারের মধ্যে টক টক টক টক করে হেঁটে চললেন। গল্প এখানেই শেষ।
1: তারপর গল্প শেষ হলেও তো নোটে গাছ মুড়োয় না,
0: কিছু কথা আছে। ফিরে আসছি অলোক রায় চৌধুরীর এই গানটির পর।
1: রবীন্দ্রনাথের গান।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107।